বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 7:59 স্টুডিওর ঘড়িতে। আজ রবিবার, 3রা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28 জিলকদ 1447 হিজরি, 17ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মিধা ও আহমেদ হাসান। শুরুতেই ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।

0: Pakistan trailed by 257 runs resume first innings batting on second day today against Bangladesh in final test. Now on to the details. Prime Minister Tariq Rahman has urged the countrymen to be alert against any confusion of chaos in name of politics. He said this while addressing the family card distribution ceremony at Chaandpur Government College ground yesterday, stating that the maximum allocation will be given to the education sector in the next fiscal year. He said, as family card will economically empower the women of the country, likewise the maximum allocation to the education sector will make education easier for women. Tariq Rahman instructed the Bangladesh Investment Development Authority to establish an EPZ in Chaandpur as soon as possible. It may be mentioned that along with Chaandpur, Prime Minister Tariq Rahman inaugurated the family card distribution program in 20 other districts through video conference under the initiative of the Ministry of Social Welfare. The Premier pressed a button on a laptop while cash assistance of 2,500 taka was instantly transferred to accounts of 14,370 women beneficiaries across the country. Earlier, the Prime Minister inaugurated the re-excavation work of Bisho Canal adjacent to Ghosherhat at Kumadugi village of Shah Mahmudpur Union under Chaandpur Sodor Upazila. Addressing a rally there, he urged countrymen to be vigilant so that no one can hinder the development activities of the government. The Prime Minister said the people will thwart any conspiracy to obstruct in the implementation of the government's election promises. Tariq Rahman also inaugurated the Kordo Canal re-excavation work by unveiling a plaque at Waruk Bazar area of Tamta Dokkin Union of Shoroshuti Upazila of Chaandpur. Meanwhile, on his way to Chaandpur on a day-long visit, the Prime Minister joined a roadside rally at Lokipur Bazar in Barura of Kumilla. Addressing the rally, he said BNP, when in power, works to fulfill the promises it made to the people. The Prime Minister announced that Kumilla will be transformed into an administrative division following the demand of people. Tariq Rahman also said arrangements will be made soon to establish an agricultural university in Kumilla after consultation with Education Minister. He said the power of the people is the source of all political power of BNP. The Prime Minister called on everyone to work together to move the country forward. Health and Family Welfare Minister Shardar Mohammad Shekhawat Hussain has said all disabled people in the country will be brought under the government allowance within the next 8 years. He said this at a family card distribution program organized at the Bilabo Upazila Parishad Hall Room in Naushindi yesterday. The Health and Family Welfare Minister said the process of enrolling disabled people and bringing them under the allowance will start from next July. New medicines have been brought and vaccination is going on under fresh program to prevent the outbreak of measles, he added. A total of 366 beneficiaries of ward number 7 of Binnabaid Union in Bilabo Upazila of Naushindi has got family cards in the second phase. Post Telecommunication and Information Technology and Science and Technology Minister Fakir Mahbub Alam has said 10 lakh employment opportunities will be created in the country's information and communication technology sector in next 5 years. He said this at a roundtable discussion titled Future of the Telecom Sector, What is the New Government Thinking? Organized by Telecom and Technology Reporters Network Bangladesh in the capital yesterday. The minister said the government is implementing a comprehensive action plan to make the country's telecom sector modern, investment-friendly and future-oriented. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said government wants to repair the state and the society anew, therefore considers intellectual asset and creative sector of the country, including film, as an important force for national development. He said this at the inaugural ceremony of the National Film Parliament Conference 2026, organized by the Bangladesh Federation of Film Societies at the Bangladesh Film Archive Auditorium at Agarka in the capital yesterday. The Information and Broadcasting Minister said, government's desire to build the country anew is not to retain power, rather to bring qualitative change to the state and social system. Referring to film as a powerful medium for social change, he said, "This soft power or the power of talent is very important for the development of society and civilization." This is Bangladesh Petar giving you the news. Iran says it will soon reveal its plan to manage traffic through the Strait of Hormuz, including the charging of tolls. Iranian politician Ebrahim Azizi said the plan will be announced shortly. U.S. President Donald Trump has warned Iran it will have a very bad time if a peace deal is not reached soon, as Iranian Parliament Speaker Mohammad Bagher Ghalibaf declared that the world stands at the cusp of a new order. Israeli attacks on Gaza have killed at least 11 Palestinians and wounded more than 60 others yesterday. Following a visit from U.S. President Donald Trump to China, the island of Taiwan has issued a statement saying it is sovereign and independent. But yesterday's statement added that Taiwan plans to maintain the cross-strait status quo under which it will not officially declare independence from China. The message came as a response to an interview Trump gave to Fox News as he departed Beijing following meetings with Chinese leader Xi Jinping. He said the U.S. had made no commitment on Taiwan and would soon decide on an $11 billion U.S. dollar weapons deal for the island. Cricket and visiting Pakistan will resume their first innings batting with an overnight score of 21 runs for no loss against Bangladesh in the second and last test at the Sylhet International Cricket Stadium today. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. Earlier, Bangladesh scored 278 runs in their first innings. Litan Kumar Das scored the highest 126 runs for the Team Tiger. Bangladesh are leading the two-match series 1-0. Finally, weather in Focus Valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Dhaka, Kushtia, Faridpur, Madaripur, Kumilla, Nuakhali and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman inaugurates family card distribution program in Chandpur, urges all to be alert against confusion in name of politics. People will resist plot to obstruct implementation of government pledges, says Tariq Rahman while inaugurating re-excavation of Bisho Canal and Kordo Canal. Government will bring all disabled people under allowance in next 8 years, says Health and Family Welfare Minister. Creative sector, including films, is important force to reconstruct state and society, says Information and Broadcasting Minister. And Tehran plans imposing tolls in Hormuz, U.S. warns of very bad time unless peace deal is reached soon. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamualaikum. Bangladesh Betar Khulna. খবর পড়ছে নুরুন্নাহার সুমনা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে, আর এ সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সদর উপজেলা ও খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তিনি গতকাল যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলা ভবদহ এলাকা নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ লুটপাট হয়েছে, সমস্যার কোনো সমাধান হয়নি, যে কারণে জনগণের আস্থার সংকট রয়েছে। কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল, গাজী এনামুল হক ও সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ বদরুহুল আমিন ও ভবদহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসরিন আক্তার খান এতে স্বাগত বক্তব্য রাখেন এবং পরামর্শক প্রতিষ্ঠান IWM এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান সমীক্ষা প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। পরে প্রতিমন্ত্রী 250 সজ্জা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন এবং চাঁচড়া ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ধাপে 2042 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে আগামী 1 জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারি পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে সরকারের পক্ষ থেকে বাংলা কিউআর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। তিনি গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে 2026-2027 অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি সেটাতে সকলে অংশগ্রহণ করলে আমাদের অনেক লাভ হবে। আমাদের রেভিনিউ কালেকশন ম্যানেজমেন্ট সবকিছু সহজ হবে। প্রতি বছর কাগজের নোট ছাপাতে 20,000 কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকেও নামিয়ে আনা যায় তাহলে অন্তত 10,000 কোটি টাকা সেভ করা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক খুলনা নির্বাহী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসির বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধি এতে অংশ নেন। বাংলাদেশ ব্যাংক খুলনা এর আয়োজন করে। খুলনা মহানগরীতে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প CRDP-2 এর আওতায় বাস্তবায়নাধীন কাজের অগ্রগতি পর্যালোচনার সভা গতকাল সিটি কর্পোরেশনের নগর ভবনের GIZ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বর্তমানে কম্পোস্ট প্ল্যান্টের কাজের অগ্রগতি 91%, MRF অ্যান্ড প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্টের অগ্রগতি 92%, বায়োগ্যাস প্ল্যান্ট ও শেড ভবনের অগ্রগতি 60%, ওয়ার্কশপ, পাম্প রুম, মোটর রুম এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের অগ্রগতি প্রায় 71%, সাবস্টেশন ও জেনারেটর রুমের অগ্রগতি প্রায় 86%, গ্যাস বেলুন ভবনের অগ্রগতি প্রায় 91% সহ বাউন্ডারি ওয়াল, ফায়ার হাইড্রান্ট, ইন্টারনাল রোড ও ড্রেনের কাজের অগ্রগতি সন্তোষজনক এবং কুয়েট অ্যাপ্রোচ রোডের অগ্রগতি 61%। KCC প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ মোহাম্মদ মাহমুদুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব SM জাকারিয়া হক, প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুল হক, KCC প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, LGD খুলনা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম সর্দার, খুলনা ওয়াসা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ ও ADB প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। গতকাল প্রথম দিনে 1,500 কেজি আম পাঠানো হল যুক্তরাজ্য ও ইতালিতে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: মাটির অভাব অনুকূলে থাকায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও ভালো, এ কারণে দ্বাদশবারের মতো আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও FAO-র যৌথ কারিগরি সহায়তায় রপ্তানির উদ্দেশ্যে সাতক্ষীরা ছাড়ছে 1,500 কেজি হিমসাগর জাতের আম।
3: বিগত 5 বছর ধরে আমরা ইউরোপে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম রপ্তানি করে আসতেছি। বিশেষ করে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে নিরাপদ আমটাই আমরা ইউরোপের দেশে পাঠাচ্ছি। আর বিশেষ করে আমরা যখন এখান থেকে যাচাই বাছাই করে আমগুলো পাঠাই, আমাদের সেন্ট্রাল প্যাকিং হাউসে চলে যাচ্ছে, ওখানে আবার বাছাই করা হয়, বা বাছাই করার পর আবার আমাদের ফাইটোসাইনের সার্টিফিকেট দেওয়া হয়।
2: বিদেশে আম পাঠাতে পেরে খুশি চাষিরাও।
4: বেছে বেছে সুন্দরভাবে এই আমগুলো বিদেশে রপ্তানি হবে এবং রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবো এবং আশা করি এবার যে ফসল হয়েছে আম চাষিদের মুখে প্রফুল্ল হাসি আছে।
2: সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, এবার বিদেশে রপ্তানি করা হচ্ছে 100 মেট্রিক টন হিমসাগর ও ল্যাংড়া আম।
5: তো আমাদের যারা রপ্তানিকারক আছেন তাদের প্রতিনিধিরা আজকে সাতক্ষীরে অবস্থান করছেন, তারা বিভিন্ন বাগান পরিদর্শন করছেন এবং তাদের কিছু নিজস্ব চাষিও আছে, তাদের বাগান থেকে এই আমটা যাচাই বাছাই করে রপ্তানি হবে। আমাদের হয়তো আজ থেকে এই রপ্তানিটা শুরু হতে পারে। আমাদের এবছর 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে।
2: দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুণগত মান বজায় রাখতে তাই সদা তৎপর আম চাষিরা। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের ফুটবল ইভেন্টের বালক বিভাগের গতকালের খেলায় নড়াইল জেলা দল 2-0 গোলে সাতক্ষীরা জেলা দলকে, যশোর জেলা দল টাইব্রেকারে 4-2 গোলে মাগুরা জেলা দলকে, বাগেরহাট জেলা টাইব্রেকারে 5-3 গোলে মেহেরপুর জেলা দলকে এবং ঝিনাইদহ জেলা দল টাইব্রেকারে 5-2 গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। এছাড়া বালিকা বিভাগে নড়াইল জেলা দল 6-0 গোলে সাতক্ষীরা জেলা দলকে, মাগুরা জেলা দল 2-0 গোলে যশোর জেলা দলকে, মেহেরপুর জেলা দল 2-0 গোলে বাগেরহাট জেলা দলকে এবং ঝিনাইদহ জেলা দল 5-1 গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। এর আগে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রিকেট। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ছাদপুর মাঠে এসপিএল 8-দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় ছাদপুর ভাই ভাই ক্রিকেট একাদশ 3-উইকেটে সারজানা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহ এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন মিয়া গোলাম বদরুদ্দিন ও হাসিনার কণ্ঠে। গানটির কথা লিখেছেন সিদ্দিকী চৌধুরী।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। সুপ্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন প্রজ্ঞা সোমের কণ্ঠে। গানটির কথা লিখেছেন অধীর কুমার দাশ।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: আয়োজনটালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গান শুনবেন মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে, গানের কথায় অশোক কুমার দে, সুর করেছেন শেখ আলী আহমেদ।

শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গান শুনবেন নাহিদ সুলতানার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন শেখ হাফিজুর রহমান, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারে গানের শিল্পী মোহাম্মদ মোহসেন শেখ, গানের কথায় আব্দুল লতিফ ইমদাদুল, সুর করেছেন অপূর্ব রায়।

বর্ণালী অনুষ্ঠানে এবারের গান শুনবেন মোহাম্মদ রফিকুজ্জামানের কণ্ঠে। গানের কথায় রয়েছেন সৈয়দ আব্দুল মতিন, সুর করেছেন নারায়ণ চন্দ্র রায়।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাস জনিত সোঁয়াচের রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন। চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি নামে কোন গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতামে চাপ দিয়ে 14,370 জন উপকারভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডে টাকা বিতরণ করেন। এর আগে দিনব্যাপী এক সফরে চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় তিনি বলেন, জনগণের দাবিতে প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলা শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুকি গ্রামের খোসের হাট সংলগ্ন বিশ্বখাল এবং শাহরাস্তি উপজেলার খুর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে জানানো হয়, চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত 1.5 ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী 8 বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাবা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে 12 বিলিয়ন ডলার আয়।

0: করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো জরুরি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের আইসিটি খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি গতকাল রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগ বান্ধব ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনার বাস্তবায়ন করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী 2 মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার লক্ষ্যে টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান। দেশটির রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি জানিয়েছেন, শীঘ্রই এই পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কোন শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ান দ্বীপের সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে তারা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। গতকাল প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান আন্তঃপ্রণালী স্থিতাবস্থা বজায় রাখতে চায়, ফলে তাইওয়ান আনুষ্ঠানিকভাবে চীনের কাছ থেকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেবে না। এর আগে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 257 রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে আবার ব্যাটিং শুরু করবে পাকিস্তান। সকাল 10টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। গতকাল উদ্বোধনী দিনের খেলা শেষে পাকিস্তান বিনা উইকেটে 21 রান করে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 278 রান করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। স্টুডিও ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 9:05 হয়ে 20 সেকেন্ড। বাংলাদেশ বেতার খুলনা।

0: এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তালপাখাটা খুব নিশ্চিতে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারে কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তোমার দিকে তাকিয়ে থাকে, পত্র দিও। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এই কথাগুলো যখন বলছি ঠিক সেই সময়টিতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারই পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান রূপালী রায়জন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি। ঠিক রেডিও সেটে অথবা মোবাইল এফএম অপশনে অথবা যে কোনো মাধ্যম থেকে এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকেই শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, সেই সাথে বলছি শুভ সকাল। আয়োজনে আপনার সাথে এই সুন্দর সকালটিতে রয়েছি আমি কিশোর,
1: আমি চন্দ্রা,
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, অধিবেশন তত্ত্বাবধান রয়েছেন নূরজাহান আক্তার এবং প্রকৌশল তত্ত্বাবধান করছেন খান আল আমিন। কথা গান আড্ডায় কেটে যাবে পুরোটা সময়। চন্দ্রা, আজকে আমরা বন্ধুদেরকে প্রত্যেকটি মাধ্যমের কথা জানিয়ে দিই, ফোন করতে পারে বন্ধুরা, আবার যদি চায় চিঠিও লিখতে পারে। ফোন করার নম্বরটি
1: একদমই তাই 01974121970, সেই চিরচেনা নাম্বারই রয়েছে আপনাদের সাথে কথা বলার অপেক্ষায়।
0: আর যদি আপনি চান যে চিঠি লিখবেন, এই যে চিঠির কথা বারবার বলছিলাম, শুরু করলাম চিঠি দিয়ে, চিঠি পত্র দিও, তো সেই পত্রটি যদি আপনি দিতে চান রূপালী রায়জনে, তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। তো ইতিমধ্যে চন্দ্রা হাতে একটি পোস্টকার্ড নিয়ে বসে আছে যেটি বিভিন্ন কালিতে লেখা,
1: একদমই অনেক সুন্দর করে লেখা, এবং পত্রটি এসেছে পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাঝপাড়া পুটিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন লিখেছেন। তার সাথে আরো রয়েছেন কাকলি, টিউলি, লাভলি, সীমা, চাঁদনি, জান্নাতি, রেনু, টোকন, প্রকাশ, মানিক, আলিম, ঝন্টু, ইব্রাহিম, রেজাউল, রুবেল, রজনী, জবা, সঞ্জিদা, শেফা, কথা, পরাগমন। বন্ধুরা বিভিন্ন কালিতে যেমন সুন্দর করে লিখেছেন, তেমনি দুইটি গানের কিন্তু অনুরোধ জানিয়েছেন। দেখি, প্রথম গানটি শুনতে চেয়েছিলেন জেদ্দি মামা, শিল্পী এন্ড্রু কিশোর ও আখি আলমগীর, গান হচ্ছে তুমি যে আমার সাধনা।
0: আর
1: একটি ভিলেন ছায়াছবি থেকে, শিল্পী বেবি নাজনীন ও আসিফ, আর গানটি হলো এই মনটা তোমারই দেওয়ানা।
0: সালাউদ্দিন লালন সহ আপনারা যারা বন্ধুরা একসাথে লিখেছেন সকলের সাথে রয়েছেন, শুনতে থাকুন সাথেই আছি।

0: জ্যৈষ্ঠের মিষ্টি সকাল, তাই না?
1: একদমই তাই,
0: একদম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনি রয়েছেন আজকে তেসরা জ্যৈষ্ঠ, অর্থাৎ মধুমাস চলছে, তাই না? তো আম জাম কাঁঠাল লিচুর যে সমাহার এই মুহূর্তে প্রকৃতিতে, যে কথাটি এই মুহূর্তে বলা প্রয়োজন, প্রকৃতিতে এই মুহূর্তে গরম থাকবে, এটা মেনে নিতেই হবে, কারণ গ্রীষ্মকাল যেহেতু। কিন্তু আপনাকে আমাদের প্রত্যেককে ভীষণ রকম সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে যে পানি বেশি করে খেতে হবে,
1: একদমই তাই।
0: আর যে ফলগুলো এই মুহূর্তে মৌসুমি ফল যেটাকে বলা হয়, সেটি তো অবশ্যই বেশি বেশি করে খেতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ফরমালিন
1: মুক্ত
0: ফলগুলো যেন আমরা খেতে পারি। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন যে কেমিক্যাল যুক্ত কোনো ফল বা কোনো খাবার যেন আমরা জনগণের হাতে বা সাধারণ মানুষের হাতে তুলে না দিই, সেজন্য অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে। দেখুন, আপনার যে গাছ থেকে যে ফলটি পাচ্ছেন সেটি যদি কেমিক্যাল মুক্ত হয় তাহলে আপনি ভালো দামেও বিক্রি করতে পারবেন। মানুষ যদি আপনাকে বিশ্বাস করে নিতে শুরু করে এবং দেখে যে আপনার ফলটি অনেক বেশি ভালো, তাহলে তো আপনি নিজেই সফল।
1: একদমই তাই। এবং এটা কিন্তু শুধুমাত্র এই বছরের জন্য নয়,
0: প্রত্যেকটা সময়ের জন্য আমাদের
1: সময়ের জন্য হবে।
0: তো জ্যৈষ্ঠের এই মধুমাস আপনার জন্য অনেক বেশি সুন্দর কাটুক, অনেক ভালো কাটুক এবং অনেক সচেতনতার মধ্য দিয়ে কাটুক। আপনি যেন ভালো থাকেন সবসময়, পরিবারের সকলকে নিয়ে সেই প্রত্যাশা থাকবে। চলুন আবার একটি গানে ফিরে যাই। এবারে কোন গান শোনাবো?
1: এবারে শোনাবো সবাই তো ভালোবাসা চায়,
0: আচ্ছা,
1: এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে বাগেরহাট মোল্লারহাট থেকে আমাদের বন্ধু সুনীল অনুরোধ করেছিলেন।
0: শুনি, এতদিন কোথায় ছিলেন?

0: বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে রয়েছেন, শুনছেন রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান। আরো একটি গান শোনাবো, গানের উপরে কি ফোন নিয়ে ফিরবো?
1: হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হয় সবাই। হ্যাঁ হ্যাঁ, একদমই। 01974121970 জানা আছে, তবুও যদি কোনো নতুন বন্ধু আমাদের সাথে যুক্ত হন
0: অবশ্যই ফোন করতে পারেন। তো এবারে আপনাকে আর একটি গান শুনিয়ে তারপর ফোনে যুক্ত হব। তবে এই মুহূর্তে গান থাকছে, আপনি অনুরোধ করেছিলেন বিয়ারফুল বাণীচিত্র থেকে গান শুনতে চাই এন্ড্রু কিশোরের কণ্ঠে, আর পাংশার রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন লক্ষ্মী, নিশ্চয়ই সাথে রয়েছেন। শুনুন, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ।

0: কথা দিয়েছিলাম।
1: ফিরে আসবো আপনার সাথে সরাসরি ফোনে যুক্ত হওয়ার জন্য 01974121970 নম্বরটিতে। ও প্রান্তে কোন বন্ধু? আপনি যখন ফোন করবেন, ফোন করে নাম ঠিকানা সহ অনুরোধটি করে ফেলবেন। আর সেই সাথে সাথে আপনাকে বলে রাখি, এই মুহূর্তে যদি আমাদেরকে শুনতে শুনতে রাস্তা পার হতে থাকেন, তাহলে একটু বন্ধ রেখে রাস্তা পার হন নিরাপদে, তারপর আবার শুনতে শুরু করুন। কে রয়েছেন?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে ভাই, আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো। আমিনুর রহমান,
1: আচ্ছা ঠিক আছে ভাই, আমিনুর সাথে থাকবেন, অবশ্যই আপনার পছন্দ করা গান শুনিয়ে দেব।
2: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি নীলম কুমার মন্ডল, উত্তর পাট্টা পাংশা থেকে।
2: জি বলুন।
4: আপু, পছন্দের ছবি আইনের হাত।
2: আইনের হাত, চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো,
5: হ্যালো, আদাব।
2: আদাব, কার সাথে কথা বলছি?
5: দিদি কেমন আছেন?
2: আমরা সকলে ভালো আছি।
5: দাদা কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি। দাদা কেমন আছেন আপনি?
5: খুলনা রায়েরমল বাজার থেকে।
1: হ্যাঁ,
2: জনপ্রিয় একটি গান এবং খুব সুন্দর একটি গান শুনতে চেয়েছেন বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হ্যালো,
6: হ্যালো,
2: নমস্কার। হ্যাঁ দাদা বলুন। ঠিক আছে, নরম গরম ছায়াছবির গান শুনতে চেয়েছেন বন্ধু, চেষ্টা করব দেখে নেব পরবর্তীতে। কে রয়েছেন?
7: দিদি
2: নমস্কার।
7: কথা বলছি বিজন গোমস্তা কাছে, বর্মা থেকে।
2: হ্যাঁ বলুন।
7: কবির নাম সুখের স্বর্গ, শোনো বলি কানে কানে এই গানটি।
2: আচ্ছা ঠিক আছে, সুখের স্বর্গ ছায়াছবি থেকে শোনো
1: বলি
2: গানে গানে, এই শিরোনামের গান শুনতে চাই।
1: কিছু কথা গানে গানে, ঠিক আছে, আমরা গানের ভিতরেই ফিরে আসবো আপনার গান নিয়ে।
2: হ্যালো,
8: নমস্কার দাদা দিদি।
2: নমস্কার,
8: কথা বলছিলাম দীপঙ্কর নাম প্রতাপ খুলনা থেকে।
2: হ্যাঁ দীপঙ্কর দাদা বলুন।
8: আপনাদের উপস্থাপনা খুব ভালো লাগছে,
2: অনেক ধন্যবাদ।
8: আমাকে গান শোনাবেন পাডাঙ্গার বউ সাহসব থেকে, মা আমার সাতটা মিটিল আশানা পুরলে, সেজন্য গানটি শোনাবেন।
2: চাপা ডাঙার বউ ছায়াছবির গান শুনতে চেয়েছেন, মা আমার সাধনা মিটিল আশানা ফুরালো। আচ্ছা চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। হ্যালো,
9: নমস্কার।
2: নমস্কার,
9: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে।
2: হ্যাঁ দাদা বলুন।
9: ঝিনাইদহ। কিশোর দাদা আপনি ভালো আছেন?
1: ভালো আছি দাদা, আপনি কেমন আছেন?
9: অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে।
1: হ্যাঁ দাদা,
9: যাই হোক
2: চেষ্টা করবো যেকোনো একটি গান শোনানোর জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
10: ভালো আছেন?
2: আমরা সকলে ভালো আছি, কার সাথে কথা বলছি?
10: কথা বলছি মোহাম্মদ ওসমান খান।
2: মোহাম্মদ ওসমান খান, হ্যাঁ বলুন।
10: আমাকে শোনাবেন প্রেমের অহংকার।
2: প্রেমের অহংকার,
10: প্রেমের অহংকার এই সিনেমা থেকে রুনা লায়লা ও অ্যান্ড ফিশারের কণ্ঠে। গানের শিরোনাম হচ্ছে তুমি আমার প্রেমের অহংকার।
2: আচ্ছা, গানের শিরোনাম হচ্ছে তুমি আমার প্রেমের অহংকার। প্রেমের অহংকার ছায়াছবি থেকে এই গানটি শুনতে চেয়েছেন, চেষ্টা করবো বন্ধু আপনার পছন্দের গান শোনাতে। হ্যালো,
11: হ্যালো,
2: কার সাথে কথা বলছি?
11: আফজাল মোল্লার গান শোনানো হয় না জুলাই আগস্টের পরে বুদ্ধায় চারটে থেকে পাঁচটা গান বাজানো হয়েছে। যাই হোক, এখন যে গানটা শুনতে চাই ছবির নাম অবাঞ্ছিত শিল্পী আব্দুল আলিম কেহই করে কেনা বেচা কেহই কান্দে এই গানটা শোনাবেন।
2: আচ্ছা ঠিক আছে, অবাঞ্ছিত ছায়াছবির গান শুনতে চেয়েছেন, কেহই করে কেনা বেচা এই শিরোনাম থেকে। আচ্ছা চেষ্টা করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: আপু কথা বলছি মেহেদি হাসান।
2: মেহেদি হাসান
0: বলছিলাম মহেশপুর ঝিনাইদহ থেকে।
2: আচ্ছা বলুন।
0: আর আমার শুভেচ্ছা ছিল আমার মহেশপুর উসমান কাছে গ্যারান্টি পালকা আর কি, আর আমাকে গান শোনাবেন বাংলার বইয়ের সাহিত্য থেকে সিটি থেকে তোমার বাংলা বাংলা আছে এই গান।
2: আচ্ছা ঠিক আছে, জনপ্রিয় গান শুনতে চেয়েছেন। আমরা একেবারে শেষ ফোন কলটি নিয়ে আবারও গানের ওপারে ফিরে যাব। আমাদের হাতে আরও কিছু গান রয়েছেন বন্ধুদের পছন্দ করা, দেখে নেব একদম শেষে আমাদের সাথে কে যুক্ত হন।
1: হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, যিনি যুক্ত হবেন অবশ্যই শেষ ফোন কলটিতে তার সাথে কথা বলে নেব। সেই সাথে সাথে আপনাকে আবারও জানিয়ে রাখি যে অফিসে নিশ্চয়ই চলে গেছেন, আর এই মুহূর্তে যারা পথে রয়েছেন কোনো গন্তব্যে যাচ্ছেন তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান সেই প্রত্যাশা থাকবে, এবং তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী হয়ে কোনো যানবাহনে ভ্রমণ করবেন না। কে রয়েছেন পুনর্বার প্রান্তে? জি ওয়ালাইকুম আসসালাম।
6: ভাইয়া কথা বলছি ফুলমালা বেতার শ্রোতা সংঘের সভাপতি ফকির মুস্তাফা কামাল পাশা।
1: জি ভাই বলুন।
6: গ্রাম হলো কালাদহ পণ্ডিত মাস্টার বাড়ি উপজেলা ফুলবাড়িয়া জেলা
1: ময়মনসিংহ থেকে বলছি। আচ্ছা
6: ভাইয়া, গান শুনতে অনুরোধ করছি ছায়াছবি দেননহর শিল্পী খালিদ হাসান মিলু ও সাবিন ইয়াসমিন। গানের কথা শুধু একবার,
1: শুধু একবার বলো ভালোবাসি। ঠিক আছে, আমরা একবার নয় বারবার বলতে চাই যে আপনাদেরকে ভীষণ ভালোবাসি, আর সেই ভালোবাসার কারণেই কিন্তু বারবার ফিরে আসি। তো এবারে আপনাদের জন্য থাকছে আরও একটি গান, আপনাদেরই পছন্দ করা অবশ্য। এবারে গান শোনাবো বাপ বড় না শ্বশুর বড় বাণী চিত্র থেকে বেবি নাজনীনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা ছিলেন আপনি হাবিবুর নাগরপুর টাঙ্গাইল থেকে, নিশ্চয়ই সাথে রয়েছেন, শুনতে থাকুন।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন ছায়াছবির গান। এবারে বুকের ভেতর আগুন ছায়াছবি থেকে গান শোনাব হাসান চৌধুরীর কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন জুয়েল রানা, কড়াইগ্রাম নাটোরের বন্ধু। আশা করছি সাথেই আছেন বন্ধু।
3: হ্যাঁ জুয়েল রানা ভাই, আপনি কড়াইগ্রাম নাটোর থেকে আমাদের সাথে রয়েছেন। অবশ্যই আপনার পছন্দ করা গানটি শুনে নিশ্চয়ই আপনার ভীষণ ভালো লাগবে, সাথেই থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো বাজিগর ছায়াছবি থেকে গান কুমার শানু ও উমা খানের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বিজন কাকচিরা বরগুনার বন্ধু।
1: হ্যাঁ, আপনি আজকেও ফোন করেছিলেন আমাদেরকে গান শুনতে চেয়ে, আজকেও আপনার অনুরোধ ছিল। আজকে ফোন করার সাথে সাথে নতুন গত আয়োজনে ফোন করার একটি গান শুনতে পাচ্ছেন, সেই সাথে আছেন, ভালো লাগছে নিশ্চয়ই।

শ্রোতা বন্ধুরা, আপনার গানটি শুনছেন বাল্য শিক্ষা বাণীচিত্র থেকে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ির বন্ধু। গানটি শুনছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

এতক্ষণ রূপালীতে ছায়াছবির গান শুনলেন। এই গানটির মাধ্যমে শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এবারের অনুষ্ঠান ঘোষণায় আছিলাম চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশন থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।

না, এপালের অনুষ্ঠান ঘোষণায় আছিলাম চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশন থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রদেবনাথ ও কিশোর পাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার। প্রকৌশল

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজার প্রাককালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। তিনি দেশের ব্যবসায়িক অঙ্গনে অসামান্য অবদান রাখেন। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সিগঞ্জ ২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান সিনহাকে তার গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহুরি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৮ বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি গতকাল নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামী জুলাই থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের রপ্তানি খাতে চামড়া শিল্প অন্যতম সম্ভাবনাময় শিল্প উল্লেখ করে বলেছেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এ খাত থেকে বছরে ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি গতকাল সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে বাড়তি উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানো জরুরি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ২ মাসের মধ্যে প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। তিনি গতকাল সিলেটে এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ২৭ মের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট ই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ডিজিটাল লাইফলাইন, একটি সংযুক্ত বিশ্ব স্থিতি স্থাপকতা শক্তিশালী করা। ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যে কোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়, এ বার্তা ছড়িয়ে দেওয়াই এ দিবসের মূল লক্ষ্য। দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনায় টোল আদায়ের নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে ইরান। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটি প্রধান ইব্রাহিম আজিজ জানিয়েছেন, শীঘ্রই এ পরিকল্পনা ঘোষণা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কোন শান্তি চুক্তিতে পৌঁছানো না গেলে তেহরানকে খুব খারাপ সময়ের মুখোমুখি হতে হবে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটের

0: স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 91 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 278 রান করে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। নাটক কথা দিলাম শুনতে পাবেন বিকেল 3:05। রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:30। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশের গান শুনবেন দুপুর 12:15 শিল্পী শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। আধুনিক গান শুনবেন মাহবুবা রওশন রাখির কণ্ঠে দুপুর 12:30। রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আবু জাফরের কণ্ঠে দুপুর 12:20। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 বিজন দেবনাথের কণ্ঠে। বাউডিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধ্যা 6:10। এছাড়া FM 88.8 মেগাহার্জে NSK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়া রহমান মতি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ভবদয়ের সমস্যায় স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে, আর এ সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সদর উপজেলা, খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলবদ্ধতা থেকে মুক্তি পাবে। তিনি গতকাল যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নতি এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিপসা পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করার জন্য সম্ভবত সমীক্ষা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ লুটপাট হয়েছে, সমস্যার কোনো সমাধান হয়নি, যে কারণে জনগণের আস্থার সংকট রয়েছে। কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল, গাজী এনামুল হক ও সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয় ও প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রুহুল আমিন ও ভবদহ জলবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সভাপতি, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসরিন আক্তার খান এতে স্বাগত বক্তব্য রাখেন এবং পরামর্শক প্রতিষ্ঠান IWM এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান সমীক্ষা প্রকল্পের প্রবন্ধ উপস্থাপন করেন। পরে প্রতিমন্ত্রী 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন এবং চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ধাপ 2042 জন উপকার ভোগীর ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউটের প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন। দুদিনব্যাপী লিচু মেলা গতকাল মাগুরা সদর উপজেলা হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে শুরু হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে লিচু মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, হাজরাপুরি লিচুর অনেক কদর রয়েছে, এ লিচু জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর অনেক ভূমিকা রয়েছে, লিচু সংরক্ষণ, লিচু চাষীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন খান, সংসদ সদস্য নিয়াজ হালিমা আরলি, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ হজরত আলী ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহরুন নাহার বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী মেলায় 8টি স্টল অংশ নিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে অধিকতর অবকাঠামো উন্নয়ন, দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সমস্যা সমাধানের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটির 15তম সভা গতকাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, পরিকল্পনা বিভাগ, UGC, অর্থ মন্ত্রণালয়, NEC, একনেক এবং বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ প্রকল্প বাস্তবায়ন ও তদারকি কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান, সংশ্লিষ্ট প্রকল্প পরিকল্পনা উন্নয়ন বিভাগ এবং প্রকৌশলী বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য এবং PIC সদস্যরা প্রকল্পের আওতাধীন চলমান বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। খেলা খবর ফুটবল। যশোর সদর উপজেলা বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে গতকাল বালক বিভাগের ফাইনাল খেলায় জিকর কাছে বেনে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 বাগারপাড়ার সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালক বিভাগে জিকর কাছে বেনে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় 3-0 বাগারপাড়ার আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে খুলনার কয়রা উপজেলা গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় মাঠে 4-2 ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় সাপিয়া ফুটবল একাদশ টাইব্রেকারে 3-2 পাইকাসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে। এর আগে উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ক্রিকেট। খুলনার দিক শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খানজান আলী প্রিমিয়ার লীগ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকাল প্রথম সেমিফাইনাল খেলায় সিটি চ্যালেঞ্জার্স একাদশ 124 রানে ব্রাজি কিং অফ শিরোমণি একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধুর সময়কে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানটির কথামালা সাজিয়েছেন গাজী মাজারুল আনোয়ার।

0: শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন আবু জাফরের কণ্ঠে।

আপনারা আবু জাফরের কণ্ঠে পরপর দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতাবন্ধুর আয়োজনটালিতে এখন রয়েছে আধুনিক গান, শুনবেন মাহবুবা রওশন রাখির কণ্ঠে, গানের কথায় রেজওয়ানুল হক।

ভালো ভালো কথার মালাই নিয়েছিল বসে হারু খেয়ালের খেলায় আমি মজেছিলাম রসে ভালো ভালো কথা।

ভালো ভালো কথার মালাই নিছিল বর্ষে হারি, খেয়ালের খেলায় আমি মজেছিলাম রসে, ভালো ভালো কথা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন মাহবুবা রওশন রাখির কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।
1: সুপ্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এ পর্যায়ে রয়েছে পল্লীগীতি, শিল্পী বিজন দেবনাথ। প্রথম গানটির কথা লিখেছেন কালু শাহ ফকির।

0: বিজন দেবনাথের কণ্ঠে পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল। কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম। শুনবেন মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ারের কণ্ঠে।

না তে রাসুল শুনলেন, মানুষের সঙ্গে অবকাশোচিত ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে জ্বলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চরণে মধ্য পন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড়। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: sitting with overnight score of 21 for no loss. Bangladesh scored 278 runs in their first innings. Bangladesh Betar is airing the running commentary of the match. Bangladesh are leading the two-match test series by 1-0. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at the speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Pabna, Tangail, Mamansingh, Kumila, Noakhali, Chattogram and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 2 this afternoon in Bangla.
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, ঘড়ির সময় মিলিয়ে নিতে পারেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে সময় বেলা 1:05 হয়ে 25 সেকেন্ড। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রচণ্ড তাপদাহে জনজীবন যেন অতিষ্ঠ। তারপরেও একটু উষ্ণতার জন্য, একটু ভালো রাখার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য, অন্তত মনটাকে ঠান্ডা করবার জন্য আমরা এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটাতে। বন্ধুরা, আমাদের এই আয়োজন মেলায় যাবার আগে আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই গরমে আমরা কিন্তু অনেকে কিছু কিছু এই তাপটাকে একটু নিয়ন্ত্রণ করার জন্য এমন কিছু কাজ করি যেগুলো করা আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। যেমন বাইরে থেকে ঘরে যাওয়ার সাথে সাথে হয়তো বা এসিটা ছেড়ে দিই, ফ্রিজের ঠান্ডা পানি একেবারে তখনই খেয়ে নিই, আবার বাইরে গিয়ে দেখা যায় যে বিভিন্ন পানীয় কিংবা বিভিন্ন ফলের পসরা সাজিয়ে রাখা আছে, সেখানে ধুলোবালি আছে, সেই সব অবস্থাতেই আমরা খেয়ে নিই। এই যে ভালো লাগার জন্য, ঠান্ডা লাগার জন্য বা শরীরকে একটু মানে আরাম দেওয়ার জন্য যে কাজগুলো করি, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কেননা সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন। আর প্রচণ্ড তাপদাহে আমরা যদি বাইরে যতক্ষণ না পারি বাইরে যাব না, ঘরে থাকার চেষ্টা করব। সবার জীবনে আসুক অনাবিল শান্তি এবং প্রশান্তি, সে প্রত্যাশাই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং
1: আমি তন্নি ব্যানার্জি।
0: আর এছাড়াও আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন প্রদীপ কুমার মৃধা এবং আহমেদ হাসান। তো বন্ধুরা, আর কথা নেই, মূল আয়োজনে যাওয়ার আগে প্রতিদিনের মতো আপনাদেরকে অন্তত আমাদের কাছে ফোন করবার নাম্বারটি অবশ্যই জানিয়ে দেবো। তো চলুন আগে নাম্বারটা জেনে আসি,
1: 01974121970 এই নম্বরটি।
0: শুরুতেই বাতাসটা এসে কি বলে গেল সেটি শুনবো গানে গানে সুরে সুরে। আর এই মুহূর্তে আমাদের বাতাসটাও যেন ভীষণ প্রত্যাশার একটা ব্যাপার। তো চলুন ভালোবাসার বাতাস আপনাদের ছুঁয়ে দিয়ে আসি,
1: স্বামী কেন আসামি
0: এই ছবি থেকে। কেন আসামি এটা আমরা বলতে পারবো না, তবে বাতাসটা এসে কি বলে গেল কানে কানে সেটা বলতে পারবো।
1: শিল্পী কুমার শানু ও অনুরাধা পারোয়াল আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রুবেল খালিশপুর খুলনার বন্ধু।

প্রিয়শ্রোতা, এবারে রয়েছে বাংলার মা ছবির গান। যে গানটি শুনতেছি, অনুবিশ্বাস আপনারা এরমল খুলনা থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদী।

0: হাওর বিল এলাকায়। জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে ফোন ইন পর্বে জানাচ্ছি আমন্ত্রণ। 01974121970 এই মুহূর্তে প্রথম বন্ধু কে রয়েছেন? হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম।
3: আবার আমি গোলখালি কয়রা থেকে শেখ রেজাউল বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আমাকে গান শোনাবেন, ছবির নাম আনারকলি, শিল্পী দুলাল আয়লা, গানের শিল নাম
1: আমার মন বলে তুমি আসবে। আনারকলি ছবি থেকে সেই জনপ্রিয় গান আমার মন বলে তুমি আসবে। সত্যি তাই, আমরা কিন্তু আপনাদের মনের উপরে কোনো কি বলবো চাপ দিতে চাই না, আমরা ঠিকই আপনাদের পছন্দের গান নিয়ে উপস্থিত হই প্রতিদিন।
2: হ্যালো
3: দিদি, নমস্কার।
2: নমস্কার
1: খোকন চন্দ্র।
3: দিদি খোকন চন্দ্র,
2: বলুন দাদা।
3: হ্যাঁ দিদি, খুব কষ্ট করে শুনতেছি কিন্তু ঘরের সালে রোদের ভিতর বেলা লোক মিলে।
1: বলুন,
3: আমাকে শোনাবেন অভিবাসের তুফান, দুষ্ট কোকিল ডাকে এই গানটি।
1: তুফান ছবির গান, তাই তো? তুফান ছবির গান আজকে আমাদের তালিকাতে আছে, আপনি অন্য কোন গান শুনতে চাইলে ভালো হয় বন্ধু। আচ্ছা, বাবা কেন চাকর, সাধারণত বাবা কেন চাকর ছবিতে ওই গানটি সবাই শুনতে চায়, আমার মতো সুখী নয়তো কারো জীবন। ঠিক আছে, আমরা শুনিয়ে দেব পরবর্তী গল্প।
3: নমস্কার।
2: নমস্কার,
3: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর ঝিনাইদহ। আচ্ছা দিদি, ছায়াছবির নাম হলো বেহুলু লক্ষিন্দর।
1: বেহুলা লক্ষিন্দর, হ্যাঁ
3: বেহুলু লক্ষিন্দর, ওই ছায়াছবির নাম। ওই ছবি থেকে একটি গান শোনাবেন আপনারা, ভালো থাকুন দিদি।
1: ঠিক আছে, বেহুলা লক্ষিন্দর ছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, অনেক জনপ্রিয় একটি ছবি, আমরা অবশ্যই শোনাবো।
4: নমস্কার।
2: নমস্কার,
4: কথা বলছি বিজন ঘোষতা কাশুরা বর্মা থেকে।
2: হ্যাঁ বলুন।
4: ছবির নাম জামাই শ্বশুর, গানের।
1: হ্যালো,
4: ছবির নাম জামাই শ্বশুর।
1: হ্যাঁ হ্যাঁ, গানের কথা কোন কি?
4: ও প্রিয়া ও প্রিয়া এই গানটি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: ও প্রিয়া ও প্রিয়া,
1: ও প্রিয়া ও প্রিয়া। ঠিক আছে, সাধারণত ও প্রিয়া প্রিয়া বলে ওই গানটাই মনে পড়ে, ও প্রিয়া প্রিয়া তুমি কোথায়। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো অন্য ছবিতেও রয়েছে, জামাই শ্বশুর ছবিতে, আমরা চেষ্টা করবো বন্ধু। হ্যালো, শুভ দুপুর। যদি মন ভালো থাকে, মনের সুখের উপর আর কোন সুখ নেই, এই জন্য বলাই যায় সুখের নেই কোন ঠিকানা সীমানা। আচ্ছা, এবারে কে আছেন?
5: নেই কোন অভিযোগ, নেই কোন অভিমান
1: থাকা উচিত নয়। ঠিক আছে, আপনি যেমন এক নিঃশ্বাসে বললেন, আমরাও এক নিঃশ্বাসে শুনলাম, আপনি শুনতে চেয়েছেন ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, মমতাজের সেই টপ সম্রাট সমিতি থেকে টপ কি বলবো জনপ্রিয় নাকি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনারা আপনাদের পছন্দের কথা আমাদের জানাচ্ছেন, আমরাও চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলো শোনাতে, কেননা আপনাদের পছন্দের গান নিয়ে বা গানের তালিকাগুলো নিয়ে আমরা প্রতিদিন উপস্থিত হই। তো এবারে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম,
4: মানিক।
1: অনেক সুন্দর একটি ছবি, মানে গান, অনেক অনেক অনেক অনেক সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
2: হ্যালো,
4: ওয়ালাইকুম
2: আসসালাম।
1: সবাই ভালো
4: দিদি? ভালো থাকেন। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান,
1: কাকচিড়া বরগুনা থেকে,
4: কাকচিড়াবাজার জেলা বরগুনা। ধন্যবাদ আপু, মিষ্টি আপু।
1: হুম হুম, বলুন কি গান শুনতে চান আপনি?
4: গান শুনতে চাচ্ছি ছবি গায়ের ছেলে।
1: গায়ের ছেলে,
4: গায়ের ছেলে ছবি দেখে রুনা লালার কণ্ঠে শোনাবেন দিন দুপুরে মনের গড়ে শিঙ্কা দিল।
1: আচ্ছা সত্যি তো তাই, এখন আর দিন দুপুরে আমরা অন্য মানে মনের ঘরে শীত কাটতে চাই না, এবার অন্য কোনো গান শুনতে চাই। চলুন গান শুনে আসি, আবার আপনাদের সাথে কথা হবে, একদম মন খারাপ করবেন না, যাদের সাথে কথা হয়নি আমরা আবারও ফিরবো আপনাদের মাঝে।
2: প্রিয় শ্রোতা, এবারে গানটি শুনবেন দুর্জয় ছায়াছবি থেকে, সাবিনা ইয়াসমিন ও ইন্দু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ী থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন সোনার সংসার ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আব্দুল মজিদ মহেশপুর ঝিনাইদহ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন আঁখি মিলন ছায়াছবি থেকে, ইন্দ্রকিশোর ও সামিনা চৌধুরীর কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন এমডি ওয়াহিদুজ্জামান, ভেড়ামারা, কুষ্টিয়ার বন্ধু।
1: তো ওহিদুজ্জামান, আপনি যে গানটি শুনতে চেয়েছেন, এটি কিন্তু আসলে ভীষণ জনপ্রিয় গান ছিল একটা সময়ে। এই গান মানেই ভালো লাগা, এখনো তাই। আমার গরু গাড়িতে বউ সাজিয়ে, চলুন চমৎকার এই গানটি শুনে আসি। যদিও গরু গাড়ি এখন খুব বেশি দেখা যায় না, কিন্তু গানের ভিতরে তো আমরা চড়ে আসতে পারি।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। আমরা এই মুহূর্তে দেখিয়ে দেব প্রথম বন্ধু কে রয়েছেন, তার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
2: জি ওয়ালাইকুম আসসালাম, কি বলছিলেন? হ্যালো, বুঝিনি
3: আমাকে
2: শোনাবেন।
3: গরিবের বউ,
2: আচ্ছা,
3: গরিবের বউ ছবি থেকে গান, সৈয়দ আব্দুল হাদী এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের শিরোনাম
2: ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছি, কে বলছিলেন ঠিক বোঝা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। কি গান শুনতে চান বলুন?
3: গান শোনাবেন প্রবীণ নামের দোলনা।
2: আচ্ছা, তুমি আমার কত চেনা সে কি জানো না। ঠিক আছে লোকটার ভাই, আপনাকে অনেক কষ্ট করে শুনতে হলো, কেননা আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্ক সমস্যা। কে আছেন?
3: আসসালামু আলাইকুম। কোন সময় অভিযোগ দিইনি আমি, রিজাল্ট।
2: ওয়ালাইকুম আসসালাম, রিজাল্ট বালিয়াতালা থেকে। জি বলুন রিজাল্ট ভাই, কি গান শোনাবো?
3: লতিফ সাহেবের গান শোনাবেন, তোমাকে চাই আমি আরো কাছে।
2: অনেক জনপ্রিয় একটি গান, খুলনা বেতারের কে আরো কাছে চাচ্ছেন। ঠিক আছে, দুজনেই পরপর একটু পুরনো ছবির কিন্তু খুব জনপ্রিয় দুটি গান শুনতে চাইলেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম,
3: পাংশা রাজবাড়ি থেকে বলছিলাম।
2: নামটা বলুন।
3: আব্দুর রহমান।
2: আব্দুর রহমান, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দোলনা ছবির গান শুনতে চেয়েছেন আপনিও, অর্থাৎ দুজন পাংশা রাজবাড়ি বন্ধুই একই গান শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করব।
4: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
3: আপু কথা বলছি ফুলমালা বেতার শ্রোতা সংঘের সভাপতি
5: ফকির মুস্তামাল পাশা। আমার গ্রাম কালাদহ পণ্ডিত মাস্টার বাড়ি
2: ফুলবাড়িয়া ময়মনসিংহ
5: জেলা ও বিভাগ ময়মনসিংহ থেকে।
2: বলুন,
5: ছায়াছবি কতক্ষণি শিল্পী
2: ছবির নাম বলুন।
5: বিশ্বজিৎ
2: আমরা আর একটি কিংবা দুটি ফোন নিতে পারবো।
4: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। কে
5: বলছেন?
2: শামীম ভাই। ও আচ্ছা,
5: রসিকুল আলম ও মিতালি মুখার্জি গানের কথা, জীবনের এই যে রঙিন দিন,
2: জীবনে এই যে রঙিন দিন হবে, কি সুন্দর একটি গান, এটাও ভুলে গেলাম, গানের কথা মনে এসে আসছে না। আচ্ছা, কে আছেন?
5: আমিনুর
2: রহমান টাঙ্গাইল থেকে, তাই তো?
5: গান শোনাবেন দরদুই সন্তান শিল্পী রুনা লালা, গানের কথা গাঙ্গের ভিতর বরাদার ওতাল পাতাল ঢেউ, একলামি বসে আছে খবর নেয়া কেউ।
2: ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আর কথা নাই, এবার ফিরে যাচ্ছি গানের কাছে। এবার কোন গানটি শোনানো?
4: এবারে তুফান।
2: তুফান, গানের তুফান,
4: একদমই তাই। তুফান স্যার ছবি থেকে গান শোনাবো, কণা ও আকাশের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে।
2: আজকে অবশ্য খোকনরা এই গানটি মানে তুফান ছবির গান শোনানোর জন্য অনুরোধ করেছিলেন, তো চলুন আমরা সবাই মিলে তুফান ছবির গানটি শুনে আসি।

প্রিয় শ্রোতা, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ঢালিতে আপনাদের পছন্দ করা গান। এখন সময় হয়েছে বেড়াদুরে বাংলা সংবাদ শোনার জন্য। চলুন ঢাকা বেতার কেন্দ্র থেকে শুনে আসি বাংলা সংবাদ, এর পরপরই ফিরে আসবো আমাদের মূল আয়োজনে।

মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, দেশের রাজনীতি এবং স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে নামাজে জানাজার প্রাককালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সিগঞ্জ 2 আসন থেকে 1996 এবং 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান সিনহাকে তার গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহুরি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। আজ রাজধানীতে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্ম পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের এক সভায় তিনি একথা বলেন। চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, চামড়া শিল্পকে একটি লাভজনক খাতে রূপান্তর করতে হলে দেশীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলে টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই মান বাস্তবসম্মত নয়। তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি আজ সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেলিভিশনের দর্শক সংখ্যা এবং পত্রিকার প্রকৃত ছাপার সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণের ব্যবস্থা করা হবে। এর ভিত্তিতে ভবিষ্যতে বিজ্ঞাপন সহ বিভিন্ন সুবিধা বণ্টন করা হবে। তিনি বলেন, সঠিক ডিজিটাল টিআরপি এবং প্রিন্ট কাউন্টিং ব্যবস্থা চালু হলে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তব ভিত্তিক হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলি যোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ 27 মে'র টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা এবং প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 উইকেটে 158 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 278 রান করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ইতিমধ্যে 1-0 ব্যবধানে

0: রয়েছে সবশেষে আবহাওয়া। আর সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: মেলা দুটো বাংলা সংবাদের পর বন্ধুরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনছেন আপনাদের পছন্দ করা, ভালো লাগা, ভালোবাসার গানগুলো। তো চলুন আবারও সেই গানের কাছে ফিরে যাই। এবার কোন গান শোনানো যায়?
2: এবারে বৌরানী।
1: আচ্ছা,
2: ছায়াছবি থেকে গান শোনাবো, সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিজন গোমস্তা, কাকচিরা বরগুনার বন্ধু। হ্যাঁ,

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: প্রিয় শ্রোতা, এবারে শেষ রক্ষা, এই গান, এই ছবির গান রয়েছে আপনাদের জন্য কুমার শানুর কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল আলম ছুন্টু, হরিণাকুণ্ডু ঝিনাইদহ মহেশপুর থেকে।

প্রিয় শ্রোতা, এবারে গানটি শুনবেন সবাই তো সুখী হতে চায়, এই ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানটি শুনতে অনুরোধ করেছেন সুনীল মোল্লারহাট থেকে।

প্রিয় শ্রোতা শুনছিলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে সবাইতে সুখী হতে চাই এই ছবির গান। এবারে রয়েছে ঘাত প্রতিঘাত, এই ছবির গান শুনতে চেয়ে লুৎফর জোয়ারদার এবং পাংশা রাজবাড়ির বন্ধু দুজন একসাথে অনুরোধ করেছিলেন। চলুন শুনে আসি আপনাদের পছন্দের গান এন্ড্রু কিশোর এবং রিজিয়া পারভিনের কণ্ঠে।

এবার এই সমাধি ছবির গান রয়েছে আপনাদের জন্য আমাদের তালিকাতে। শুনতেছি মকরন্দ মন্ডল, আপনি রায়মল খুলনা থেকে অনুরোধ করেছিলেন শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম।

সব শেষে আপনাদেরকে শোনাবো সাহেব নামে গোলাম ছবির গান। অবশ্য আমাদের তালিকাতে আরো গান ছিল, ডাক্তার বাড়ির ছবির গান শুনতে চেয়ে গিয়াসুদ্দিন আপনি পূর্ব চাম্পার বাঁশখালী চট্টগ্রাম থেকে অনুরোধ করেছিলেন, আরিফুল আপনি বগুড়া থেকে দাগ ছবির গান শুনতে চেয়েছেন। তবে এই মুহূর্তে সাহেব নামে গোলাম ছবির গান শোনাবো, জ্ঞানেন্দ্র পাল আপনি ফতেপুর মহেশপুর ঝিনাইদহ থেকে অনুরোধ করেছিলেন, শিল্পী এস আই টুটুল এবং মিলা

সত্যি দুঃখিত বলতে হচ্ছে বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে আর কিছুটা না শুনতে শুনতে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটা আগে থেকে। আপনাদের সাথে আগামীকাল ঠিক বেলা একটা বেজে পাঁচ মিনিটে আবারও কথা হবে আপনাদের পছন্দ করা গানগুলো নিয়ে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং প্রচণ্ড তাপদাহে একটু নিরাপদে ভালো আশ্রয়ে থাকবেন এবং সবাইকে নিয়ে নিরাপদ আশ্রয়ে সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় শুভ দুপুর।

বেলা দুটো বেজে 30 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে শুনতে পাচ্ছেন আমাদেরকে বান মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 598 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহে আমরা আপনাদের সাথে স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। দূরে কাছে অনেক বন্ধুরাই আছেন, আমাদের কাছে স্বাস্থ্য বিষয়ক ফোন করেন, বিভিন্ন বিষয় জানতে চান। তা আজকে সেরকম একটা টপিক সাজিয়েছি আমরা, আসলে কিডনি রোগের কারণ ও প্রতিকার। কিডনি অনেকগুলো রোগ আছে, তার ভিতরে আমরা দুই একটা বেছে বেছে আমরা দুই একটা আলোচনা করবো। তার ভিতরে প্রথম যেটা হচ্ছে কিডনিতে পাথর হওয়া, এটাকে আমরা আজকে আলোচনা রাখছি, কারণ এটা এখন কমন হয়ে গেছে। আর আজকে আমাদের অংশগ্রহণ করবেন আমাদের অতিথি আছে ডাক্তার গোলাম সাকলাইন। আশা করি উনি পুরাতন ডাক্তার এবং অনেক ভালো একজন মানুষ, যার কাছ থেকে আপনারা অনেক কারণগুলো জানতে পারবেন কিডনির। আশা করি সেটা শুনলে আপনাদের অনেক মনোপুত হবে। আর শ্রোতা বন্ধুরা প্রশ্ন করবেন আমাদেরকে অবশ্যই 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা 01974121970।
1: বিশেষায়িত হসপিটালে তো সেক্ষেত্রে কিডনি রোগ, বিশেষ করে কিডনির পাথর, তো আমরা প্রতিদিনই ডিল করি এবং অপারেশন করি। এই বিষয়ে আজকে আমি কথা বলতে চাই। যাই হোক, আমাদের যারা আমাকে যারা পুরাতন চিনেন এবং নতুন যারা শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
0: সেকেন্ড ভাই, কিডনি তো অনেকগুলো রোগ আছে, আমরা আজকে জানতে চাবো, আপনি যদি আমাদেরকে শ্রোতা বন্ধুকে একটু বিস্তারিতভাবে বলতে কিডনির পাথর হওয়ার কারণ বা কিভাবে এটা প্রতিরোধ করা যায় এটা নিয়ে যদি আলোচনা করি।
1: প্রথমে যেটা একটু বলি ক্লিয়ারলি, সেটা হলো মানুষের মধ্যে যে কিডনি রোগ হলে আমরা প্রথমে কার কাছে যাব। হ্যাঁ, আমরা কিডনির দুইটা চিন্তা প্রথমে ভাব করি, যেটা একটা হলো কিডনি মেডিসিন, একটা কিডনি সার্জারি। যেমন কিডনি ফেলিওর, তাহলে আমরা কোথায় যাব? কিডনি মেডিসিন, তারা এই জিনিসটা দেখবে। আর কিডনি বা কিডনির লাইনে আমার কোনো অপারেশন লাগবে, সেক্ষেত্রে আমরা কোথায় যাব? ইউরোলজির কাছে, ইউরোলজি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে কিডনি দুইটা কিডনি, দুই কিডনির নিচে দুইটা কিডনির নালি এবং তার নিচে হলো পেশাবের থলি, তারও নিচে প্রস্রাবের নালি, যে নালির মাধ্যমে প্রস্রাবটা বাইরে বের হয় এবং মাঝখানে প্রোস্টেট, এইটা হলো ইউরোলজির কাজ। এখন কিডনির রোগের অনেক কারণ, মানে বিভিন্ন, আমরা প্রথমে প্রস্রাবের সমস্যা হলে মানুষের উচিত হলো প্রথমে ইউরোলজির ডাক্তার কাছে যাওয়া। আর যেটা আর একটা বললাম যে কিডনি মেডিসিন, অর্থাৎ মানুষের হাত পা ফুলে গেছে, তার আগে থেকে ডায়াবেটিস, হাই প্রেশার, যার কারণে কিডনি ফেলিওর হয়েছে, এটাকে আমরা বলি কিডনির মেডিসিনের সাইড। আর একটা হলো কিডনির সার্জারি, আমাদের মানে আমরা বলি ইউরোলজি, অর্থাৎ সার্জিক্যাল যে কোনো প্রবলেম হলে ইউজুয়ালি সাধারণত প্রস্রাবের সমস্যাটা বেশি ফিল করে, সেটা যে কোনো বয়সে হইতে পারে, এই জন্য তারা প্রথমে আমাদের কাছে বা ইউরোলজির কাছে আসবে। এটা হলো বেসিক জিনিস। এখন কিডনির অনেক রোগের মধ্যে আমি অনেক সপ্তাহ বলা যাবে না, আমি মেইনলি যেটা বলতে চাই যে কিডনিতে পাথর, তাহলে এটা বুঝতে গেলে প্রথমে আমাকে একটু জাস্ট বুঝতে হবে যে প্রথমে আমাদের দুইটা কিডনি এবং কিডনি থেকে দুইটা নালি নিচে নামে নেমে পেশাবের থলি, যেটা নাভির ঠিক নিচে একদম থাকলো, ভালো। আর এরপরে আর একটা নালীর মাধ্যমে, যেটা আমরা বলি ইউরেথ্রা, যেটার মাধ্যমে প্রস্রাবটা বাইরে বের হয়ে আসলো। আচ্ছা, এখন কিডনির কাজ হলো প্রস্রাব তৈরি করা, সেই প্রস্রাবটা ওই নালীর মাধ্যমে যে প্রথমে পেশাবের থলিতে জমা হবে, এরপরে সময় সুযোগ মতো যখন প্রয়োজন হবে তখন বাইরে বের হবে। এখন কিডনির পাথর হয় কোথায়? কিডনির পাথর কিন্তু ইউজুয়ালি প্রথমে কিডনিতেই তৈরি হয়, এরপরে সে যদি ছোট অবস্থায় অনেক সময় পানিতে বের হয়ে যায়, মানে নিচে নেমে যায়, কিডনির নালিতে আটকায় যায় অথবা পেশাবের থলিতে অথবা তারও নিচে এসে আটকে যেতে পারে। এখন কথা হলো কিডনিতে পাথর হয় কেন? প্রথম কারণ, কারণটা অজানা। ধরেন একই ফ্যামিলি, দশজন সদস্য, একই খায়, একই রকম সব ঠিক, একজনের পাথর হয়েছে, তাই না? আবার দেখা হলো ডান পাশের কিডনিতে, এক পাশের কিডনিতে হয়েছে, তাহলে আসলে প্রথম কারণ, প্রথম মানে আমরা বলি যে একদম আননোন বা যে কোনো কারণেই হতে পারে, প্রথম আননোন কারণ। এরপরে যে কারণগুলো আছে সেটা হলো এই, সেটা হলো যারা অবেসিটি, ওজন বেশি, বেশি গোশ খায়, বেশি জাঙ্ক ফুড খায়, গোশ খায়, ওজন বেশি, পানি কম খায়, মাঝে মাঝে প্রস্রাব, ইনফেকশান হয়। তারপরে হলো যে যারা লবণ বেশি খায় তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আবার দেখেন যারা আমাদের এই যারা মিডিল ইস্টে আমাদের যারা এই যারা কাজ করতে যাই, এদের কিন্তু পাথরের রেট হওয়ার রেট বেশি। কেন? ওই দেশে আপনার প্রচুর মানে আবহাওয়া অনেক গরম, এরা মরুভূমিতে কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, পানি কম খায় বা অতিরিক্ত ডিহাইড্রেটেড হয়। আবার ওই দেশে ধরেন গোশ বেশি পাওয়া যায়, সেটা দুম্বারি হোক টেরি হোক যায়, এটা কিন্তু অ্যাভেলেবল। ফলে ওরা কিন্তু আমাদের কাছে ঘুরে আসে পাথর নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে যে পাথর হওয়ার প্রথম কারণ যাই হোক না কেন, এগুলো না আমরা কারণগুলান খুঁজে দেখি যে পাথর এবং ইয়াং এজ হবে, এটা বুড়া হলে বুড়া মানে মানে বেশিরভাগ বেশি মানুষেরই কিন্তু পাথর ইয়াং এজ হয়, ছোট গ্রুপে হতে পারে, এগুলো একটা গ্রুপ। আর একটা হলো যার জন্মগত কিছু রোগ আছে, মানে মেটাবলিক রোগ, যেমন হাইপার থাইরয়েডিজম। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডের যদি হাইপার থাইরয়েডিজম থাকে, তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া, শরীরে ক্যালসিয়াম লেভেল বেশি, শরীরে ইউরিক অ্যাসিড বেশি, এটাও কিন্তু এক ধরনের মেটাবলিক রোগ। তারপরে মিল্ক অ্যালকালাইন সিন্ড্রোম, অথবা জন্মগতভাবে এই কিডনি কিডনির লাইনে যদি অ্যাবনর্মালিটি থাকে, আমার পিউজে অবস্ট্রাকশন থাকতে পারে, কিডনির লাইনে কোথাও ব্লক থাকতে পারে, অথবা বুড়া মানুষের যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়, প্রস্রাব জমা থাকে, দীর্ঘদিন প্রস্রাব জমে থাকে, ইনফেকশন হবে, ইনফেকশন হলে পাথর হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে এই মোটামুটি আমরা কারণগুলো খুঁজে দেখি, সবটাই হলো এই যে কোন বয়সে আসছে, এবং তখন আমরা দেখি যে পাথরটা কোথায় আসে, তখন আমরা ফার্দার ট্রিটমেন্টে যাই।
2: আপনি বলতে চাচ্ছেন যে এটা প্রথম কাজ যদি বলো আননোন, আসলে এটা আননোন হিসেবে বলার কিছু নেই, তো এখন ট্রিটমেন্টটা কি হবে?
1: ট্রিটমেন্টের পরের আগে আমরা আসি যে মানুষ কি নিয়ে আমাদের কাছে আসে। ওই যে বললাম যে যে কোনো বয়সে আসতে পারে। আমরা প্রথমে মানুষ বলবে কি, কিডনিতে যদি পাথর থাকে তাহলে ব্যথা হবে ইউজুয়ালি এই যে আমাদের পিছন দিকে, হ্যাঁ, যেটা যে হাড্ডিগুলা পিছন দিকে শেষ হয়ে গেছে ঠিক ওই কোনাটাতে, এখানে কিডনির ব্যথা হবে যদি পাথর কিডনির মধ্যে থাকে। আর যদি ধরেন পাথর, আচ্ছা, কিডনি থেকে যে নালীটা নিচের দিকে নামছে এই নালীটাকে আমরা বলি বৃক্ক নালী, তো এর ডায়ামিটার মাত্র 4-5 মিলিমিটার, দেখেন খুব কিন্তু বড় না। তাইলে কিডনির পাথর হলো, কিডনিতে পাথর হলো, তাহলে ওই অবস্থায় যদি নিচে নেমে যায় কোনো কারণে, তাহলে কিন্তু নালীতে এসে আটকে যাবে, তখন কিন্তু সিভিয়ার পেইন হবে। তাহলে যত বেশি নিচে নামবেও ইভেন প্রস্রাবের থলির মুখে যেও আটকায় যেতে পারে, যত বেশি নিচে নামবে তত ওই চিকন নালীর মধ্যেও সিভিয়ার ব্যথা হবে, তাহলে ব্যথাটা কিন্তু নিচে নামবে, এবং সেই ব্যথা কখনো কখনো প্রস্রাবের দ্বার পর্যন্ত আসতে পারে। তাহলে ব্যথা একটা ঘটনা, বলবে কি আমার এই ডান পাশে হঠাৎ করে সিভিয়ার ব্যথা, সাথে কি হয়েছে, আমার প্রস্রাব একটু জ্বালা পড়া হচ্ছে, একটু প্রস্রাব ঘন ঘন হচ্ছে, একটু কেমন কেমন লাগতেছে, যেটা আগে কখনোই সে ফিল করেনি। এই ধরনের ইয়াং এজ মানুষ যদি এসে বলে, স্বাভাবিকভাবে তখন আমাদের চিন্তা হয় যে দেখি একটা এক্সরে করি, কিচ্ছু না হোক একটা আমি এক্সরে করলেই কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে পাথর আসে কিনা, একটা আল্ট্রাসাউন্ডও করি, তো ডায়াগনোসিস গেল যাতে একটা পাথর আছে, তখন তো আমরা বলি যে আসলে আচ্ছা পাথর থাকলেই যে অপারেশন লাগবে বিষয়টা কিন্তু তা না, ইট ডিপেন্ডস অন ম্যানি ফ্যাক্টরস। প্রথম কথা হলো যে পাথরটা কোথায় আছে, কিডনির মধ্যে থাকলে একরকম, কিন্তু নালীতে থাকলে আপনার অপারেশন 99% লাগবে। ধরেন নালীর মধ্যে আপনার 4 মিলিমিটার একটা পাথর আছে এবং নিচের দিকে, তা আমরা ইউজুয়ালি বলি যে ঠিক আছে আপনি এক মাসের জন্য ওয়েট করেন, যে আমি আপনাকে কিছু ওষুধ দিলাম, একটু পানি বেশি খাবেন, তাহলে পাথরটা যেন পেশাবের সাথে বের হয়ে যায়। কিন্তু দুনিয়াতে অ্যাকচুয়ালি এমন কোনো ওষুধ নাই যা খেলে পাথর গলে যাবে, হ্যাঁ এরকম কিন্তু অ্যাকচুয়ালি ওষুধ নাই সত্যি কথা বলতে গিয়ে। দু একটা ওষুধ বাজারে যেটা পাওয়া যায় ওগুলা আসলে বলে কিন্তু খুব একটা ইফেক্টিভ না। তাহলে এই জন্য বললাম যে পাথর হলেই যে অপারেশন লাগবে বিষয়টা এরকম না, পাথর কোথায় আছে, কত বড়, পেশেন্টের বয়স কত, পেশেন্ট আমি ওটি করতে পারবো কিনা, পেশেন্টের আদার্স কন্ডিশন, যেমন কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে তখন আমরা চিন্তা করবো, ধরো ডায়াবেটিস থেকে সিভিয়ার ইনফেকশন হয়েছে, হ্যাঁ তখন আমি ইমিডিয়েট ওটি করবো না অন্য কোনো অপশানে যাবো, যাই হোক এগুলো অনেক ডিটেলসের বিষয় এরকম।
2: আচ্ছা আপনি যেটা বলেন এখন যে স্টোন ক্রাশের ব্যাপার, কিডনি স্টোন ক্রাশ, এটা যে ক্রাশ,
1: এটা তো একটা অপশন, হ্যাঁ স্টোন ক্রাশ কাকে বলে, বিষয় হলো কিডনির মধ্যে যদি পাথর থাকে, কিডনিতে আমরা ইউজুয়ালি ভাগ করি যে আপার ক্যালিক্স, মিড ক্যালিক্স, লোয়ার ক্যালিক্স, এগুলো অ্যানাটমিক্যাল বিষয়। এখন কিডনির পাথর যদি ইউজুয়ালি 2 সেন্টিমিটারের মধ্যে হয়, ধরেন অনেক বড়, তাহলে কিন্তু ক্রাশ ফ্রাশ দিয়ে কোনো কাজই হবে না। ইউজুয়ালি 1-2 সেন্টিমিটার যদি থাকে তাহলে স্টোন ক্রাশ আমরা মানুষে বলে, কিন্তু আমরা এটাকে বলি ESWL, ESWL। বিষয়টা হলো পেশেন্ট শুয়ে থাকবে, মানে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোটিপস, ESWL বলি আমরা, এর মানে হলো পেশেন্ট একটা টেবিলে শুয়ে থাকবে, টেবিলের নিচে একটা যন্ত্র আছে, ওই যন্ত্র এটা ফোকাস করবে যে কিডনির ঠিক নিচে পাথরটা কোথায়, এবং এটা শকওয়েভ, এটা ইলেকট্রিক্যাল শকওয়েভ দিলে পাথরটা গুণা গুণা হবে। তাহলে ধরেন কিডনির মধ্যে 1 সেন্টিমিটার একটা পাথর আছে, শকওয়েভ ভেঙে ও 10টা টুকরা হলো, এই 10টা টুকরা পেশাবের মাধ্যমে মানে ওই নালীর মাধ্যমে পেশাবের থলিতে আসবে, তারপরে বের হবে। ইটস এ লং টাইম, 2-3 মাস, ইভেন 6 মাস, 1 বছরও সময় লাগতে পারে। কিন্তু আবার 10টার মধ্যে ধরেন ভেঙে 5টা আসলো, 5টা থেকে গেল, তাহলে এটা কিন্তু আনসার্টেন, 100% আপনার নাও হইতে পারে। এই জন্য এই যে ইস্টন ক্রাশ কিন্তু এখন একদম অবসোলেট হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, ইস্টন ক্রাশের বা ওই USW আমরা করি না। ঢাকাতে 2-1 জায়গাতে আগে হইতো, এখন হয় কি না আমি জানি না, যেমন ইগডুতে আগে হইতো, কিন্তু এখন কিন্তু স্টোন ক্রাশ আমরা বলি না। এখন এই মানে আমরা যদি ট্রিটমেন্ট অপশানে যাই, তাহলে সব 99% পাথর আমরা মেশিন দিয়ে বের করতে পারি, এবং বেশিরভাগই না কেটে। তো এটা যাই হোক, এটা ডিটেলসের বিষয়। যেমন কিডনির পাথর যাই হোক না কেন, আমরা PCNL করি, PCN পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, মানে যে আমি দুই পাশে জাস্ট এই যে এই সাইড থেকে আমরা জাস্ট পেশেন্টকে ফুটা করব করে, এবং এই ছিদ্রটা জাস্ট একটা কলমের মতো, এই ছিদ্র দিয়ে পাথর বের করে আনা যায়, কিন্তু কাটাকাটি নেই। আর যদি নিচের দিকে থাকে তাহলে তো আমার কাটা লাগেই না, আমি পেশাবের রাস্তার ভিতরে এটাকে URS দিয়ে আমরা বের করতে পারি, ওই যে যদি ইউরেটারে বা বৃক্ক নালীতে থাকে। তাহলে এখন ট্রিটমেন্ট অপশান সো মাস আপনার মানে অ্যাডভান্স, যে 99% পাথর আমরা উইদাউট কাটাকাটি ছাড়াই মেশিন দিয়ে আমরা বের করতে পারি। এটা হলো ওই যে বললাম যে পাথরটা কোথায় আছে, কত বড়,
2: কি পজিশন, রাইট পজিশন বুঝে আমার অপারেশনাল জি জি প্রশ্ন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু,
3: সালাম, কথা বলছি রিজাউল
2: জি,
3: বালিয়া তালা থেকে।
2: জি রিজাউল সাহেব বলেন, শুনছি।
3: আরে কাছে আমি জানতে চাচ্ছি, আমার বয়স আছে 53 বছর, 67 কেজি ওজন, এখন এই বাথরুম শেষ হওয়ার পরে উঠার পরে পেশাবের বেগ আছে, পেশাব হয় আর ভোরের দিকে পেশাব খুব গন্ধ হয়, আর এই সিলায়ন প্রতিদিন একটা করে ঘামে, আমি তো বেকারির কাজ করি, এখন এই সিলায়ন কে একটা করে প্রতিদিন খালি কোনো ক্ষতি হয় কেমন, আর সিলায়নকে পানি 500 গ্রাম কি দেওয়া লাগবে না, একটু কম হলে অসুবিধা আছে কেমন, এইগুলো প্রশ্ন আমি সারে কাছে জানতে চাই।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
1: আচ্ছা উনি একটা ইয়ে এনভায়রনমেন্টে, হ্যাঁ 67, এবং যে গরম একটা এনভায়রনমেন্টে কাজ করে খুবই স্বাভাবিক, যেহেতু বেশি ঘামে একটা স্যালাইন পানি খেতেই পারে। স্যালাইন ঘামা মানে কি, শরীর থেকে লবণ পানি বের হয়ে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু স্যালাইন পানিটাই জরুরি, সাদা পানির থেকে স্যালাইন পানিটাই বেশি জরুরি।
2: পানিতে দিতে হবে, কিন্তু কথা বলতে যে আদাশের পানি লাগবেই কিনা, তারপরে সে বানায় খাচ্ছে তো আদাশের পানিটা লাগবে না,
1: যদি সে যদি বানায় তাহলে বানানোর নিয়মটা তো এরকম, তাহলে তো আমি যদি আমি কম বেশি করি তাহলে তো আমার ওই মিক্সচারটা হবে না, কিন্তু এখন তো আর বানানোর প্রয়োজন, আগের আমলে এখন তো প্যাকেটই সব কিনতে পাওয়া যায়, হ্যাঁ দরকারটা কি, হ্যাঁ রাইট, এ হলো বিষয়। আর একটা উনি বলছে প্রস্রাবে জ্বালাপাড়া করে, বিষয় হলো দেখেন উনি কিন্তু প্রচুর ঘামে, যখন আপনি বেশি ঘামবেন তখন প্রস্রাবের স্বাভাবিকভাবে অ্যামাউন্ট কমে যাবে, আবার যদি এসির মধ্যে আমি বসে থাকি তাহলে আমার প্রস্রাবের মাধ্যমে বেশি পানি বেরোবে, তাহলে যত বেশি পানি কম প্রস্রাবে বের হবে তত বেশি কিন্তু সেই প্রস্রাব কী হবে, ঘন হবে, একটু জ্বালাপোড়া করতে পারে, তাই না, স্বাভাবিকভাবে একটু দুর্গন্ধও হবে। তো এই জন্য আপনার যেহেতু আপনি ঘামেন বেশি, এই জন্য আপনার উচিত হলো বেশি করে পানি খাওয়া,
2: পানি খাওয়া, সেক্ষেত্রে আপনি নরমাল পানি খাওয়াটা সবচেয়ে উত্তম, স্যালাইন পানি অল্প বেশি
1: খাওয়া, একটা করে খাইলেন
2: সেটাই, স্যালাইন পানি খাওয়া। আবার এক্ষেত্রে আবার আছে ডায়াবেটিস থাকলে পরে সেক্ষেত্রে পানি বেশি খাওয়া যাবে না, স্যালাইন পানি,
1: হ্যাঁ অবশ্যই
2: জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু,
3: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: আমার ভাই একটু প্রশ্ন, একটু ঘন ঘন না কয়টা ফোন নেবেন, কিটা দিন দিতে সময় স্যার, আমি মোহাম্মদ লুৎফর স্যার
2: বলেন, শুনছি লোকটা
3: সাহেব, আমি জানতে চাচ্ছি
2: আরেকবার বলেন, আরেকবার কথাটা বোঝা যায় নাই, কিডনি কি ছোটবেলা থেকে নষ্ট হতে পারে কিনা,
1: অবশ্যই অবশ্যই
2: ভালো থাকতে পারে।
1: সেটা হলো এই যে আমাদের মধ্যে শরীরে যেমন সিস্টেম আমরা বলি শ্বাসযন্ত্র, যেমন 2 ফুসফুস, শ্বাসনালী, আবার হৃদরোগ যদি বলি, মানে হৃদরোগ না মানে কার্ডিওভাস্কুলার, ঠিক এরকম আমাদের কিডনির সিস্টেমটা কি, 2 কিডনি, কিডনি নালী, তারপরে নিচে হলো পেশাবের থলি, এবং পেশাবের থলির নিচে হলো প্রোস্টেটের ভিতর দিয়ে আমার পেশাবের রাস্তাটা বাইরে বের হয়ে গেল, যেটাকে আমরা ইউরেথ্রা বলি। বিষয় হলো আমাদের শরীরে নানান রকমের কিন্তু জন্মগত ত্রুটি থাকে, সব থেকে বেশি ত্রুটি থাকার সম্ভাবনা কিন্তু আমাদের এই কিডনির লাইনে থাকে, থাকতে ইউজুয়ালি পায়, মানে ত্রুটি থাকার সম্ভাবনা। তাহলে কোথায় কোথায় ওই যে কিডনি থেকে যে নালীটা বের হলো ওটাকে আমরা পিউজে, আবার যে অংশটা পেশাবের থলির সাথে লাগলো ওটাকে বলে ভিউজে, মানে ভেসিকিউটরি জাংশন আর পেলভিউটরি জাংশন, এই দুটো জায়গায় কিন্তু জন্মগতভাবে মানুষের চিকন থাকতে পারে, আরও নানান রকমের অ্যানোমালি থাকতে পারে। অর্থাৎ জন্মগত ত্রুটি যেগুলোকে বাইরে থেকে বোঝা যায় না, কোনো সিমটম আগে থেকে পা। আর একটা ছোটো বাচ্চাদের, ছেলে বাচ্চাদের কমন প্রবলেম, সেটা হলো লিঙ্গর মধ্যে যে রাস্তাটা বাইরে বের হয় পেশাবেরটা, ভিতরে একটা পর্দা থাকে, এই পর্দা থাকা এটা কিন্তু একদম জন্ম থেকেই, তো এই পর্দাটা থাকলে জন্মের হওয়ার সময় থেকে ওর কিডনি ফুলা থাকবে, এবং কিডনি ও যদি চিকিৎসা না করে 10 বছর আগে ওটি কিডনি ফেরলে মরে যাবে। এই জন্য ছোট মানুষের হোক জন্মগত থেকেও কিন্তু অনেক সমস্যা থাকতে, এই জন্য ছোট মানুষের ওই যে বললাম যে ছোট থেকে থাকতে পারে, ফলে কারো যদি প্রস্রাবের সমস্যা থাকবে, থাকে বা এরকম ঘন ঘন পেশাব করে, পেশাব ক্লিয়ার হয় না, ফোটা ফোটা করে, অবশ্যই একজন ডাক্তার আমাদের কাছে আসা উচিত, সেটা ইউরোলজির ডাক্তারের কাছে। কিছু না, সিম্পলি একটা আল্ট্রাসাউন্ড করলে কিন্তু বোঝা যায় যে আসলে তার কোনো প্রবলেম আছে কিনা।
2: খাবারের ব্যাপারে,
1: আচ্ছা খাবারের ব্যাপারে দেখেন, একটা মানুষ স্বাভাবিক কতটুকু পানি খাবে, অ্যাভারেজ 3 লিটার, যারা মাঠে ঘাটে কাজ করে তারা তো একটু বেশি খাবে, আর যারা ঘরের মধ্যে কাজ করে তাহলে 2 থেকে 2.5 লিটার পানি কিন্তু। অনেকে বলে কি আমি সকালবেলা একবারে তো 2 লিটার পানি খাই, নো দিস ইজ নট নেসেসারি, প্রয়োজন নাই। আমার শরীরের কতটুকু পানি দরকার কিডনি কিন্তু ঠিক করে, আমার বেশি পানি খেলে বেশি পেশাব হবে, আবার পানি যদি একদম কম খায় দেখবেন সারাদিন পেশাবই করবে না। তাহলে অ্যাভারেজ 2 থেকে 3 লিটার পানি যথেষ্ট, যদি আমি একদমই ভারী কাজ না করি, মানে ইয়ে খাই, তাহলে পানির বিষয় গেল। আবার দেখেন বলবে কি আমি রাত্রেবেলা 3-4 বার পেশাব করতে পারি, কেন ও ঘুমানোর আগে 2 গ্লাস পানি খেয়ে ঘুমাই, তাহলে হবে? আপনার দরকার নাই তো ঘুমানোর আগে পানি খেলে, তো আমারও পেশাব উঠবে। আবার অনেকে চা খেয়ে ঘুমায়, চা কফি এগুলো কিন্তু প্রস্রাবের একটা
2: বাড়াই
1: দেয়, তো এগুলো দরকার নেই, ওকে পানি খাওয়ালো। সবসময় জাঙ্ক ফুড খাওয়া ভালো না, জাঙ্ক ফুড খেলে আপনার শরীরে অ্যাসিডিটি, এই যে লিভার ফে বা কী বলেন যেন বললাম, আপনার ফ্যাটি লিভার হয়, কিডনিতে ধরেন ওই যে পাথর হওয়ার সম্ভাবনা থাকবে, ইনফেকশন থাকবে, ডায়াবেটিস হবে। সুতরাং খাওয়া দাওয়া তো আমরা বলি যে একদম স্বাভাবিক খাবার খাওয়া উচিত, সবই খাওয়া উচিত, কিন্তু কোনো কিছু সমস্যা থাকলে তো আগে থেকে যদি বোঝা যায় না তার এই প্রবলেম আছে, তাহলে আমরা ওই জিনিস খাবো না। আর একটা কথা, সেটা লবণ খাওয়া যাবে না, লবণ পাতে লবণ খাওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানুষ এই তরকারিতে যতটুকু খায় দিস ইজ এনাফ, পাতে লবণ আমি যে বলি লবণ খাবে না, সে করবে কি ভেজে খাবে, এটা আরো খারাপ।
2: সূর্য তাপ লাগায় খায়,
1: আচ্ছা হলো, তাহলে লবণ খাওয়া যাবে না, লবণ খেলে প্রেশার বাড়বে, প্রেশার বেশি থাকলে কিডনি ফেলিওর। এই যে কালকে একটা রোগী দেখলাম, কোনো তার হিসাব না, ক্রিয়েটিন লেভেল 3 পয়েন্ট সামথিং, দেখলাম যে ওই মহিলার প্রেশার বাড়তো ঠিক মতো, তার ডায়াবেটিস নাই কিন্তু প্রেশার বেশি, কিন্তু ওষুধ খাইতো, মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না, তার এখন কিডনি ফেলিওর হয়ে গেছে। নাম্বার 3 হলো গ্রামে গঞ্জে মানুষ ব্যথার ওষুধ খায়, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা একটু ব্যথাটা করে, বা যে কেউ হোক না কেন দোকানে যায় ওরা নানান রকমের ব্যথার ওষুধ দেয়, কন্টিনিউয়াস এসব ব্যথার ওষুধ খাইলে কিডনি খারাপ হবেই। তারপরে হলো স্টেরয়েড খাওয়া, গ্রামে গঞ্জে দেখবেন আপনি সর্দি কাশি হয়েছে, একটু শ্বাসকষ্ট আছে, চুলকানি হয়েছে, ওরা ওই যে প্রেডনিসোলন কর্টান মর্টান হবে, নানান রকমের ওষুধ পাওয়া যায়, দামও কম, ওগুলা খাইলে খুবই মানে তাড়াতাড়ি আপনার ওই সলভ হয়, মানে ভালো হয়, কিন্তু ও আস্তে আস্তে আপনাকে কিডনিকে উনি খুবই ভালো একটা প্রশ্ন করছে, 2-3টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই তার
4: ভালো
1: শিখার জন্য, জানার জন্য। প্রথম কথা হলো আমাদের বইয়ে লিখা আছে যে কিডনির পাথর, মানে বাংলাতে যদি আমি বলি এটা সারা জীবনের রোগ, কিডনির পাথর একটা সারা জীবনের রোগ, বারবার ফিরে আসার রোগ, এবং যার একবার হবে সে যদি প্রপার চিকিৎসা না নেবে, মেনটেন না করে, 5 বছরের মধ্যে 50% রোগী আবার পাথর হবে। তাহলে যার একবার পাথর হয় তার বারবার পাথর হওয়ার সম্ভাবনা
0: থাকে
1: থাকে এই জন্য পাথর হলে তো আমার অপারেশন হোক বা যে একটা চিকিৎসা তো নিব। এবং অনেকে যদি মনে করে যে না আমি চিকিৎসা নেব না, ওই ওষুধ খেয়ে ভালো হবে হোমিওপ্যাথ, এটা একদমই ভুল কথা। যদি আপনার সত্যি সত্যি পাথর বড় থাকে এবং অপারেশন করার মতো থাকে, ধরেন একটা ঘরের মধ্যে, আমি একটু বুঝাই বলি, ধরেন এটা কিডনি, কিডনি একটা ঘর, তো ঘরের কোনাতে ছোট্ট একটা পাথর আছে, বা ঘরের মধ্যে কোনাতে একটা সাপ, ঢোরা সাপ ঘুমায় আছে, আর একটা দরজায় গোখরা সাপ আপনার ফোনা তুলে আছে, তো কোনটা সাপটা আপনি আগে মারবেন? দরজাটা। ঠিক এরকম কিডনির মুখে যদি আপনার কোনো পাথর থাকে, সেটা যত ছোটই থাক বা ওই লাইনে থাক, ও আপনার প্রস্রাব হইতে বাধা দেবে, কিডনি ফুলবে, আস্তে কিডনি খারাপ হবে, এটা অপারেশন করা অবশ্যই জরুরি, মাস্ট। আচ্ছা, আর যদি একটা কিডনির পিছন দিকে ছোট্ট একটা 6 বা 4 মিলিমিটার পাথর থাক, ওটা আপনার কোনো কিডনি ফুলতেছে না, পিছনে থাক, ও 2-4 বছর থাক, বাট 6 মাস পর পর আপনি দেখবেন যে আপনার পাথরটা কোথায় গেল বা কি হলো। কিন্তু এমন না যে আমি ওষুধ খাইলে, হোমিওপ্যাথ খেলে হয়তো ভালো হয়ে যাবে, এটা একদমই ভুল কথা। কিন্তু আবার এমনও না যে একটা পাথর আমার 6 মাসের মধ্যে বড় হয়ে যাবে, আসলে তাও হয় না, একটা পাথর বড় হতে সময় লাগে। তাহলে কথা হলো ওই যে পাথর থাকলে আপনার অপারেশন লাগবে। এবার অপারেশন করার পর আমরা কতগুলো অ্যাডভাইস দিয়ে দিই যাতে ফার্দার না হয়, সেটা কি, আপনি বেশি পানি খাবেন, মানে পাথর ছোট ছোট অবস্থায় যেন পানির তোরে ও
0: বেরিয়ে
1: আসে, সেটা কত বেশি, 10 লিটার না, 5 লিটার না, অ্যাভারেজ 3 থেকে 4 লিটার, গরমের দিনে 3-4 লিটার খান, ঠান্ডার দিনে আরেকটু কম। তাহলে দিনের বেলা মোটামুটি পানি খাবেন। 2 নম্বর হলো প্রস্রাব আপনি জমায় রাখবেন না, প্রস্রাবের বেগ আসছে, আমি চেপে আসি চেপে আসি, এটাও খারাপ জিনিস। তাহলে প্রস্রাব 2 থেকে 3 ঘন্টা পর পর যায়, পেশাব করে ফেলে আসবেন, তাহলে আপনার ওই গুঁড়া গুঁড়া থাকলেও বেরিয়ে যাবে। খাবারের কি বলবো, গোশ খাওয়া কমাইতে হবে, খালি গোশ বলতে কি মুরগির গোশ, তাই আপনার গরু গোশ, যে কোনো গোশ, গোশ খাওয়া কমাইতে, কারণ গোশ থেকে আপনার ইউরিক অ্যাসিড আসে। আপনার পাথর হয় 4 রকমের, একটা হলো ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম ফসফেট, আর একটা হলো স্ট্রুবিট বা ক্যালসিয়াম জাতীয়। তাহলে আমাদের ওই ইউরিক অ্যাসিড যাতে না আসে এই জন্য গোশ খাওয়া কমাইতে হবে, তাহলে আমরা বলি গোশ খাওয়া কমাবেন। 3 নম্বর হলো ক্যালসিয়াম আছে এরকম খাবার কমাইতে হবে, তাহলে কোথায় কোথায় ক্যালসিয়াম আছে, যেমন হলো
2: দুধ আছে,
1: দুধে আমরা বলি ডেইরি প্রোডাক্টস, দুধ এবং দুধের জিনিসকে কমাই খাবেন, একদম বলি নাই কোনোদিন খাবেন না, খাবেন কিন্তু অ্যাভয়েড করবেন। আচ্ছা, 4 নম্বর হলো কতগুলো শাকের কথা বলে দিই, কলমি শাক, পুঁই শাক, পালং শাক, আর হলো আর একটা কি যেন ভুলে গেলাম, না পুঁই শাক, কলমি শাক, পালং শাক,
2: লাল শাক,
1: লাল শাক না কি যেন রে, আচ্ছা যাক, এসব শাক আমরা নিষেধ করি। হ্যাঁ, যে আপনার এসব শাকটা খাবেন না, সব শাক খেলে এই মানে পাথর হওয়ার ও ওখান থেকে যেটা আসে পাথর হইতে পারে, তো এইগুলা নিষেধ করি। আর হলো যে লবণ, যেসব লবণ স্পাইসি ফুড, লবণ বেশি আছে এসব খাবার অ্যাভয়েড করতে বলি, জাঙ্ক ফুড খেতে অ্যাভয়েড করতে বলি, ওজন বেশি থাকলে ওজন কমাইতে বলি। হ্যাঁ, এই খাবার গেল। আর হলো যার আগে থেকেই, যেমন আপনার হাইপার থাইরয়েডিজম আছে অথবা হাইপোথাইরয়েডিজম আছে, হাইপার ক্যালসিমিয়া আছে, মানে শরীরে ক্যালসিয়াম লেভেল বেশি, অথবা ইউরিক অ্যাসিড বেশি আগে থেকে, তাহলে আমার ওই চিকিৎসা করতে হবে, এইগুলো অ্যাভয়েড। উনি আর একটা প্রশ্ন করেছে,
0: কামরাঙ্গা,
1: কামরাঙ্গা গুড, কামরাঙ্গা খেলে এটা কিডনি ফেলিওর হয়, এটা আমরা একটা 100% সত্যি কথা, এবং এটা বহু, আমরা বহু না বেশ কয়েকটা আমরা রোগী পাইছি, ইয়াং ছেলে মাত্র 20-22 বছর বয়স, ধরেন আমরাও তো খাই, খাইছি, কিন্তু এক এক চান্সে আপনি যদি অ্যাট এ টাইম মেলাগুলো খান, 8-10টা খাইলেন, এমন কিছু আছে যা খেলে আপনার অ্যাকিউট কিডনি ফেলিওর হতে পারে বা একেআই হয়। সুতরাং এটা এভিডেন্স আছে, পেশেন্ট আমরা পাইও, আমি দেখছিও হঠাৎ করে কিডনি কী খাও কী বলো যে আমি কামরাঙ্গা খাইছিলাম, তাই সুতরাং বেশি একটা দুটো খাইলে কিছু হবে না, বাট একবারে বেশি না খাওয়াটাই।
0: এখানে আমরা কিন্তু ডায়াবেটিস রোগীদেরকে কামরাঙ্গা খেতে সম্পূর্ণরূপে নিষেধ করি, কারণ যেহেতু ডায়াবেটিস রোগী ভালনারেবল টু কিডনি,
1: অবশ্যই
0: এই জন্য তাদের কামরাঙ্গা টোটালি নিষেধ। আপনার কামরাঙ্গা আপনার ডায়াবেটিসে কোনো সমস্যা করবে না, কিন্তু কামরাঙ্গা কিডনি ভালনারেবল কিডনিকে সমস্যা করবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম।
4: জি
0: আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন
4: ভাই, আমি জানতে চাচ্ছি
3: পাথরটা কি কারণে হয়, পাথর তো আমরা খাই না, কিন্তু কি কারণে পাথর হয় পিঠে এবং কিডনিতে, এটা আমি জানতে চাচ্ছি। এবং এর নির্মূলটা কি করলে নির্মূল হবে, এবং কি খেলে আমরা পাথরটা হবে না, কি পদ্ধতি নিলাম জানতে চাচ্ছি ভাইয়া।
1: আচ্ছা, এই প্রশ্নের উত্তর আগে একবার বলছি, তবু একটু বলি। আসলে আমাদের শরীরে পাথর হওয়া এবং না হওয়া দুটারই কতগুলো ফ্যাক্টর আছে। যেমন আমরা যা খাই, যেমন গোশ খাইলে ওটা অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড হয়, তাই না? ইউরিক অ্যাসিড হয়ে আমাদের প্রস্রাব পায়খানার সাথে বেরোয় যায়। ঠিক আমরা যাই খাই না কেন, ওটা তো শরীরের মেটাবলিজম হয়, হইবে। যখনই কোনো একটা জিনিসের আধিক্য হয় অথবা ওইটাকে ইনহিবিট করার জন্য যেসব ফ্যাক্টর থাকে সেগুলো যদি কমে যায়, অর্থাৎ একটা ব্যালেন্স চলে, যে হবে কি হবে না, যখনই ব্যালেন্সের ইমব্যালেন্স হয় তখনই পাথর হওয়ার একটা চান্স থাকে। কেন হয়, ওই যে বললাম যে যে পাথর মানে আমরা বাইরে যেটা পাথর দেখি ওই পাথরটাই কিন্তু আমাদের শরীরে, যেমন ইউরিক অ্যাসিড পাথর, একটা ইউরিক অ্যাসিড পাথর, তারপরে ক্যালসিয়াম অক্সালেট, তো এই ক্যালসিয়ামগুলো তো আমরা শরীরে খাই। আমরা যাই খাই না কেউ এটা মেটাবলিজ হয়তো আলটিমেটলি কিডনিতেই বেরোয়। তো যখন এই বেরোনাটা ঠিক মতো না বের হয়ে অথবা বেশি খাইলাম, ওখানে বেশি জমার একটা টেন্ডেন্সি থাকে, তখনই তোমার পাথর হবে। সুতরাং এটা একটা ডিপ বিষয়, এগুলো নিয়ে আলাপ করার এখানে বিষয়। কথাটা হলো পাথর যার একবার হবে তার বারবার হওয়ার চান্স থাকবে, না হওয়ার জন্য কি সেটা আমি একটু আগে বলছি, বেশি পানি খেতে হবে, এই খাবার খাবেন না, এইভাবে করবেন। হ্যাঁ,
0: আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
4: হ্যালো,
0: জি বলেন, শুনছি শ্রোতা বন্ধু।
4: প্রশ্ন
0: বলেন।
4: প্রশ্ন হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে আমরা খাওয়ার পরে দুই গ্লাস পানি খাই, পানি খাওয়ার পরে দেখা গেছে যে
1: খাবারের পরে, এখন আগে তো আমরা এসব বুঝতাম না, তাই না? এখন বলে যে খাবারের সাথে সাথে একবারে অনেক বেশি পানি খাওয়াটা দরকার নেই, আপনি আধা ঘন্টা পরে এক গ্লাস পানি খান, খুবই স্বাভাবিক। কেউ যদি দু গ্লাস পানি খায় তো আপনার তো একটু পরে প্রস্রাবের বেগ
0: আসবে,
1: তাই না? এটা শুধু উনি না, যে কেউ। সুতরাং এটে একবারে আপনি যদি খুব বেশি তৃষ্ণার্ত না হন তাহলে দু গ্লাস পানি দরকার না, আপনি এক গ্লাস পানি খান, ঠিক না?
2: তবে এখানে বেশি পানি খাওয়া কিন্তু ভালো না, আমি মনে করি। বেশি পানি খেলে যে আমার প্রস্রাব থেকে সব
1: মানুষের এই যে ধারণা যে বেশি পানি খেলে আমার কিডনি ভালো
2: থাকবে, এটা ভুল ধারণা,
1: ভুল ধারণা।
2: এই ভুল ধারণাটা মানে সলভ করতে হবে, কারণ আসলে সে যদি মনে করে বেশি পানি খেলে আমার কিডনি ভালো, এটা ভুল ধারণা। আর কিডনি শুধুমাত্র পানির সাথে সম্পর্ক, তার খাবারের সাথে অনেকগুলো কারণ আছে, স্ট্রেসফুল কন্ডিশন, ডায়াবেটিস, প্রেশার, তারপর ব্যথার ওষুধ, তারপর আছে পানি, সব মিলে এটা আসলে ক্রিটিক্যাল কন্ডিশন। শ্রোতা বন্ধুরা, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আজকে আপনাদের সাথে। আমাদের শ্রোতা বন্ধু হিসেবে অনেকেই ছিলেন, আবার আমাদের ডাক্তার স্যারও ছিলেন। আশা করি আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে বসবো, সেই পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আর যেহেতু গরম পড়ছে, আপনি মাঝে মাঝে একটু পানি খাবেন, শীতল ছায়ায় থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।
1: ভালো থাকবেন সবাই, কিডনির প্রতি যত্ন নেবেন, কারণ কিডনি ফেইলিওরের রোগী হলো সবচেয়ে খারাপ রোগী। কিডনি ফেইলিওর রোগী সবচেয়ে খারাপ রোগী। আপনার চিকিৎসা বাই মানে ইয়ে করতে করতে আপনি ফুগরুত হয়ে যাবেন, রোগীটাও দুদিন পরে মারা যাবে। এই জন্য কিডনি ফেইলিওর ভালো থাকতে থাকতে কিডনির যত্ন নেওয়া উচিত। সবাই ধন্যবাদ।
5: স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুননেসা চৌধুরী। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতির শ্রদ্ধা।

0: সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মোহরুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সিগঞ্জ দুই আসন থেকে 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মিজানুর রহমান সিনহাকে তার গ্রামের বাড়ি লৌহজং উপজেলার ডহুরি এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি বলেছেন, চামড়া সংরক্ষণে শিল্প মালিকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। আজ রাজধানীতে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্ম পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের এক সভায় তিনি একথা বলেন। চামড়া শিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, চামড়া শিল্পকে একটি লাভজনক খাতে রূপান্তর করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় সবার সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে একটি কমিশন গঠনের চিন্তা করছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়। তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ প্রতিপালিত হয়েছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগের স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ 27 মে টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া মাত্র তারা 8 উইকেটে 206 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 278 রান করে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ সন্ধ্যে 6টার পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা।

0: আমাদের আজকের নাটক কথা দিলাম রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান কথা দিলাম।
1: বন্ধ করতে চাইনি, ওর বাবা মারা যাবার পর থেকে সেই বছরে এসএসসি পাশ করে, তারপর থেকেই তো বাবা এই অবস্থা।
2: ঠিক আছে, ওকে একটু তাড়াতাড়ি আসতে বলুন।
1: ও কি তোমার সঙ্গে কোথাও বেরোবে নাকি বাবা?
2: হ্যাঁ, আপনাদের এই গ্রামটা একটু ঘুরে ফিরে দেখবো।
1: দিচ্ছি বাবা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি।
2: চলুন, ওই গাছে চা একটু বসা যাক।
1: না,
2: অনেক ঘুরলাম, এবার একটু রেস্ট নেওয়া যাক।
1: বেশ, চলুন
2: বসুন মিস শালা।
1: দেখুন শুভ ভাই, আপনি আমাকে তুমি করে বলবেন।
2: কিন্তু
1: কোনো কিন্তু নয়, আপনি ডাক্তার, আমি রোগী, বয়সেও আপনি আমার সিনিয়র। তাছাড়া আপনি এখানে বেড়াতে এসেছেন, আমাদের অতিথি, অতএব তুমি বলাটাই।
2: বাহ, একসঙ্গে অনেক কথা বলে ফেললে।
1: আবার বললেন।
2: ঠিক আছে, জানো শৈলা, তোমার সরলতা আমার খুব ভালো লাগে।
1: আপনার মতো মহান উদার মনের মানুষের সঙ্গ পেয়ে আমারও খুব ভালো লাগছে।
2: সত্যি যদি তাহলে এত দূরত্ব কেন?
1: দূরত্ব না না, এটা আপনি ঠিক বললেন না। আমি আজ প্রথম কোন পুরুষের সঙ্গ লাভ করলেও দূরত্ব তো রাখিনি।
2: ওই যে আপনি বলাটা কি দূরত্ব নয়, বন্ধুত্ব যখন হলো সেই বন্ধুত্বকে আরো গভীর করতে আমাকেও তুমি বলা ঠিক নয় কি?
1: না না, সেটা কি ভালো হবে? আপনি কত বড় ডাক্তার, উচ্চ ডিগ্রির জন্য বিদেশ যাচ্ছেন।
2: দেখো শৈলা, বন্ধুত্বের ক্ষেত্রে ছোট বড় শিক্ষা এর কোনো ভেদাভেদ নেই। বন্ধু অর্থ হল দুটি জীবনের সুখ দুঃখের ভাগী হওয়া।
1: তাই?
2: হ্যাঁ শৈলা, আমি তোমাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব।
1: করুন।
2: করুন নয়, বলো করো।
1: হ্যাঁ করো।
2: আমার বিশ্বাস তুমি কোনো মানসিক রোগে ভুগছো। আমি ডাক্তার, কোনো সংকোচ না করে বলো কি এত ভাবো?
1: ডাক্তার সাহেব, এখানেও কি ডাক্তারি শুরু করলে নাকি?
2: দেখো শৈলা, একজন কুমারী মেয়ের মধ্যে যে সজীবতা বা উচ্ছলতা থাকে সেটা ধরতে গেলে তোমার মধ্যে নেই।
1: আমি ঠিক বুঝতে পারি না শুভ ভাই, কেন এমন হয়?
2: তুমি কোনো ছেলেকে ভালোবাসো?
1: এখনো ওদিকটা চিন্তা করিনি।
2: তাহলে কেন তুমি সবসময় ইমোশনাল হয়ে পড়ো? তোমার মা বলছিলেন প্রায় নাকি তুমি মাথা যন্ত্রণায় ভোগো। আমার প্রশ্ন, কেন এটা হয়?
1: আমি আমি ঠিক বুঝতে পারি না, বাবা মারা যাবার পর থেকে কেন জানি না আমি আমি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছি।
2: কেন?
1: ওসব কথা এখন থাক, চলো উঠা যাক, মা হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন।
2: না, উনি মোটেই ব্যস্ত হননি, আমি বলে এসেছি।
1: চলো, যেতে যেতে বলছি।
2: হ্যাঁ চলো।
1: দেখো শুভ ভাই, তুমি যেটা সন্দেহ করছো আসলে সেটা নয়। ভালোবাসা কাকে বলে সেরকম কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি।
2: তাহলে?
1: আমার বাবা সামান্য একজন কেরানি, রিটায়ার করার পর একদিন পেনশনের টাকা তুলতে যাবে বলে বাড়ি থেকে বের হলেন।
2: তারপর
1: ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা আমার বাবা মারা যান। মা কষ্ট পাচ্ছেন, একটা বড় ভাই নেই যে যে সংসারের হাল ধরবে।
2: তোমার মা বলেছিলেন তোমার বিয়ের ব্যাপারে অনেক জায়গা থেকে কথা এসেছে, কিন্তু তোমার নাকি পছন্দ কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলেকে।
1: দেখো শুভ ভাই, সাধ্যাতীত কিছু আশা করা ঠিক নয়, আর আর কোন সাহসে আমি এমন দাবি করব?
2: কিন্তু শৈলা,
1: আমি চাই সচ্চরিত্র উদার মনের একজন মানুষ যার শিক্ষা সংস্কৃতি থাকবে। অর্থ সম্পদ ধন ঐশ্বর্যের কাঙাল আমি নই।
2: শৈলা, হাঁটতে হাঁটতে আমরা তোমাদের বাড়ির সামনে এসে পড়েছি,
1: বেশ তো, ভেতরে চলুন।
2: আজ থাক, শোনো, আগামীকাল বিকেল 4টার সময় আমার সঙ্গে দেখা করবে, জরুরি কথা আছে। কিন্তু
1: কিন্তু কোথায়?
2: যেখানে আমরা বসেছিলাম ওই কদমতলায়।
1: আচ্ছা, আসবো, কিন্তু মায়ের অনুমতি না নিয়ে।
2: তোমার মা অনুমতি নিশ্চয়ই দেবেন। আমি তাহলে আসি।
1: এসো।
2: বসো শায়লা। ওহ, পা দুটো একেবারে ব্যথা হয়ে গেল।
1: আর ঘুরবেন না?
2: না বাবা, এবার মাফ করো, আর দুটো দিন তোমার সাথে ঘুরে ঘুরে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, বুঝেছো?
1: এটা শহর নয় সাহেব, যে রিক্সা গাড়িতে চড়ে ঘুরে বেড়াবেন।
2: হ্যাঁ, সেটা অবশ্য ঠিক।
1: এখন বলো, এখানে কেন আসতে বলেছিলে?
2: আমি আগামী পরশু শহরে ফিরে যাব।
1: পরশু? তোমার বন্ধু ফিরোজ ভাই এ কদিনেই তার বন্ধুকে ছেড়ে দেবে?
2: ফিরোজকে বলেছি, কাজ থাকলে ও না করবে কেন?
1: তা আবার কবে আসবে?
2: তা ঠিক বলতে পারছি না। তাছাড়া সামনের মাসের ফার্স্ট উইকে আমি বিদেশ যাব।
1: কতদিন থাকবে বিদেশে?
2: তা প্রায় বছর তিনেক।
1: 3 বছর? এতদিন মানে?
2: হ্যাঁ, পড়া শেষ করেই তবে ফিরতে হবে।
1: আমি বলছিলাম, বিদেশে এতদিন থাকলে তোমার বাবার কষ্ট হবে না?
2: শুধু বাবার কষ্ট হবে, আর কারো হবে না?
1: সে আমি কি করে বলবো।
2: আচ্ছা শালা, তোমার কাছে আমার কিছু পাওনা আছে, তাই না?
1: পাওনা?
2: বাহ, এর মধ্যে ভুলে গেলে? সেদিন বারবার আমাকে ডাক্তারের ভিজিট দিতে চেয়েছিলে।
1: তাই বলো, চলো বাড়ি চলো, দিয়ে দেব।
2: না, আমার পাওনা এক্ষুনি চাই।
1: কি আশ্চর্য, এখনই মানে? এই মুহূর্তে আমি কি করে দেব?
2: দেখো শালা, দেখো আকাশের দিকে তাকিয়ে দেখো, ঝাঁক বেঁধে সব পাখিরা ফিরে যাচ্ছে তাদের আপন নীড়ে।
1: এরা সব অতিথি পাখি, শীত মৌসুমে বেড়াতে আসে, আর শীতের শেষে আবার তারা ফিরে যায় তাদের আপন ঠিকানায়। এই তোমার মতো?
2: আমার মতো
1: নয় তো কি, 2 দিন এসে মায়ার জালে আবদ্ধ করে আবার ফিরে যাবে আপন পথে। এই অচেনা পথের কথা হয়তো মনেই থাকবে না।
2: এই অতিথি মনে রাখবে।
1: শুভ,
2: এই শান্ত প্রকৃতির সুন্দর মনোরম পরিবেশে তোমাকে তোমাকে একটা কথা বলবো।
1: বেশ তো, বলো কি বলবে।
2: আমি মানে কথাটা যে কিভাবে বলবো, আর কথাটা তুমি কেমন ভাবে নেবে আমি আমি জানি না। মানে
1: অত সংকোচ কিসের, সোজাসুজি বললেই তো হয়।
2: আমি তোমাকে তোমাকে ভালোবাসি শায়লা, আমি তোমাকে বিয়ে করতে চাই।
1: শুভ, না না, এ হয় না।
2: কেন হয় না? আমি কি তোমার উপযুক্ত নই?
1: না, সে কথা নয়।
2: তবে
1: দেখো শুভ, তোমার আমার মধ্যে সামাজিক ব্যবধান অনেক। শুনেছি তোমার বাবা অনেক বড় লোক, তুমি তার একমাত্র সন্তান। তিনি কখনো চাইবেন না এই গরিব ঘরের মেয়ে তার পুত্রবধূ হোক। অতএব এই অবাস্তব স্বপ্ন দেখে কি লাভ? যা হবে না, যা হবার নয়।
2: প্লিজ শায়লা, তুমি তুমি আমাকে বিশ্বাস করো।
1: তুমি ভুল করো না, তুমি ধনীর একমাত্র সন্তান, তারপরে একজন পাশ করা ডাক্তার, উচ্চতর ডিগ্রির জন্য বিদেশ যাচ্ছ।
2: হ্যাঁ যাচ্ছি, কিন্তু শায়লা
1: দেখো শুভ, আকাশের সঙ্গে মাটির মিলন কোনোদিন হয় না। এ যেমন খানা ডোবার সঙ্গে সাগর সম্পর্ক স্থাপন করতে আসে না, ঠিক তেমনি তোমার সঙ্গে আমার মিলন অসম্ভব।
2: তুমি বিশ্বাস করো শায়লা, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেই দিনই আমার মনে হলো তুমি যেন আমার অনেক অনেক দিনের চেনা। মনে হলো ঝুঁক ঝুঁক ধরে আমরা দুজন একই সাথে থেকেছি। জানো শায়লা, আমি শত চেষ্টা করেও তোমাকে ভুলতে পারছি না।
1: আমি
2: তোমাকে না পেলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। শায়লা শায়লা, আমাকে তুমি দূরে সরিয়ে দিও না।
1: ক্ষণিকের চোখের নেশায় আজ আমাকে তোমার ভালো লাগছে। এই মোহ যখন কেটে যাবে, চোখ থেকে মুছে যাবে ভালোবাসার কাজল, তখন হয়তো চিরদিনের মতো ভুলে যাবে আমাকে। আর আর এটাই তো বাস্তব।
2: না শায়লা না,
1: শুভ, আমি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি শুভ, কিন্তু মুখ ফুটে বলার সাহস আমার কোনোদিন হয়নি।
2: শেলা।
1: হ্যাঁ শুভ।
2: বিয়ে মানে উভয়ের সম্মতি, তাই তোমাকে আমি আল্লাহকে সাক্ষী রেখে স্ত্রী বলে গ্রহণ করলাম।
1: কিন্তু কিন্তু আমার ভয় করছে।
2: আজই আমরা ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। তবে হ্যাঁ, এই মুহূর্তে কথাটা জানাজানি হলে বাবা হয়তো আমার বিদেশে যাওয়া বন্ধ করে দেবেন। জানো শায়লা, বিদেশে গিয়ে উচ্চ ডিগ্রি নেওয়া আমার জীবনের একটা স্বপ্ন, তাই আপাতত এই ঘটনা তোমাকে গোপন রাখতে হবে।
1: কিন্তু বিদেশে যেয়ে যদি আমাকে ভুলে যাও?
2: না শায়লা, না, অত বড় অমানুষ আমি নই। শোন, একথা তোমার মাকে বলতে পারবে না, কারণ আমি বিদেশে থাকাকালীন বাবা যদি জানতে পারেন তাহলে বিদেশে টাকা পাঠানো বন্ধ করে দেবেন। আমি বিদেশে যে বিপদে পড়ি এটা তুমি নিশ্চয়ই চাও না?
1: না না, কিন্তু তিনটা বছর আমি কেমন করে থাকবো? শুভ, আমার আমার সারা অন্তর জুড়ে আছো শুধু তুমি।
2: চলো শায়লা, যাওয়া যাক।
1: হ্যাঁ চলো।
3: কি শুনলাম আমি, শায়লার মতো মেয়ে? না না, তা কি করে সম্ভব? আমার মেয়ে এমন হতে পারে না। তবে কি ডাক্তার ভুল বলল? না না, তাও বা বলবে কেন?
1: মা, মা!
3: শায়লা, আমি কি শুনলাম? ডাক্তার যা বলল তা কি সত্যি? কি চুপ করে আছিস কেন, জবাব দে।
1: মা, মানে?
3: বল বল, সব সত্যি?
1: হ্যাঁ মা, সব সব সত্যি।
3: শায়লা,
1: তুই তুই তুই বিশ্বাস করো মা, আমি আমি কোনো অন্যায় করিনি।
3: তাহলে তুই কাউকে বিয়ে করেছিস?
1: হ্যাঁ মা।
3: কে সে, কোথায় থাকে?
1: ক্ষমা করো মা, তার নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না।
3: শায়লা, কেন কেন পারবি না?
1: আমি যে ওয়াদাবদ্ধ। তবে এইটুকু জেনে রাখো মা, তোমার মেয়ে কোনো ভুল করেনি।
3: ভুল যদি নাই করে থাকিস তবে তার নাম বলছিস না কেন?
1: এ বিষয়ে আমার কাছে কিচ্ছু জানতে চেও না মা, আমায় ক্ষমা করো।
3: শায়লা, বিষয়টা তুই যত সহজ ভাবছিস অত সহজ নয়। এই নিয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হবে।
1: মা,
3: আমি চাই না তোকে নিয়ে মানুষ সমালোচনা করুক, কুসার অটাক। আমি আবারও বলছি মা, তুই আমাকে সব খুলে বল। জগতে এমন কোনো কথা নেই যা মায়ের কাছে বলা যায় না।
1: তবুও তবুও আমি বলতে পারবো না।
3: তুই কিন্তু তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। আমি চাই না তোর জন্য সমাজের কাছে হেয় প্রতিপন্ন হই। আমার শেষ কথা, আমার শেষ কথা শুনে রাখ, তুই তুই যদি মুখ না খুলিস তাহলে তাহলে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাব, চলে যাব।
1: না চলে যাব না, আমি পারবো না, পারবো না ওর প্রতিজ্ঞা ভঙ্গ করতে। কিন্তু কিন্তু এখন আমি কি করব? আমি আমি কোথায় যাব?
4: একথা তুমি কি কইলে?
1: আমার আমার অনুরোধ সমীর ভাই, এই কথা যেন আর কেউ না জানে। আমি আমার মাকেও বলিনি এই কথা।
4: সবই তো বুঝলাম, কিন্তু শুভ ভাইজান বুদ্ধিমান মানুষে এমন একটা ভুল করলো, একথা যদি বড় সাহেব জানতে পারেন তাহলে রক্ষে থাকবে না।
1: সমীর ভাই, তুমি বলো এখন আমি কি করব? আমি
4: কিন্তু আমি এখন তোমার কুয়ানে রাখি, তাও আবার পেটে বাচ্চা, তা না হলে এই বাড়িতে জের কাজে লাগাই দিতাম। তারপর বাইজান ফিরলি যা হোক একটা কিছু তো তত।
1: সমীর ভাই, আজ সকালে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু যখনই ওর কথা মনে পড়লো পারলাম না।
4: কাঁদে না ভাবি, কাঁদে না।
1: না না, ভাবি বলে তুমি আমায় ডেকো না, কেউ শুনতে পেলে সর্বনাশ হয়ে যাবে।
4: হয় তাই তো। আচ্ছা, এই ঘটনার কথা বাইজান ছাড়া আর কেউ জানে না?
1: না, আমাকে বারবার নিষেধ করে গেছে, একথা যেন কাউকে না বলি, কিন্তু তার এই গচ্ছিত ধন আমি কেমন করে আগলে রাখবো সমীর ভাই?
4: আচ্ছা, তুমি এই বাড়ি সিরকাস করবা?
1: কিন্তু কিন্তু কিভাবে?
4: না, কোনো কিন্তু নেই।
1: যদি চিনে ফেলে?
4: ধোয়া, ওসব আমি দেখবানি। কবা তোমার নাম কোহিনুর, আর সম্পর্কে তুমি আমার ফুয়োতো বোন, কেমন?
1: তুমি আমায় বাঁচালে সমীর ভাই।
5: হ্যাঁ সমীর, সমীর সাসাজান, সাসাজান
4: এই মেয়েটি কে রে?
5: সাসা, সেদিন কাজের মেয়ের কথা কইলেন না, সেই মেয়ে।
4: ও কাজের মেয়ে?
5: হয়,
4: কিন্তু চেহারা দেখে তো কাজের মেয়ে বলে মনে হয় না।
5: সাসাজান, ও বড় ভালো মেয়ে, ভয় নেই, চুরি টুরি করে পলাবে না, ও আমার ফুয়োতো বোন।
4: ও
5: যা,
4: ওকে ভেতরে নিয়ে যা, ওর স্বামী যতদিন না আসে ও আমার বাড়িতেই থাকবে।
5: সাসাজান,
4: কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই কোহিনুর, এই মেয়েটা আমার বাড়িতেই থাকবে, আমার মেয়ে হিসেবে থাকবে। ওর বাচ্চা না হওয়া পর্যন্ত ওর দেখাশোনার জন্য আজই একটা কাজের মেয়ে খোঁজ করবি, বুঝেছিস?
1: চাচাজান, আপনি এত মহৎ চাচাজান।
4: না না না, চাচা নয়, চাচা নয়, আজ থেকে তুই আমার মেয়ে, আর আর আমি তোর বাবা। খিরে মা, আমাকে বাবা বলে ডাকতে পারবি?
1: বাবা আপনি?
4: আরে হতভাগী, আপনি নয়, আপনি নয়, বাবাকে কেউ আপনি বলেন না। যা সমীর, আরে ওকে ভেতরে নিয়ে যা, দাঁড়িয়ে দেখছিস কি হতভাগা? যা ভেতরে নিয়ে যা।
5: সমীর, সমীর, আমার চা দিয়ে যা।
6: দিচ্ছি সাসাজান।
4: দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেল, বিদেশে ডিগ্রি নিয়ে শুভ কয়েক মাসের মধ্যে বাড়ি ফিরবে, একটা মাত্র ছেলে শুভ। আজ যদি, আজ যদি ওর মা বেঁচে থাকত।
1: বাবা তোমার চা।
4: চা এনেছি
1: বাবা,
4: দে মা, দে দে। বা বা বা বা বা, চাটা তো খুব ভালো হয়েছে, এটা কি বানিয়েছে রে মা?
1: আমি বাবা?
4: হ্যাঁ হ্যাঁ, সে আমি মুখে দিয়েই বুঝতে পেরেছি, ও আমার মায়ের হাতের চা। আচ্ছা, তা তোর ছেলে কোথায়? আমার দাদু ভাই
1: ঘুমিয়ে আছে, আমি যাই বাবা।
4: শোন মা, শোন,
1: কিছু বলবে?
4: বলতে তো অনেক কিছু চাই রে মা, কিন্তু পারি কই। আচ্ছা, আমি কি তোকে খুব কষ্টে রেখেছি রে মা?
1: একথা বলছো কেন বাবা?
4: তাই যদি না হবে তাহলে তুই সবসময় মুখ ভার করে থাকিস কেন বলতো? তিন বছরের মতো তুই আমার বাড়িতে এসছিস
1: বাবা।
4: সেদিন দেখলাম তোর ছেলেটা কাঁদছে, অথচ সেদিকে তোর খেয়াল নেই। মারে, তোর মনের দুঃখটা কি তুই আমাকে খুলে বল মা, কোথায় তোর ব্যথা?
1: বাবা, এখানে এসে আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি বাবা।
4: তাই যদি হয় তাহলে সবসময় তুই কেমন যেন উদাস হয়ে থাকিস, কি এত ভাবিস তুই মা?
1: সে কথা কাউকে বলা যায় না বাবা, আমার আনন্দময় বেদনা আমি আমার অন্তরের মাঝে সযত্নে লালন করে চলেছি। আমার সে সুখ, সে স্বপ্নের কথা কাউকে বলা যাবে না বাবা, আর আর আমি তো বলতে পারবো না বাবা।
4: তোর এই মার্জিত কথাবার্তা শুনে আমার মনে হয় তুই ছবিজের বোন নোস
1: বাবা।
4: তোর অন্য কোনো পরিচয় আছে যা তুই আমার কাছে লুকোচ্ছিস
1: বাবা?
4: তুই না বলতে চাইলে আমি জোর করব না রে মা, কারণ তুই এসে আমার শূন্য বুকটা ভরিয়ে দিয়েছিস। তুই তুই আসার পর আমার বাড়ির শ্রীটা বদলে গেছে রে মা।
1: বাবা আমি,
4: শোন না, তোর স্বামী যতদিন ফিরে না আসে আমার দাদু ভাইকে নিয়ে তুই এখানেই থাকবি। জানিস মা, তোর ছেলেটা দেখতে না ঠিক ঠিক আমার শুভর মতো হয়েছে।
7: আরে মা, তোর ছেলেকে দেখলে আমার আমার শুভর কথা মনে পড়ে যায়। ছোটবেলায় শুভ ঠিক এমনই ছিল।
8: বাবা আমি এখন যাই।
7: কেন রে মা, আমার কথায় কি তোর বিরক্ত বোধ হচ্ছে?
8: বাবা আমার ভুল বুঝবে না, তুমি আশ্রয় দিয়েছো বলেই তো আমার খোকা মানুষ হচ্ছে। তোমার এই মহত্ব জীবনে ভুলবার নয় বাবা, জীবনেও না।
7: না না রে মা, না, এটা মানুষের কর্তব্য। তাছাড়া তুই তো আমার জন্য কম করছিস না রে মা, নিজের মেয়ের মতো সংসার সাজাচ্ছিস, নিজের বাবার মতো আমাকে সেবা যত্ন করছিস, এটা কি আমার কম পাওয়া রে মা?
8: বাবা তোমার ছেলে কবে দেশে ফিরবে?
7: চিঠিতে লিখেছে দু একদিনের মধ্যেই দেশে ফিরবে। ওই ওই তোর ছেলে কাঁদছে, যা যা মা যা, দাদুভাইকে আমার কাছে নিয়ে
8: আয়। বাবা
7: আচার আচরণে মনে হয় কোহিনুর শিক্ষিতা।
9: আচ্ছা সাসাদান, আপনি কি কন্দি ওর সাথে কি কবেন তা একটু ভাবে দেখতে হয় না? ছোট কালে শুভবাজন কেমন ছিল তা ওর কাছে কর কি দরকার?
7: আহা, তুই বুঝিস না তাই বলছিস, তোর চোখ থাকলে দেখতে পেতিস।
9: সাসাদান,
7: কোহিনুরের ছেলে একেবারে আমার শুভর মতো।
9: সাসাদান
8: বাবা।
7: হ্যাঁ
8: বাবা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, ওষুধটা খেয়ে নাও।
7: আবার জ্বালাতন করতে এলি। আচ্ছা তোর ছেলে কোথায়?
8: ও আবার ঘুমিয়ে পড়েছে, নাও ওষুধটা খাও তো।
7: না এ বই, এতে ওষুধ আমি খাবো না, তার চেয়ে তুই বরং এক কাপ চা নিয়ে আয়।
8: আহা, ওষুধটা খাও না বাবা, না আমাকে জোর করে খাওয়াতে হবে, হা করে বলছি।
7: কি জ্বালায় পড়লাম রে বাবা, বলছি ওষুধ আমি খাবো না।
8: কি আমার কথার অবাধ্য, হা করে বলছি।
7: ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দে খাচ্ছি, এই হা করলাম।
8: না না খবরদার, মুখে নিয়ে ফেলে দেবে না কিন্তু, নাও পানি নাও।
7: ওরে বাবা রে, কি তেত ওষুধ, যা যা যা এসব নিয়ে যা, এখন চা, একটু চা দে আমাকে খেতে।
8: যাচ্ছি। শোনো বাবা, আমি যতদিন এই বাড়িতে আছি ঠিক এমনি ভাবে জ্বালাতন করব, তারপর তোমার ছেলের বউ এলে এই কোহিনুর আর তোমাকে জ্বালাতন করতে আসবে না বাবা। যাই
7: পাগলি কোথাকার।

0: ওকে মা, কোথায় যাচ্ছিস?
1: বাবা খুবই তোমার কাছে থাক, আমি আমি রান্নাঘরে যাচ্ছি।
0: শোন শোন মা, শোন
1: বাবা, আমি যাই।
0: দাঁড়া, আমার মনে হয় তুই সমীর আমার কাছে কিছু একটা গোপন করছিস।
1: কি গোপন করবো বাবা?
0: যদি বলি তোর পরিচয়?
1: না না না বাবা না, এই আপনার ভুল ধারণা।
0: না, ভুল ধারণা নয়, আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না। তোর এই আনমনা ওই ভীতু ভাবি প্রমাণ করে তুই প্রথম দিন যা বলেছিলি সব মিথ্যে।
1: বাবা বাবা আমি যাই।
0: দাঁড়া, তুই আমাকে যতটা সহজ সরল বা উদার মনে করছিস আমি অতটা সহজ নই।
1: বাবা
0: বল তোর আসল পরিচয়টা কি? কি হলো, কিছু বলছিস না যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? আমি জানি তুই শিক্ষিতা, তোর কথাবার্তাতেই তাই প্রমাণিত হয়।
1: বাবা,
0: আর তুই সমীরের কোনো বোন নস, ভদ্র পরিবারের মেয়ে, যার প্রমাণ তোর কাজকর্মে আচার আচরণের মধ্যেই ফুটে উঠেছে।
1: বাবা আমি,
0: এবার বল আমার ধারণা মিথ্যে? কি হলো, আমার কথার জবাব দে, বল আমি যা বললাম সব মিথ্যে?
1: না বাবা না, তোমার তোমার সব কথা সত্যি।
0: তাহলে বল তোর আসল পরিচয়, তোর নাম, বাড়ি, তোর স্বামী কে, কোথায়?
1: বাবা
0: বল না, বল সব খুলে বল, তোর স্বামী যেখানে থাকুক আমি আমি তাকে নিয়ে আসবো, যত টাকা লাগে আমি তোদের সংসার আবার ফিরিয়ে দেব। মা, কার এত বড় দুঃসাহস যে আমার মাকে এমনি করে কাঁধাবে?
1: না না না, আমি বলতে পারবো না।
0: কেন
1: বলতে পারবো না?
0: কেন মা, কেন বলতে পারবি না?
1: তোমার তোমার এই প্রশ্নের জবাব কাল সকালেই তুমি পাবে।
0: যাসনে যাসনে মা, শোন শোন, চলে গেল? না না, যেমন করে হোক আমাকে আসল পরিচয় জানতেই হবে, জানতেই হবে।

0: শায়লা, মা শায়লা, ঘুম থেকে ওঠ মা, সকাল হয়ে গেছে, আমার দাদু ভাইকে আমার কাছে নিয়ে আয় মা।
1: সুজন,
0: কি রে সমীর, শায়লা এখনো ঘুম থেকে ওঠেনি?
1: সুজন,
0: কি হলো, কথা বলছিস না কেন?
1: শায়লা, শায়লা,
0: শায়লা কি আমার মামনি?
1: শায়লা নেই।
0: নেই মানে কি বলছিস তুই?
1: ওর ঘরের মেঝেতে এই কাগজটা পড়ে ছিল।
0: কাগজ দেখি দেখি,
1: এই নাও।
0: হ্যাঁ, এ তো চিঠি। হ্যাঁ, শায়লা লিখেছে।
1: কি লিখেছে?
0: লিখেছে, বাবা,
2: প্রথমে রইল আমার হাজারো সালাম। তুমি হয়তো আমার এইভাবে হঠাৎ চলে আসাতে আশ্চর্য হয়েছ, হয়তোবা আমাকে নষ্টা দুশ্চরিত্রা ভাববে। সব অপবাদ নিয়ে আমার খোকাকে বুকে ধরে অজানার উদ্দেশ্যে পা বাড়ালাম, কারণ তুমি আমার কাছ থেকে যা জানতে চেয়েছ সে কথা এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার স্বামীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
0: এতে তোমার মেয়ে কোহিনূর।
3: সমীর, সমীর, এ কি হলো রে? হ্যাঁ, আমার দাদু ভাই। হ্যাঁ সমীর। হ্যাঁ, আচ্ছা সমীর, ওর কাছে কোনো টাকা পয়সা ছিল?
1: আমি আমি জানি রে চাচাজন।
3: কোহিনূর চিঠিতে এ কথা লিখলো কেন?
1: কি কথা?
3: ওই যে আমি তোমার অতি আপন জন।
1: আমি কি এটা কব?
3: নিশ্চয় জানিস আমার ধারণা কোহিনূর এবং তুই কি যেন আমার কাছে গোপন করছিস। বল বল, কোহিনূরকে কি ওর আসল পরিচয়?
1: আমি কলাম তো, আমি কিছু জানি নে।
3: সমীর, তুই তো ভালো করে জানিস আমি অন্যায় করি না, আর কোন অন্যায়কে প্রশ্রয় দেই না। যোগ কর আমার প্রশ্নের জবাব দে। কোহিনূর দুধের বাচ্চাকে নিয়ে চলে যাওয়াতে আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। আমাকে উৎকণ্ঠার মধ্যে না রেখে সত্যি করে বল ওকে।
4: আসতেছি।
3: আহা, দেখ তো, দেখ তো আমার মা দাদু ভাই ফিরে এসছে কিনা, দেখ।
1: দেখতেছি সাধুদান, দেখতেছি।
4: কিজা আসতেছি।
3: আহা, দেখ তো, দেখ তো আমার মা দাদু ভাই ফিরে এসছে কিনা, দেখ।
1: দেখতেছি সাধুদান, দেখতেছি।
5: কিজা ভাইজান, ভাইজান তুমি কেমন আছো? সমীর ভাই,
1: ভালো আছি ভাইজান। তা তুমি কেমন আছো?
5: ভালো। তা বাবা কোথায়?
1: ওই ঘরে আছে।
4: কে এসেছে সমীর?
5: বাবা, কেমন আছো বাবা?
3: শুভ। হ্যাঁ, শুভ এসেছিস
5: বাবা?
3: ভালো ভালো বাবা। কিন্তু তুই কোনো খবর না দিয়ে হঠাৎ,
5: তোমার শরীর কেমন আছে বাবা?
3: এতদিন ভালো ছিল, কিন্তু
5: কিন্তু কি?
3: না কিছু না, তুই যা, জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নে বাবা, যা।
5: ঠিক আছে, যাচ্ছি।
3: কিরে কিরে সমীর, তোর চোখে পানি কেন?
1: কই কই পানি? না না, তা তোমার চোখে তো পানি, তুমি তো কাঁদছিস।
3: হ্যাঁ, আমি আমি কাঁদছি?
1: হ্যাঁ,
3: কই কাঁদছি আমি? হ্যাঁ, আমি কাঁদবো কেন, আমি কাঁদবো কেন?
1: তোমার চোখের পানি তার সাক্ষী দিচ্ছে।
4: সমীর ভাই, সমীর ভাই।
5: জি ভাইজান।
3: শোন শোন সমীর, এসব ব্যাপার শুভকে কিছু বলিস না যেন। কিছু
5: আমার ঘরে বাচ্চাদের খেলনা, প্যান্ট, গেঞ্জি, তোয়ালে
1: আমারে ডাকতেছো ভাই যান?
5: হ্যাঁ, কি ব্যাপার বলো তো সমীর ভাই? এ কি তোমার চোখে পানি? কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন?
1: না না, ও কিছু না ভাইজান, ও কিছু না। আমি আমি তোমার জন্য চা বানায় নিয়ে আসতেছি ভাইজান।
5: টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ। হ্যাঁ, চিঠি বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ, চিঠি তো এ দেখছি, আমারই নাম লেখাটা পরিচিত বলে মনে হচ্ছে। কে লিখেছে? এ কে, শায়লার চিঠি? নিশ্চয়ই শায়লা এখানে এসেছিল।
4: সমীর ভাই, সমীর ভাই, আসতেছি
1: ভাইজান।
6: এই নাও তোমার চা।
5: সমীর ভাই, শায়লা এসেছিল?
6: বাইজান, চা খাও।
5: চা থাক, চা থাক। আগে যা জিজ্ঞেস করছি বলো।
6: বাইজান,
5: চুপ করে থেকো না, বলো, উত্তর দাও। আমার ঘরে বাচ্চাদের খেলনার জিনিস, বলো কে এসেছিল?
6: বাইজান, শায়লা তোমার কি হয়?
5: ও, ও আমার স্ত্রী।
6: বাইজান,
5: বলো সে কোথায়? এখানে আছে?
6: না, গতকাল রাত্রি আমাকে কাউরে কিছু না কে ওই বাচ্চাটারে নিয়ে চলে গেছে।
5: শায়লার বাচ্চা মানে?
6: হ্যাঁ বাইজান, একটা ছেলে হয়েছে। ওই ওই সাসাদান আসতেছে, আমি চাই, আমি চাই।
7: শুভ
5: বাবা,
3: শুভ, জানিস ওই কোহিনুরের বাচ্চাটা দেখতে না ঠিক তোর মতো হয়েছে। আমি খুব ভালো করে দেখেছি, তুইও ছোটবেলায় ওই রকমই ছিলি। জানিস ছেলেটা এমন পাজি হয়েছে, আমাকে দেখলেই দু হাত বাড়িয়ে দিত
5: বাবা।
3: আর আর আমিও ছেলেটাকে কোলে নিয়ে খুব তৃপ্তি পেতাম রে বাবা, অথচ অথচ আমাকে না বলে ও চলে গেল
5: বাবা। ওরা চলে গেল?
3: আচ্ছা ইয়ে
5: বাবা,
3: কোহিনুরকে চিনিস?
5: চিনি বাবা, কিন্তু ওর নাম কোহিনুর নয়, শায়লা।
3: শায়লা?
5: হ্যাঁ বাবা, ওদের বাড়ি দিগলিয়া নন্দন প্রতাপ গ্রামে।
3: শায়লা?
5: হ্যাঁ, ও ও ও আমার
3: কি বল বল, ও তোর কে?
5: ও ও আমার স্ত্রী বাবা।
3: শুভ,
5: তোমাকে না জানিয়ে বিয়ে করা আমার অপরাধ হয়েছে বাবা, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি চললাম।
3: কোথায় যাবে তুই?
5: ওদের খুঁজতে।
3: শোন শুভ।
5: বলো বাবা।
3: আমি আমি ভাবতেও পারছি না আমার একমাত্র সন্তান হয়ে তুই আমাকে তুই আমাকে এত বড় আঘাত দিতে পারিস
5: বাবা।
3: হ্যাঁ, সে আঘাত হলো তোরই ভুলের কারণে। আমার দাদু ভাই, আমার মা শোকে দুঃখে অভিমানে হয়তো কোথাও হারিয়ে যাবে, আর আর এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে
5: বাবা।
3: আর এই শাস্তি হলো আমার বৌমা আর আমার দাদু ভাইকে নিয়ে বাড়িতে ঢুকবি। যদি না পারিস তাহলে এ বাড়িতে ঢুকবি না
5: বাবা।
3: হ্যাঁ, আরে আমার আদেশ, তোমার বাবা আনোয়ার চৌধুরীর আদেশ। আমার বংশের শেষ প্রদীপ মানুষ হবে কিনা বস্তিতে, না না না, আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই সহ্য করব না, কথাটা তুমি মনে রেখো।
5: তাই হবে বাবা, তাই হবে।
3: এই জন্য এই বাচ্চাটাকে দেখলে আমার হৃদয় কেমন ব্যাকুল হয়ে উঠত। উরে, যে রক্তের টান! হে খোদা, ওরা যেখানেই থাকুক তুমি ওদের ভালো রেখো খোদা, ভালো রেখো।
5: দেখতে দেখতে তিনটে বছর পার হয়ে গেল, আজও আজও শায়লাকে আমি খুঁজে পেলাম না। এই জনবহুল শহরে আর কত খুঁজব, কত বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে, কি করে চিনব আমার বুকের মানিককে? আমি তো কোনোদিন দেখিনি তাকে। বাবা বলছিল সে দেখতে নাকি আমার মতো হয়েছে।
8: সাহেব, লজেন্স নেবেন? ও সাহেব, লজেন্স নেবেন? একটা মাত্র, এক টাকা।
5: কে? ও ও, তুই? তোর নাম যেন কি?
8: এরই মধ্যে ভুলে গেলেন? কালকেই তো একবার বললাম, আজও একবার বলছি, ভুলে গেলে আর বলবো না। আমার নাম খোকন। দেব সাহেব একটা, খেতে খুব ভালো।
5: লজেন্স আমি খাই না রে।
8: আপনি না খান, আপনার ছেলেকে দেবেন।
5: আমার ছেলে?
8: আপনার ছেলে নেই সাহেব?
5: হ্যাঁ না, মানে বিয়ে আছে জানিস, তোর মতো আমার একটা ছেলে আছে, কিন্তু তাকে আমি আমি হারিয়ে ফেলেছি রে, হারিয়ে ফেলেছি।
8: ও তাই বুঝি রোজ এখানে বসে খোঁজেন? আচ্ছা, আপনার ছেলের নাম কি, দেখতে কেমন আমাকে বলুন, আমি খুঁজে এনে দেব।
5: হ্যাঁ, আমি তাকে চিনি না রে খোকন, নামও জানি না।
8: তাহলে তো আমার মতো, আমি আমার বাবাকে কোনো দিন দেখিনি। জানেন সাহেব, আমরা খুব গরিব, এই লজেন্স বিক্রি করে যা লাভ হয় তাই দিয়ে চাল কিনে নিয়ে যাই।
5: তোর বাবা কোথায় থাকে?
8: মা বলে বাবা বিদেশ গেছে।
5: বিদেশে?
8: আমার মা কাগজ দিয়ে ঠোঙা বানাত, কিন্তু হঠাৎ অসুখে পড়ল, তাই এখন আর কাজ করতে পারে না।
5: কি অসুখ তোর মায়ের?
8: তা জানি না, তবে রাত্রে জ্বর আসে আর কাশি হয়।
5: ও, জ্বর হয়? ভীষণ খোকন, আমি ডাক্তার, তোর মাকে আমার চেম্বারে নিয়ে আসিস, আমি দেখব। এই নে আমার কার্ড, এইখানে চলে আসিস।
8: ঠিক আছে ডাক্তার সাহেব, নেবেন লজেন্স?
5: বেশ দে, আর শোন, রাস্তা থেকে পার হোস, কেমন?
8: এই নিন ডাক্তার সাহেব, চারটে দিলাম।
5: এই নে টাকা।
8: পঞ্চাশ টাকা দিলেন কেন? চার টাকা দিন, আমার কাছে খুচরা নেই।
5: ফেরত দিতে হবে না, বাকি টাকায় তোর মাকে কিছু কিনে দিস, কেমন?
8: না সাহেব, মা বলেছে কাউকে কিছু না দিয়ে কিছু নিতে নেই। এই নিন চার টাকা দিন।
5: খোকন, বেশ তাহলে নে।
8: চলি সাহেব।
5: শোন খোকন, শোন, শুনে যা। না, চলে গেল, কিন্তু কি বলে গেল? কিছু না দিয়ে কিছু নিতে নেই, এ কোন মা? এ তো বস্তির মানুষ নয়। তবে কি খোকন, ওকে দেখলে কেমন যেন, না কিসব ভাবছি।
7: মৃত্যু আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আমার জীবন শক্তি। হে খোদা, মৃত্যুর আগে কি তার সাথে আমার দেখা হবে না? খোকন, আমার খোকন কেন আসছে না? খোকন, খোকন রে!
8: মা, মা গো, আমি এসেছি মা।
7: এসেছিস? কিন্তু আজ এত দেরি করলি কেন বাবা?
8: লজেন্স বেসতে একটু দেরি হয়ে গেল। জানো মা, আজ এক ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হলো, কাল তোমাকে নিয়ে যেতে বলেছে।
7: আচ্ছা,
8: ডাক্তার সাহেব খুব ভালো। জানো মা, আমার মতো তারও নাকি একটা ছেলে ছিল, সে নাকি হারিয়ে গেছে। আসার সময় সে আমাকে পঞ্চাশটা টাকা দিয়েছিল, কিন্তু আমি নেইনি, ফেরত দিয়েছি।
7: ভালো করেছিস বাবা। তা কোথায় হারিয়ে গেছে ডাক্তার সাহেবের ছেলে?
8: বললো এই শহরে। ডাক্তার, সে ছেলের নামও জানে না, তাকে চেনেও না।
7: খোকন, যা বাবা যা, হাত মুখ ধুয়ে লেগে যা।
8: এ কি মা, তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে।
7: ও কিচ্ছু না বাবা, তুই যা, তুই যা খেয়ে নে।
8: আচ্ছা।
7: নিজের ছেলেকে চিনি না, কে সে? সুলেমান ভাইকে দিয়ে খবর দিয়ে জানলাম, শুভ, সমীর ভাই আর বাবা তারা নাকি শহরে চলে এসেছে। তবে কি তারা সবাই এই শহরেই আছে?

0: কেজা আসতেছি।
1: কারে সাই?
2: ডাক্তার সাহেব বাড়ি আছে?
1: তুমি কিডা? ডাক্তার সাহেব, তোমার কি দরকার?
2: আমি খোকন, তুমি কে?
1: আমি এই বাড়িতে থাকি, আমার নাম সমীরউদ্দিন।
2: আমি ডাক্তার সাহেবের সঙ্গে দেখা করব, ডাক্তার সাহেবকে গিয়ে বলো আমি ডাকছি।
1: তা তোমার বাড়ি কোয়ানে?
2: বাড়ি নেই, বস্তিতে মা আর আমি থাকি।
1: তা বাইদানের সাথে তোমার কি দরকার?
2: তা তাকেই বলবো, তোমাকে ডেকে দিতে বলেছি, তুমি ডেকে দাও।
1: আমি পারবো না।
2: পারবে না মানে? তুমি এ বাড়িতে থাকো মানে তুমি এ বাড়ির চাকর?
1: কি কি করে? আমি এই বাড়ির চাকর?
2: না, চাকর হবে কেন, তুমি নবাব।
1: সাংঘাতিক রে বাবা, কেমন সুয়াল!
2: সাংঘাতিকের দেখেছো কি? যা বলছি তাই করো।
1: শোনো ছেলে, তোমার সঙ্গে ডাক্তার বাইদানের দেখা হবে না।
2: তোমার কথায়? তোমার কথায় যাব, ডাক্তার সাহেব কোথায় বলো।
1: বললাম তো, কব না।
3: কার সঙ্গে ঝগড়া করছিস সমীর?
4: এ কি খোকন, তুই কখন এলি?
2: এই তো এলাম, কিন্তু আপনাদের চাকরটা না ভারী পাজি।
1: বাইদান, তুমি তুমি এর চেনো?
4: হ্যাঁ, আমার ছোট্ট বন্ধু।
1: বন্ধু বটে তোমার।
4: যাও সমীর ভাই, খাবার রেডি করো।
1: আচ্ছা,
4: সকালে কিছু খেয়েছিস খোকন?
2: খেয়েছি, মা রাত্রে রুটি বানিয়েছিল তাই একখানা ছিল, সকালে ভিজিয়ে খেয়ে এসেছি।
4: ভাত খাবি আমার সঙ্গে?
2: না।
4: কেন?
2: মাকে জিজ্ঞেস না করে খেতে পারবো না।
4: মাকে বলিস ডাক্তার সাহেব জোর করেই খাইয়ে দিয়েছে।
2: মা যদি রাগ করে?
4: আচ্ছা খোকন, তুই তো ভালো করে কথা বলা কার কাছে শিখেছিস? তুই তো স্কুলে যাস না।
2: কেন? আমার মার কাছ থেকে। আমার মা লেখাপড়া জানে, কলেজে পড়েছে, রোজ রাতে মা আমাকে পড়ায়।
4: কলেজে পড়েছে কে মহিলা?
2: কি হলো ডাক্তার সাহেব, বিড়বিড় করে কি বলছে?
4: হ্যাঁ ও, আচ্ছা খোকন, আমি যদি তোকে পোষ্য নিই তোর মা দেবে?
2: পোষ্য কি
4: সে তুই বুঝবি না, তোর মাকে বলিস। ও ভালো কথা, আজ তোর মাকে তো নিয়ে আসার কথা, আনলি না কেন?
2: মা হেঁটে আসতে পারবে না, আপনি ওষুধ দিন, মার কাশি খুব বেশি, মাঝে মাঝে কাশিতে রক্তও পড়ে।
4: হ্যাঁ রক্ত উঠে, তার মানে ঝক্কা হয়েছে।
2: ডাক্তার সাহেব, আমার মা ভালো হবে তো?
4: হবে হবে, আজ ওষুধ দিচ্ছি নিয়ে যাস, কাল যে আমি দেখে আসবো।
2: আমার মাকে ভালো করে দিন ডাক্তার সাহেব, আমি ফেরি করে আপনার সব টাকা শোধ করে দেব, মা ছাড়া আমার আর কেউ নেই ডাক্তার সাহেব, মা না থাকলে আমি কার কাছে থাকবো ডাক্তার সাহেব?
4: শোন কাজিস নে, হ্যাঁ বাবা আমার কাছে আয়।
2: আমার মা ভালো হবে তো ডাক্তার সাহেব?
4: হবে বাবা হবে, তোর মা ভালো হয়ে যাবে। কেন জানি না খোকনকে দেখলে আমার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে।
0: বাইদান, বাইদান ভাত দিচ্ছি খাইয়ে দাও।
4: সমীর ভাই, খোকন আমার সঙ্গে খাবে।
0: আচ্ছা,
4: আমাদের দুইজনের খাবার দাও। চল খোকন, আজ আমার সঙ্গে খাবি।
2: চলুন।
5: আর কত দূর খোকন? আমি আমি তো আর হাঁটতে পারছি না রে বাবা।
2: এই তো আমরা এসে গেছি মা, ওই যে দালানটা দেখছো না ওখানে, ওই হলো ডাক্তার সাহেবের বাড়ি।
5: ও আচ্ছা।
2: মা আমাকে ধরে সাবধানে চলো, মা তাড়াতাড়ি রাস্তা পার হও, ওই যে গাড়ি আসছে মা।
5: হ্যাঁ চল বাবা, তাড়াতাড়ি চল।
2: মা আমরা এসে পড়েছি, তুমি ওই বেঞ্চিটায় বসো, আমি ভেতরে গিয়ে ডাক্তার সাহেবকে ডাকি, তুমি বসো।
5: খোকা
2: তুমি বসো মা, আমি যাবো আর আসবো। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব!
1: কি ব্যাপার খোকন সাহেব?
2: আমার বাবাও খুব বড় ডাক্তার, বিদেশে পড়তে গেছে আর ফিরে আসেনি।
1: কি কি বললি, তোর বাবা ডাক্তার বিদেশে গেছে, এ কথা কে তোকে বলেছে?
2: আমার মা বলেছে, বাবা মস্ত বড় ডাক্তার, মার সঙ্গে ঝগড়া করে আর আসে না। জানো দাদু, আমার বাবাকে না আমি কোনো দিন দেখিনি।
4: খোকন,
2: মা আরো বলে আমার দাদু নাকি বিরাট বড় লোক।
4: মা মা বলে মানে? আচ্ছা আচ্ছা, তোর বাবার নাম কি বলতে পারিস?
2: বাবার নাম জানি না, আমার মার নাম শায়লা। আরে ওই তো ডাক্তার সাহেব যাচ্ছে, যাই দাদু। ডাক্তার সাহেব, দাঁড়ান ডাক্তার সাহেব।
4: দাদু ভাই, দাদু ভাই আসতে যা, সামনে গাড়ি আসছে। খোকন খোকন, দাদু ভাই, হে খোদা, হে খোদা, এ কি করলে? আমার দাদু ভাই যে গাড়ির সঙ্গে ধাক্কা খেল। হে খোদা, তুমি আমার দাদু ভাইকে রক্ষা করো খোদা।
2: মা মা গো।
4: খোকন খোকন, কথা বলো বাবা, কথা বলো।
2: মা মা গো, কে?
4: আমি বাবা। আমি
2: ডাক্তার সাহেব, আমার মা কই?
4: তোর মা, তোর মা
2: ওই ওই আপনার চেম্বারে বসিয়ে রেখে এসেছিলাম। মা মা গো।
4: শুভ শুভ, বাবা খোকনের কোনো ক্ষতি হয়নি তো বাবা?
6: না বাবা, কোনো ভয় নেই, খুব সামান্য লেগেছে।
4: আচ্ছা,
6: ড্রাইভার ব্রেক না করলে মাথাটা হয়তো গুঁড়ো হয়ে যেত।
4: ও
6: জি ও জি, আমাকে দেখে এমনি ভাবে ছুটবে আমি বুঝতেই পারিনি। কেন যে মা বাবা এসব দুধের বাচ্চাদের ফেরি করতে পাঠায়, তারা কি মানুষ?
1: তোমার মতো নির্বোধ বিবেকহীন বলে।
6: বাবা, সেই পুরনো কথা তুলে আমার বুকটাকে আর কত বিক্ষত করে দিও না বাবা।
1: তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো শুভ। খোকন মানে আমার দাদু ভাইয়ের কিছু হলে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারতাম না।
6: বাবা বাবা, খোকন কে? ওই কি তাহলে?
5: তারা বললো একটু ছোট্ট বাচ্চা গাড়ি যাওয়া পড়েছে।
1: না না না, কিছু হয়নি বৌমা, কিছু হয়নি। ওই দেখো, ওই দেখো আমার দাদু ভাই ওর বাবার কোলে কেমন শুয়ে আছে দেখো।
6: শায়লা
1: দাদু ভাই, ও দাদু ভাই, উঠো, চোখ মেলে দেখো দাদু ভাই, তুই তোর বাবাকে খুঁজছিলি না?
2: কে এ? কি ডাক্তার সাহেব?
1: আরে হতভাগা, ডাক্তার সাহেব নয় রে, ডাক্তার সাহেব নয়, ও তোর বাবা।
2: বাবা
6: খোকন, মানিক আমার।
1: আয় আয় দাদু ভাই, আমার বুকে আয়, আমার বুকে আয়
2: দাদু।
1: আর কান্না নয়, আর কান্না নয় দাদু, আয় আমার সঙ্গে আয়, কালই আমরা গ্রামে চলে যাব। আয়
2: মা।
5: যাও মানিক, যাও, ওই তোমার দাদু খোকন।
1: চলো দাদু ভাই আমার সঙ্গে, চলো আমার সঙ্গে,
2: চলো।
6: শায়লা, এত কাছে থেকেও আজ তিনটি বছর তোমার দেখা পেলাম না। শালা শালা, তোর সব আমারই। তুমি তুমি আমাদের বাড়িতে ছেলে, কিন্তু কেন পরিচয় দাওনি? কেন?
5: তোমার কথা রাখতে, তোমায় আমি কথা দিয়েছিলাম, আমি আমার কথা রেখেছি। আমি জীবন দিয়ে হলেও আমি আমার কথা রাখবো, এই ছিল আমার প্রতিজ্ঞা।
6: শায়লা আমার শায়লা, চলো আমরা ফিরে যাই।
5: চলো

এতক্ষণ কথা দিলাম নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বাবা শেখ আফজাল হোসেন, সমীর সৈয়দ শামসুর রহমান, মা মায়া রানী বিশ্বাস, শায়লা হোসনিয়ারা বিল্লা রুবি, খোকন রূপমণি শাহজাদি, সম্পাদনা মোহাম্মদ আকরামুজ্জামান। ডাক্তার শুভ চরিত্র অভিনয় নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। খুলনা সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা 2026 উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও 21 মে 2026 থেকে 28 মে 2026 তারিখ ঈদের দিন সকাল 6টা পর্যন্ত মোট 7 দিন খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।

শ্রোতা বন্ধুরা, আপনারা মনের মাঝে তুমি ছায়াছবি থেকে গান শুনলেন কুমার শানুর কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। উল্লেখ্য, শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 83 বছর বয়সে মিজানুর রহমান সিনহা মারা যান। তিনি মুন্সীগঞ্জ 2 আসন থেকে 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। পরে 2003 থেকে 2006 সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুর্শিদগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারেক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্যখাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে নামাজে জানাজার প্রাককালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

0: সঞ্চার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকা ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়, তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করা হবে। বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এসব তথ্য জানানো হয়। এ সময় মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ 27 মে টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ওইদিন বিক্রি হবে 31 মে টিকিট। 22 মে বিক্রি হবে 1 জুনের, 23 মে 2 জুনের, 24 মে 3 জুনের এবং 25 মে বিক্রি হবে 4 জুনের টিকিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে সফরকারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1 উইকেটে 19 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 1 উইকেটে 19, পাকিস্তান 232। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন প্রাণের চেয়ে প্রিয় ছবি থেকে কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, দেনমোহর ছায়াছবির গান শুনলেন এন্টু কিশোরের কণ্ঠে।
1: এবারে রয়েছে আপনাদের জন্য স্বপ্নের পৃথিবী ছবির গান সাবিনা ইয়াসমিন এবং রফিকুল আলমের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে। ব্যাচেলর ছবির গান রয়েছে এবার আপনাদের জন্য। শিল্পী এস আই টুটুল।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হলো ছায়াছবির গানে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকিশানি হান্দ।

আল্লাহ পাকি শানে হামদ শুনলেন। হে ইনসাফ ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজ, রাজান এবং দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেন গাছ হতে পাতা ঝরে পড়ে। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িয়ে না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে। বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে কথা বলো, যদি অনুমতি দেয় তবেই প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। আল হাদিস
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

আল্লাপাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। খুলনা সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও 21 মে 2026 হতে 28 মে 2026 তারিখ ঈদের দিন সকাল 6টা পর্যন্ত মোট 7 দিন খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর জোড়াঘাট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উৎপাদিত পণ্য ও খামার ভিত্তিক উৎপাদন বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের চাহিদা পূরণের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেঙ্গল মিট কর্তৃপক্ষ অত্যন্ত বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে মাংস উৎপাদন ও প্রক্রিয়াজাত করছে এবং সীমিত আকারে রপ্তানিও করছে। পরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের বাঘাবাড়ি ঘাট দুগ্ধ কারখানা পরিদর্শন করেন। ঈদ উল আজহাকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ ছিল শেষ দিন। আজ বিক্রি হয়েছে 27 মে টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন নের টিকিটই বিক্রি হয়েছে অনলাইনে। এদিকে ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। ওই দিন বিক্রি হবে 31 মে টিকিট। 22 মে বিক্রি হবে 1 জুনের, 23 মে 2 জুনের এবং 24 মে 3 জুনের এবং 25 মে বিক্রি হবে 4 জুনের টিকিট। দেশের প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 228টির এবং অপরিবর্তিত ছিল 45টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট কমে অবস্থান করছে 5226 পয়েন্টে। ডিএসইতে আজ 868 কোটি 23 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসেও লেনদেন হয়েছিল 997 কোটি 30 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা। ইউরো বিক্রয় 144.74 টাকা, ক্রয় 142.06 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.92 টাকা, ক্রয় 162.78 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা। দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.40 টাকা, ক্রয় 396.83 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.76 টাকা, ক্রয় 94.90 টাকা। এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।

0: দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে পরিচয় পর্ব।
1: আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিদওয়ান রশিদ হৃদয়।
2: আসসালামু আলাইকুম, আমার নাম রাজিন রহমান সিয়াম।
0: সিয়াম এবং হৃদয়কে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। শিক্ষার্থীরা, তোমরা যারা দূরে বসে অনুষ্ঠান শুনছ, তোমরা অবশ্যই একটি নোটবুক হাতের কাছে রাখবে। আমরা আলোচনা করছি দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, প্রেপোজিশনস। শুরুতে আমরা একটু জানব হোয়াট ইজ প্রেপোজিশন। প্রে অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। সাধারণত বিশেষ কিছু শব্দ, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক প্রকাশ করে, এই শব্দগুলোকে প্রেপোজিশন বলে। ফর এক্সাম্পল, ফাহিম গোজ টু ঢাকা, এখানে ঢাকা ওয়ার্ডটি হচ্ছে নাউন। তাহলে ফাহিম ঢাকা যাচ্ছে, ঢাকা যায়, এই যে বলছি আমরা, ঢাকার আগে টু আছে, টুটা হচ্ছে প্রেপোজিশন। আবার শাট দ্য ডোর আফটার ইউ হ্যাভ এন্টার দ্য রুম, এই যেখানে আছে আফটার ইউ, এটুকু অংশে খেয়াল করো শিক্ষার্থীরা, ইউ এটা হচ্ছে প্রোনাউন, তার আগে আফটার এটা হচ্ছে প্রেপোজিশন। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা? ওকে, পজিশন অফ প্রেপোজিশন। যদিও নাউন বা প্রোনাউনের আগে প্রেপোজিশন বসার কথা, কখনো কখনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ, এমনকি অন্য কোন প্রেপোজিশনের আগেও প্রেপোজিশন বসে থাকে। যেমন নাম্বার ওয়ান, প্রেপোজিশন বিফোর নাউন। একটা এক্সাম্পল দাও হৃদয়।
1: দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে।
0: এখানে কোনটা প্রেপোজিশন, নাউন কোনটা? স্টুডেন্টস, তার আগে অফ হচ্ছে প্রেপোজিশন। নাম্বার টু, প্রেপোজিশন বিফোর প্রোনাউন। সিএম, একটা এক্সাম্পল দাও।
2: ইউ নিড নট ডিপেন্ড অন মি,
0: এখানে কোনটা প্রেপোজিশন?
2: এখানে অন প্রেপোজিশন,
0: প্রোনাউন
2: মি।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর হচ্ছে নাম্বার থ্রি, প্রেপোজিশন বিফোর অ্যাজেক্টিভ। আই গট দ্য বিল ইন ফুল, খেয়াল করো এখানে ফুল অ্যাজেক্টিভ, তাহলে ইন হচ্ছে প্রেপোজিশন। নাম্বার ফোর, প্রেপোজিশন বিফোর অ্যাডভার্ব। মাই মাদার উইল কাম হিয়ার অন মনডে, মনডে এখানে হচ্ছে আমরা বলছি যেটা অ্যাডভার্ব, তার আগে অন, এটা হচ্ছে প্রেপোজিশন। নাম্বার ফাইভ, প্রেপোজিশন বিফোর প্রেপোজিশন, হি ইজ অ্যাবাউট টু ডাই, প্রেপোজিশন প্রেপোজিশন আগে বসছে। দ্যাট মিনস আমরা যদি বলছি যে অ্যাবাউট টু, এখানে অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন বিফোর ফ্রেজ, মাই ফ্যামিলি ডিপেন্ডস অন মাই ইনকাম, এই যে মাই ইনকাম এটা ফ্রেজ, তার আগে অন। প্রেপোজিশন বিফোর ক্লজ, আই ক্যান্ট রিলাই অন হোয়াট ইউ সে, হোয়াট ইউ সে এটা একটা ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ, তার আগে অন, এটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন বিফোর জেরান্ড, হি ইজ ফন্ড অফ ট্রাভেলিং, ট্রাভেলিং এটা হচ্ছে জেরান্ড, তার আগে অফ হচ্ছে প্রেপোজিশন। গঠন ও কার্যাবলী অনুসারে আমরা প্রেপোজিশনকে সাধারণত ছয় ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো হৃদয় বলো কি কি?
1: ওয়ান, সিম্পল প্রিপোজিশন, টু, ডাবল প্রিপোজিশন, থ্রি, কম্পাউন্ড প্রিপোজিশন, ফোর, ফ্রেজ প্রিপোজিশন, ফাইভ, পার্টিসিপল প্রিপোজিশন, এন্ড সিক্স, ডিসকাসড প্রিপোজিশন।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। সিম্পল প্রিপোজিশন, একটিমাত্র ওয়ার্ড নিয়ে গঠিত সিম্পল প্রিপোজিশন, যেমন অ্যাট, আফটার, বাই, ফর, ফ্রম, ইন, অফ, অফ, অন, থ্রু, to, up, with. Quite an example, Dr. Siam.
2: Look at the girl. She looks after the family. I shall go by bus. Here is a book for you. She pulled her chair away from her desk. My mother was in the kitchen. Two of the guests are vegetarians. I am finally off drugs. She threw himself on the bed. Water will be pumped through a pipe. She stood up and walked to the window. They were climbing up a narrow mountain road. He walked with her to the front door. He drove over the bridge.
0: Thank you very much. এই যে বললে তুমি, look at the girl, এখানে preposition, at, the girl হচ্ছে noun. She looks after the family. After এটা হচ্ছে preposition, the family noun. I shall go by bus. Bus noun. By preposition. Here's a book for you. You pronoun. ফর প্রেপোজিশন। এবার ডাবল প্রিপোজিশন, দুটা সিম্পল প্রিপোজিশনকে যুক্ত করে গঠিত হয় ডাবল প্রিপোজিশন। যেমন ইন যোগ হল টু এর সাথে ইন টু, আপ যুক্ত করি অন এর সাথে আপ অন, উইথ যুক্ত করি ইন এর সাথে উইদ ইন, উইথ যুক্ত করলাম আউট এর সাথে উইদ আউট। ডাবল প্রেপোজিশন সবসময় একটা মাত্র প্রেপোজিশনের মতো ব্যবহৃত হয়, যেমন ড্রপ দ্য লেটার ইন টু দ্য বক্স হচ্ছে নাউন, ইন টু ডাবল প্রেপোজিশন, দ্যাট ইজ প্রেপোজিশন। দ্য ফ্যামিলি ডিপেন্ডস আপন হিম আপন প্রেপোজিশন ডাবল। দ্যার ইজ এ বান্ডেল অফ বুকস উইদিন দ্য ব্যাগ, বুকস উইদিন উইদিন ডাবল প্রেপোজিশন। আই ক্যান্ট ডু উইদাউট ইউ উইদাউট ডাবল প্রেপোজিশন। দ্য বেবি ক্লাইম অন টু দ্য টেবল অন টু। আমরা এরপর আলোচনা করছি কম্পাউন্ড প্রেপোজিশন। যদি কোন সিম্পল প্রেপোজিশন অন্য কোন পার্ট অফ স্পিচের সাথে যুক্ত হয়ে সেক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা কম্পাউন্ড প্রেপোজিশন বলি, যেমন বাই প্লাস হাইন্ড বা হাইন্ড, বাই প্লাস ফোর বি ফোর, বাই প্লাস লো বি লো, তারপর বাই প্লাস টুইন বিটুইন। এই যে বলছি আমরা, তো এগুলোতে আমরা কিছু সেন্টেন্স শুনবো। সিয়াম কিছু সেন্টেন্স বলো।
2: হু ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড ইউ? ইউ মাস্ট কাম বিফোর লাঞ্চ। দে লিভ বিলো আস, দেয়ার ইজ নো প্রবলেম বিটুইন মিস্টার অ্যান্ড মিসেস মামুন। আওয়ার এক্সপেকটেশন ইজ বিয়ন্ড আওয়ার রিচ। Sit beside me. She went across the river. I walked along the river bank. He found a penny beneath the couch. There was a tunnel running underneath the city.
0: Ridhar. Siam jegulo bolle egulo modhe preposition kon gulo bolo to ektu? Who is standing behind you?
1: Ekhane behind preposition.
0: Tarpor ki bollo? Bolo bakkhota.
1: You must come before lunch. Ekhane before preposition. They live below us. Ekhane below preposition. There is no problem between Mr. and Mrs. Mamun. Ekhane between preposition. Our expectation is beyond our reach. Ekhane beyond preposition. Sit beside me. Beside us is preposition. She went or rode across the river. Ekhane across preposition. I walked along the river bank. Ekhane along hotse preposition. He found a penny underneath the couch. Ekhane beneath preposition. There was a tunnel running underneath the city. Even underneath preposition.
0: Thank you very much, Ridoy. Next to four. Phrase preposition ba prepositional phrase. Jodi ek ba ekadhik preposition onno kono part of speech shojhoge phrase gothon kore preposition er mote byaborito hoy tahole take phrase preposition ba prepositional phrase bola hoy. Jemon at the top of, by dint of, for the sake of, for the purpose of, in accordance with, in case of, in course of, in lieu of. Ta example shuni amra koyekta, jemon he shouted at the top of his voice, at the top of preposition. He succeeded by dint of hard labor, by dint of preposition mane prepositional phrase jeta. I helped him for the sake of humanity. They met together for the purpose of gossiping. Acha erpor hocche participle preposition. প্রেজেন্ট পার্টিসিপল কিংবা ফার্স্ট পার্টিসিপল যদি প্রেপোজিশনের মতো কাজ করে তাহলে তাকে পার্টিসিপল প্রেপোজিশন বলে, যেমন হি নোজ নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। রিগার্ডিং এটাই হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন। শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছে অবশ্যই ওগুলো নোট ডাউন করবে। এই যে বললাম হি নোজ নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার, রিগার্ডিং এটা হচ্ছে পার্টিসিপল প্রেপোজিশন। এরপর হচ্ছে দ্য কোর্ট এক্সকিউজ হিম কনসিডারিং হিজ টেন্ডার এজ, কনসিডারিং পার্টিসিপল প্রেপোজিশন। হি ইজ ইন্টারেস্টেড ইন এনিথিং কনসার্নিং হর্সেস, এটাও একই। এরপর হচ্ছে সিক্স নাম্বার ডিসগাস প্রেপোজিশন। কখনো কখনো অ্যাট, ইন, অফ, অন, পার এর পরিবর্তে বাক্যে এ বা ও ব্যবহৃত হয়, হয়ে এরা প্রেপোজিশনের কাজ করে। এগুলোকে আমরা বলি ডিসগাস প্রিপোজিশন, ছদ্ম বেশি মানে মনে হবে বোঝা যাবে না এরকম। দ্য মার্কেট সিটস হিয়ার টুয়াইস এ উইক, এখানে দেখে মনে হচ্ছে কোন প্রিপোজিশন নাই, আসলে আছে। কোনটা আছে সিয়াম বলো তো?
2: আ উইক।
0: এটা আসলে কি হবে প্রিপোজিশন?
2: ইন উইক।
0: ইন উইক, ইন হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারছো তুমি হৃদয়? ওকে, যারা দূরে বসে শুনছ আশা করছি তোমরা ভালো বুঝতে পারছ। উই এনজয়ড ইট টুয়াইস এ ইয়ার। এই টুয়াইস এ ইয়ার এখানে এ ইয়ার মানে ইন ইয়ার, এখানে এটা প্রেপোজিশনে কাজ করছে। হি কেম এট সেভেন ও ক্লক। ও ক্লকটা আসলে কি সিয়াম?
2: অফ ক্লক।
0: ক্লক নাম হল অফটা প্রেপোজিশন। বুঝতে পেরেছ? এটা অনেক শিক্ষার্থী অথবা আমরা এটা জানি না, তাই না শিক্ষার্থীরা? বা জানতাম না, আজকে জানলাম। উই শ্যাল গো আ হান্টিং টুমোরো। আ হান্টিং, এখানে কি আছে হৃদয়? প্রিপোজিশন হচ্ছে অন। হ্যাঁ, এটার পরিবর্তে অন, অনটা প্রিপোজিশন আছে এখানে। রাইস সেলস 40 টাকা এ কেজি। এই যে বলছে এ কেজি মানে পার কেজি, এটাই হচ্ছে প্রেপোজিশনাল ব্যবহার, যেটা ডিসকাস প্রেপোজিশন। এরপর আছে 7 নম্বর ডিটাস্ট। ডিটাস্ট হচ্ছে অনেক সময় কোন কোশ্চেন ওয়ার্ড রিলেটিভ ওয়ার্ডের সাথে সম্পর্ক যুক্ত প্রেপোজিশন কে ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের সাথে না বসিয়ে বিচ্ছিন্ন করা, বসানো হয়। বিচ্ছিন্নভাবে ব্যবহৃত প্রেপোজিশনকে ডিটাস্ট প্রেপোজিশন বলা হয়। যেমন হোয়ার ডু ইউ কাম ফ্রম, ফ্রম হচ্ছে প্রেপোজিশন, বাট এখানে আসলে কি আসলে হচ্ছে ফ্রম হোয়ার ডু ইউ কাম, বুঝতে পারছো তোমরা?
2: ইয়েস স্যার।
0: হু আর ইউ টকিং টু, এটা কি হবে সিয়াম?
2: টু হুম আর ইউ টকিং।
0: গুড, হৃদয় বলো, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর?
1: ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস?
0: ভেরি গুড। সিয়াম বলো, হোয়াট আর ইউ লুকিং ফর?
2: ফর হোয়াট আর ইউ লুকিং?
0: হৃদয় বলো, হোয়ার ডাজ দ্য পদ্মা ফল ইন্টু?
1: হোয়ার ইন্টু ডাজ দ্য পদ্মা ফল?
0: পদ্মা ফল। What are you thinking about? Siam bolo.
2: What about are you thinking?
0: What about are you thinking? Informal English e objective case e home e poriborte who byaborito hocche. Ekhane into byabohar kora joruri na. Into beti rekhe bakko ortho purno bhabe prokash kora jete pare. Ebar amra kichu dekhbo. Preposition kothay kon khete byaborito hoy. Example shori dekhbo. Jemon at. Kono byakti বস্তু প্রাণীর অবস্থান কিংবা কোথায় কার্য সম্পাদন হচ্ছে এরূপ বোঝাতে। আর হতে পারে অপেক্ষাকৃত ছোট স্থানের নামের শেষে অ্যাট বসে। যেমন দে অ্যারাইভ লেট অ্যাট দ্য এয়ারপোর্ট, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন অ্যাট দ্য কর্নার অব দ্য স্ট্রিট। বুঝতে পারছো তোমরা শিক্ষার্থীরা? কোন ব্যক্তির কর্মস্থল বোঝানো অর্থে, পেশা বোঝাতে। সোহেল ইজ সার্ভিং অ্যাট এ ব্যাংক নাও, কখন কাজটি হবে এরূপ বোঝাতে, ঘড়ির সময় পূর্বে। সিয়াম একটা এক্সাম্পল দাও।
2: We shall leave this place at 2 PM.
0: হৃদয় বলো, কোন ব্যক্তির কোন বয়সে কোন কাজ করা বোঝাতে।
1: He got married at 25.
0: কোন ক্রিয়াপদের পরে ব্যবহৃত হয়ে ক্রিয়া অংশবিশেষ করা বোঝায় কিন্তু সম্পূর্ণ সফল হয়নি। সিয়াম এরকম বলো।
2: He nibbled at a sandwich.
0: গুড, হৃদয়। কোন কিছুর হার বা গতি বোঝাতে।
1: Can you read the...
0: কোন কিছুর হার বা গতি বোঝাতে। সিয়াম বলো।
2: He was driving at 70 miles per hour.
0: Thank you very much. কোন অ্যাজেটিভের পরে অ্যাড ব্যবহৃত হলে কোন ব্যক্তি কোন বিষয়ে কতটা ভালো তা বোঝাতে। সিয়াম।
2: আই এম গুড অ্যাট ফ্রেঞ্চ।
0: আচ্ছা, হৃদয় বলো, কোন কিছুর কারণ বোঝাতে।
1: শি ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য রেজাল্ট।
0: গুড। অ্যাবাভ, অ্যাবাভ হচ্ছে কোন কিছু বা ব্যক্তির উপরে কোন বস্তু বা ব্যক্তির অবস্থান বোঝাতে। যেমন এক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই উচ্চতা ব্যক্তি বা বস্তু নিয়ন্ত্রণের মধ্যে বোঝায়। যেমন হি গেটস আপ অ্যাট ডন, The water came above our knees. He kept an umbrella above my head. Kono kichu ba kono byaktir gun ba gurutto odhik bujhate. Rate her above most other actresses of her age. Kono kaj korar khetre etotai bhalo ba etotai shot ero bujhate. He is above suspicion. Okay. Erpor hocche kono otimatra shobder karone kono kaj korte na parar khetre. Siam bolo.
2: I couldn't hear her above the noise of the traffic.
0: Okay, thank you. After. Kono kichu pore ba kono shomoy pore kichu ghotar khetre hridoy bolo. Siam bolo.
2: We shall leave this place after lunch.
0: Thank you very much. Kono byaktir pichone ba take onushoron korar khetre siam bolo.
2: Shut the door after you.
0: Very good. কোনো ব্যক্তি বা বস্তুর পরবর্তী সংখ্যা বা গুরুত্বের দিক থেকে বোঝাতে। যেমন জিনি ইজ দ্য টলেস্ট আফটার রিনি। কেউ চেষ্টা করছে বের করতে বা ধরতে এরূপ বোঝালে। সিয়াম বলো।
2: দ্য পুলিশ আর আফটার হিম।
0: ওকে, বা হৃদয়, কোন নির্দিষ্ট সময় পরে কোনো কিছু ঘটে। হৃদয় বলো। সিয়াম বলো।
2: হি লেফট দ্য প্লেস আফটার আওয়ার্স অফ ড্রিঙ্কিং।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। এমন কোনো কিছুর মধ্যে অর্থাৎ কোনো কিছুর চারদিকে কোনো বস্তু পরিবেশিত হয়ে থাকলে এরূপ বোঝালে। হৃদয় বলো। যদি না পারলে সিয়াম বলো একটু।
2: দেয়ার ইজ এ হাউস অ্যামং ট্রিস।
0: ভেরি গুড। এরপরে বিফোর, কোনো ব্যক্তি বা বস্তুর আগে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। হি কেম বিফোর লাঞ্চ। হৃদয় বলো। বাহাইন্ড দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে যদি বোঝায়।
1: Your name is before mine.
0: এক্ষেত্রে ক্রমিক অনুসারে বোঝালে বললে behind যেটা কোন ব্যক্তি বস্তুর পেছনে বোঝায়। CM বলো।
2: Who is the girl standing behind Sohail?
0: Okay, এবার সমর্থন বা অনুবোধন দেওয়ার অর্থে CM এর example দাও।
2: Whatever Halim does, his family is right behind him.
0: Okay, below. কোন ব্যক্তি বস্তু বা প্রাণীর অবস্থান আছে নিচে কোন কিছু বা ব্যক্তি বোঝায়। Read that example দাও।
1: Do not write below this line, please.
0: এরপর beside, কোন ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে।
2: He sat beside her all night.
0: এরপর কোন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা অর্থে। CM বলো।
2: My painting looks childish beside yours.
0: Okay, এরপর by, কোন ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে। The telephone is by the window. বাক্যটা passive form ব্যবহৃত হলে। CM একটা example দাও।
2: He was knocked down by a bus.
0: Very good. কোন কিছুর পরিমাণ নির্দেশ করতে, যেমন the bullet missed by 2 inches. এবার কোন কিছু দ্বারা কোন কিছু দেখানো বাই। CM বলো।
2: It is 2 o'clock by my watch.
0: Okay, এরপর হৃদয় বলো। কোন কিছু দ্বারা কোন ব্যক্তিকে স্পর্শ করা বোঝালে।
1: I took him by the hand.
0: Okay, beyond, কোন কিছুর অপর দিকে, যেমন the road continues beyond the village up to the hills. সুনির্দিষ্ট সময়ের পরে বোঝালে। It won't go on beyond midnight. কোন কিছুর চেয়ে অধিক বোঝালে। CM বলো।
2: Our success was far beyond our expectation.
0: During কোন সময় ধরে বা সময় পুরোটা বোঝালে। Many people became martyrs during our war of independence. কোন সময় নির্দিষ্ট কোন মুহূর্তে এরূপ বোঝালে। CM একটা এক্সাম্পল দাও।
2: He was taken to the hospital during night.
0: ঠিক আছে, রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। For, কারোর জন্য বা নিমিত্ত কোন কাজ করা হলে। হৃদয় বলো।
1: Here is a letter for you.
0: প্রতিনিধিত্বকারী হিসেবে কাউকে বোঝানো হলে। CM বলো।
2: I am speaking for everyone in this department.
0: উদ্দেশ্য বোঝাতে। This machine is for slicing the bread. কারণ হিসেবে বোঝানোর জন্য। She gave me a watch for my birthday. কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে। He came to me for advice. এরপর যা প্রত্যাশা করা যায় না কারো কাছ থেকে, বয়স কিংবা সুযোগের তুলনায়। কোনটা হবে CM?
2: He is tall for his age.
0: He is tall for his age. শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। তোমরা যারা দূরে বসে এতক্ষণ আমাদের আলোচনা প্রিপজিশন শুনলে, আশা করছি বেশ ভালোই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে।
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনা ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
4: আর নয় থ্যালাসেমিয়া, নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়ার প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরা প্রতি মাসে 1 থেকে 2 ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টকর। থ্যালাসেমিয়া কোন ছোঁয়াচে রোগ নয়, কেবলমাত্র বাবা মা উভয়ই এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোন বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না, তবে ক্ষেত্রবিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধামন্দা, জন্ডিস ভাব, প্লীহা বড় হয়ে যাওয়া, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, খিটমিটে মেজাজ, ঘন ঘন ইনফেকশন, মাথা মুখের হাড়ের বিকৃতি, চেহারার পরিবর্তন, শারীরিক দুর্বলতা। বাহককে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের আগে আপনি বা আপনার হবু স্বামী স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা অবশ্যই জেনে নিন। কোন অবস্থাতেই একজন থ্যালাসেমিয়ার বাহক অপর একজন থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে করা উচিত নয়। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন রাখুন। বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে নজরুল সঙ্গীত শিল্পী সুমন কুমার।

0: সুমন কুমারের কণ্ঠে শুনলেন নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি। আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন মোহাম্মদ আশরাফ হোসেন, মহাপরিচালক টেলিযোগাযোগ অধিদপ্তর।
1: আজ 17 মে 2026 বিশ্বের অন্যান্য 194টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদা পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিও 1865 সালে প্রতিষ্ঠিত হলেও 1969 সালে 17 মে থেকে বিশ্ব টেলিযোগাযোগ দিবস এবং পরবর্তীতে 2000 সাল থেকে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস হিসাবে দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবছরে নির্ধারিত প্রতিপাদ্য হল ডিজিটাল জীবনধারা, সংযোগের স্থিতি, সহনশীলতা শক্তি। এই প্রতিপাদ্যটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এর মূল উদ্দেশ্য হল একটি নির্ভরযোগ্য ও সহনশীল ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা, যা যে কোনো দুর্যোগ বা অভিঘাত সহ্য করে দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব এবং যা একটি অন্তর্ভুক্তমূলক বিশ্বের ভিত্তি হিসাবে কাজ করবে। বর্তমানে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি কেবল আমাদের ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো নাগরিক জীবনের প্রতিটি স্তরে অপরিহার্য ভিত্তি বা লাইফলাইন হিসেবে দাঁড়িয়ে আছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বাংলাদেশে বর্তমানে প্রায় 18.6 কোটি মোবাইল সংযোগ এবং 12.8 কোটি ইন্টারনেট সংযোগ বিদ্যমান। এই বিশাল সংখ্যাটি প্রমাণ করে যে আমাদের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রম এখন সরাসরি ডিজিটাল সংযোগের উপর নির্ভরশীল। এই সংযোগ যেন কোনো অবস্থাতে বিচ্ছিন্ন না হয় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ডিজিটাল স্থিতি ও সহনশীলতা নিশ্চিত করতে 5টি বিশেষ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, একটি জাতীয় ডিজিটাল সহনশীলতা পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যেখানে নেটওয়ার্ক, ইন্টারনেট গেটওয়ে, ডাটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা সমন্বিতভাবে বিবেচনা করা হবে। দ্বিতীয়ত, অবকাঠামোর বিকল্প বা ব্যাকআপ ব্যবস্থা জোরদার করতে হবে। যে কোনো একটি সংযোগ পথ ক্ষতিগ্রস্ত হলেও যেন সামগ্রিক সেবা সচল থাকে, সেই রিডান্ডেন্সি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারির কানেক্টিভিটি করে নিতে হবে। তৃতীয়ত, প্রাকৃতিক

0: বিপদের ঝুঁকি বিবেচনায় দুর্যোগকালীন জরুরি টেলি যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে, যেমন স্যাটেলাইট ফোন, পোর্টেবল টাওয়ার, পোর্টেবল জেনারেটর ইত্যাদি ব্যবস্থা থাকতে হবে। চতুর্থত, সার্বজনীন ও সাশ্রয়ী সংযোগ নিশ্চিত করতে হবে, বিশেষ করে গ্রামাঞ্চল, চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় প্রান্তিক মানুষের কাছে নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দিতে হবে। পঞ্চমত, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যবহারকারীরা যদি মিথ্যা উদ্দেশ্যমূলক তথ্য শনাক্ত করতে না পারেন এবং তথ্য সুরক্ষা দক্ষ না হন, তবে প্রযুক্তি সুফল পূর্ণাঙ্গ হবে না। এই জন্য সরকারের পক্ষ থেকে ন্যাশনাল একাডেমি ফর অ্যাডভান্স টেলিকমিউনিকেশন রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি টেকসই টেলিযোগাযোগ ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের গবেষণা, উদ্ভাবন এবং মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ অধিকার দিতে হবে। আমাদের প্রকৌশলী, উদ্ভাবক, বিশ্ববিদ্যালয় এবং যুব সমাজকে একসাথে কাজ করতে হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দেশীয় সক্ষমতা বৃদ্ধি করলে আমরা ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবিলা করার সমাধান তৈরি করতে পারব। পরিশেষে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 26 উপলক্ষে গৃহীত সকল কর্মসূচিতে যারা সংযুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
1: এতক্ষণ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে পল্লীগীতি, শিল্পী সিরাজুম মুনিরা রূপা, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

শুনছেন পল্লীদিতি সিরাজুম মুনিরা রূপার কণ্ঠে। এবারের গানের গীতিকার সুরকারও কানাইলাল শীল।

0: পল্লীগীতি শুনলেন সিরাজুম মুনিরা রূপার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় আজ অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারিক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোক বার্তায় তারিক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে নামাজে জানাজার প্রাককালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে বলেন, মিজানুর রহমান সিনহার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় সবার সাথে আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে একটি কমিশন গঠনের চিন্তা করছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার ছাপা সংখ্যার তথ্য অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়, তাই ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য ও ডিজিটাল ভিত্তিক পরিমাপ ব্যবস্থা চালু করা হবে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ২৭ মে টিকিট বিক্রি হয়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মে টিকিট। ২২ মে বিক্রি হবে পয়লা জুনের, ২৩ মে ২রা জুনের, ২৪ মে ৩রা জুনের এবং ২৫ মে বিক্রি হবে ৪ঠা জুনের টিকিট। বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে ৬,০০০ দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসাবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

0: এ সময় মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে দেশে আজ পালিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ডিজিটাল জীবনধারা, সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। দিবসটি উপলক্ষে আজ রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিরাপদ ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলো ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ত্রেদোস আধানম গেবেসাস সতর্ক করে বলেন, বর্তমানে আক্রান্ত ব্যক্তির প্রকৃত সংখ্যা ও প্রাদুর্ভাবের ভৌগোলিক বিস্তারের বিষয়টি এখনও উল্লেখযোগ্যভাবে নিশ্চিত নয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 3 উইকেটে 110, পাকিস্তান 232। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রেডি করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সারোয়ারে আখতার। A press briefing was held at the Circuit House Conference Room in Khulna today on the occasion of the National Land Services Week on May 19. Additional Divisional Commissioner Revenue Sifat Mehnaz attended it as chief guest. The briefing informed that a 3-day-long land services fair will be arranged at the Deputy Commissioner's office premises and colorful procession will be brought out from Shahid Hadis Park. It was also informed that direct land services will be provided to the citizens at the stalls. Besides, complaints related to land services will be received and immediate solutions will be provided. Deputy Commissioner Hure Jannat, Additional Deputy Commissioner Revenue Kanij Fatema Lija, the President and General Secretary of Press Club, including different print and electronic media workers, were present at that time. Meanwhile, a similar press briefing was held at the Deputy Commissioner's Conference Room in Shatkhira today on the occasion. Deputy Commissioner Kausar Aziz briefed the journalists. The briefing informed that a 3-day-long land service fair will be held at the district administration office premises and 16 stalls will be opened in the fair. It was also informed that direct land services will be provided to the citizens at the stalls. Besides, complaints related to land services will be received and immediate solutions will be provided. Presided over by Deputy Commissioner Kausar Aziz, the Additional Deputy Commissioner General, Revenue and Education and ICT, journalists of various print and electronic media were present at that time. Besides, a press conference was held at the Deputy Commissioner's Conference Room in Chinnada today on the occasion of the National Land Services Week. Presided over by Deputy Commissioner Mohammad Noman Hussain, the press conference was attended by the Deputy Director of the Local Government Division, Additional Deputy Commissioner and officials of the concerned departments. A meeting of District Development Coordination Committee was held at the Deputy Commissioner's Conference Room in Chinnada today. The meeting reviewed the progress of different ongoing projects and laid emphasis on completing the project works, maintaining its

হৃদয় দোয়ারে, জীবন আমার ভরে ওঠে দয়াল মধুর ঝঙ্কারে, দয়াল মধুর ঝঙ্কারে।

0: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। খুলনা সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা 2026 উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও 21 মে 2026 হতে 28 মে 2026 তারিখ ঈদের দিন সকাল 6টা পর্যন্ত মোট 7 দিন খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন
1: শ্রোতা বন্ধু, আপনারা বাউলিয়ানা অনুষ্ঠানে বাউল গান শুনছেন। এবারে কণ্ঠ দিয়েছেন সর্দার আশরাফ উদ্দিন বাবুল।

0: এতক্ষণ শুনলেন বাউলিয়ানা বাউল গান নিয়ে অনুষ্ঠান।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন নাদি রাসুল শুনবেন।

বাইরে সকল দুঃখ জ্বালা, ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

হায় রে সকল দুঃখ জ্বালা, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে, তমাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নামেতে জুড়াই ভাইরে।

নাদি রাসুল প্রচারিত হল। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। তাবারানি। যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। আবু দাউদ। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: إن رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি সে যে খুব ঝগড়াটে। মুসলিম শরীফ। শ্রোতাবন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হাম পেশ করা হচ্ছে।

আল্লাহ পাকের শানে হামতে শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মাদারীপুর, রাজশাহী, পাবনা, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পয়রা ও খুলনা 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তারাশ ও বগুড়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 91%, সন্ধ্যে 6টায় 64%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:15 এবং অস্ত যাবে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 AM says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squally wind at the velocity of 45-60 kilometers per hour may occur over the regions of Rajshahi, Rongpur, Dinajpur, Pabna, Bogura, Joshur, Kushtia and Faridpur. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Mamensing and Silla divisions and a few places of Khulna, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Heavy to heavy shower is also expected at places of Mamensing and Silla divisions.

0: Mild heat wave is sweeping across Madaripur, Rajshahi, Pabna, Khulna, Satkhira and Jashur districts and it may continue. The maximum temperature of Bangladesh was recorded today at Koira and Khulna, 36.6 degrees Celsius, and the minimum was at Tarash and Bogura, 20.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.3 degrees Celsius and minimum 21.9 degrees. Humidity recorded in air at 9 a.m. was 91% and at 6 p.m. 64%. Sun rise over Dhaka tomorrow at 5:15 a.m. and sunset at 6:35 p.m. And that's all for weather for this time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার খুলনা একটি বিজ্ঞপ্তি। খুলনা সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদ উল আজহা 2026 উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও 21 মে 2026 হতে 28 মে 2026 তারিখ ঈদের দিন সকাল 6টা পর্যন্ত মোট 7 দিন খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুর হাটের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী নাসরিন আক্তার নিনা, কথা লিখেছেন সাইদুর রহমান সাইদ।

দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। খাদ্যদ্রব্যে ফরমালিন, কার্বাইড ও কেমিক্যাল দেওয়া থেকে বিরত থাকুন। ওজন দেওয়ার সময় দাড়িপাল্লা ঠিক আছে কিনা একটু যাচাই করুন। ফলমূল ও শাকসবজির সাথে ক্ষতিকর দ্রব্য মেশানো থেকে দূরে থাকুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: কোলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে বালক বিভাগের প্রথম খেলায় খুলনা জেলা দল 3-1 গোলে কুষ্টিয়া জেলা দলকে ও দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল 3-2 গোলে নড়াইল জেলা দলকে এবং বালিকা বিভাগে প্রথম খেলায় কুষ্টিয়া জেলা দল 1-0 গোলে খুলনা জেলা দলকে ও দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল 2-0 গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করেছে। এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে খুলনা মহানগরীর বয়রা পুলিশ লাইন মাঠে নতুন কুড়িয়া স্পোর্টস বিভাগীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার বালিকা বিভাগে মাগুরা জেলা দল 2-0 গোলে খুলনা জেলা দলকে এবং নড়াইল জেলা দল 9-0 গোলে বিশাল ব্যবধানে কুষ্টিয়া জেলা দলকে পরাজিত করেছে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 মিনিটে বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: বসো সবাই, বসো বসো। বলো কেমন আছো সবাই?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো?
4: আচ্ছা, এই যে ভালো আছি সে কথাটাই বলবো। আজকে আমার মেয়েটা বলল যে আমের আচার বানাবো, তুমি আম কিনে নিয়ে এসো বাবা। তা আমের আচারের জন্য যেভাবে আম লাগে নিয়ে আসলাম। এই আসরে আসতে আসতে আমাদের মানিক ভাই আমাদেরকে দিল আমের
3: অনেক মজাদার
4: মজা,
3: আমসত্তর
4: মতো
5: মজা।
4: আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই আম দিয়ে কত কি তৈরি হচ্ছে একবার তুমি ভেবে দেখো। যে আমের এখন অনেক জুস পাওয়া যাচ্ছে বাজারে, অনেক জুস পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে, ফলের দোকান আমাদের এখানে আগে ছিল না যে ফলের রস পাওয়া যায়। আমি তো ঢাকা মহানগরীর বুকে হাজার হাজার ফলের দোকান। তারপরে এই যে আমের জুস, এটা সারা পৃথিবীতে কিন্তু তোমার আমরা রপ্তানি করছি,
6: হ্যাঁ
4: তাই না? আমের কিন্তু আগে শুধু আমরা খেতাম কি ঝড়ের দিনে মামার দেশে আম কুড়া দেশে, ওই আমটা শুধু আমরা হয় কাঁচা কেটে খেতাম অথবা আমরা আমের আম দিয়ে দুধ ভাত দিয়ে খেতাম, বা আম দিয়ে ওই আর কালে ভদ্রে দাদিরা একটু আমসত্ব বানিয়ে দিত, আমসি বানিয়ে দিত, এরকম নানান রকমের। কিন্তু এখন আরো ওরকম অনেক রকমের বহুমুখী ব্যবহার আছে।
5: এখনো কিন্তু প্রচলনটা আছে মাসে ভাই?
4: হ্যাঁ,
5: এখনো গ্রামে প্রচলনটা আছে।
4: আচ্ছা তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো এই তোমার এই ভালো ভালো দিনগুলোতে আমিও তো আমার বিয়ে বাড়ি যাবো কিছু আম নিয়ে, তো ওইরকম তো আছে আমাদের দেশে এখনো পর্যন্ত এই আমের দেওয়া নেওয়া হয়। তো আজকে আমাদের আসরে দেখতে পাচ্ছ আমাদের একজন কৃষি উদ্যোক্তা এসছেন আমাদের আমাদের আজকের আসরে। তিনি বলবেন আমের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে। তার নাম হচ্ছে মোহাম্মদ মুঞ্জের আলম, আমরা মানিক ভাই নামেই ডাকি। মোহাম্মদ মুঞ্জের আলম কৃষি উদ্যোক্তা, তিনি আমাদেরকে আমের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে আজকে আমাদের বলবেন। আগে আমের কত রকমের বহুমুখী ব্যবহার হচ্ছে, এটা এক। দুই হচ্ছে এই প্রক্রিয়াজাত করে আমটাকে বিভিন্ন রকম ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে আবার এর এক বিপণন করা হচ্ছে, এটা এগুলো যে বাজারে ছড়িয়ে পড়া হচ্ছে, এই বিশাল কাণ্ড কারখানা হচ্ছে, এটা কিন্তু আমরা অনেক বুঝিও না, জানিও না।
3: মজা লাগে খাই,
5: আমরা পাকা আম কিনে দুধ দিয়ে বাদ দিয়ে খাই, এই পর্যন্ত
4: সেখানে এই পর্যন্তই।
3: তারপরে পাকা আম যেগুলো অল্প অল্প মানে টক, সেগুলো আবার কাটিয়ে কাটে
4: কিন্তু অনেক রকমের ব্যবহার আছে, বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ পর।

0: সেটা নিয়ে আজকে আমরা শুনবো। আমাদের মেহমান এসছেন আমের বহুমুখী ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে, জনাব মোহাম্মদ মুনজির আলম, কৃষি উদ্যোক্তা। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন?
1: জি আছি আলহামদুলিল্লাহ।
0: তো এই আমের কথা শুনতে শুনতেই মনে হলো যে আপনি তো, আপনাদের একটা বরেন্দ্র কৃষি উদ্যোগ আছে, বিশেষ করে চাপাইয়ে, চাঁপাইনবাবগঞ্জে। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে বিশেষ করে এই আমের যে বহুমুখী ব্যবহার। আচ্ছা তোমরা কিছু বলো।
2: আমি মাস্টার ভাই, আমি একটা বিষয়, আচ্ছা মেহমান ভাই, এই যে আমের রাজ্য হিসাবে তো আমরা জানি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এইসব এলাকায় যে আরো নতুন নতুন আম যে উৎপাদন হইতেছে, ওইসব জায়গায় কি অর্থনৈতিক অবস্থার কোন কাঙ্ক্ষিত ফলাফল হইতেছে কিনা আপনি কি মনে করেন?
0: কৃষি আম যারা করেন তারা ঠিক মতন অর্থ পাচ্ছেন কিনা, তাই তো ভাই বলেন।
1: আপনারা জানেন যে পুরো বাংলাদেশে প্রায় 27 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়। আগে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রাজ্যের সাথে নওগাঁ নতুন ভাবে পাহাড়ি জেলাগুলো যুক্ত হয়েছে আমের উৎপাদনের সাথে। কিন্তু আমাদের চাষিরা যেভাবে অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে, অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আজকে কৃষিতে এসছে, তারাই বিভিন্ন ধরনের ফলের বাগান করে যেটা লাভ হয়েছে, তাহলে আমাদের দেশে কিন্তু ফলের সমারোহ বেড়েছে। আগে ছিল অল্প, অনেক মানুষ ফল পেত না, অনেক ধরনের ভ্যারাইটিস বেড়েছে। সাথে এখন যেটা হচ্ছে যে যেমনটা আপনারা বাজারে দেখতে পাচ্ছেন, স্টোরে দেখতে পাচ্ছেন, রাস্তায় ভ্যানে ফল বিক্রি হচ্ছে
2: আগের তুলনায় অনেক বেশি,
1: জি তেমনটা কিন্তু কৃষকরা যারা বাগান করছে তারা কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য বলেন বা অর্থনৈতিক ভাবে যে জিনিসটা হচ্ছে, প্রতি বছর হচ্ছে উৎপাদনের সাথে বিভিন্ন খরচ 20-30% বেড়ে যাচ্ছে আসলে। এবং পুরো পৃথিবীতে কিন্তু আমের ব্যবহারটা শুধু আমরা যেভাবে আম খাই, যেভাবে আপনারা এতক্ষণ ধরে বলছেন, আমশি বলেন, আচার বলেন,
0: আমসত্ত্ব
1: বলেন, বা আমরা ওই আমের চাটনি খাই, এমনটা না। পৃথিবীতে আসলে আমটা অনেকটা ইন্ডাস্ট্রিতে যেমন র মেটেরিয়ালস ব্যবহার করা হয় তেমনটাই কিন্তু ব্যবহার করা হয় এই আমকে আসলে। তো আমাদের আম থেকে অনেক ধরনের পণ্য উৎপাদন করা সম্ভব। আমরা গত বছর থেকে একটা প্রতিষ্ঠানের সাথে জয়েন্টলি জাপানিজ কোম্পানির সাথে করছি ড্রাই ম্যাঙ্গো, মানে শুকনো আম, তারপর হচ্ছে আমের পাউডার, কাঁচা আমের পাউডার। আপনারা যারা মেয়েরা আছেন ওই রাস্তার ধারে ফুচকা খান, ফুচকা টক দিয়ে খান আসলে তেঁতুল, এই তেঁতুলটা আসলে এটা কেমিক্যাল না, আসলেই তেঁতুলের টক, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। কোন ইউনিভার্সিটি ছেলেমেয়েরা আমাদের কাছে আসে, আমরা বসি একসাথে কোন আলোচনায়, তখন জিজ্ঞেস করি যে আপনারা মেয়েদেরকে বলে বিশেষত যে আপনারা ইউনিভার্সিটি পড়েন, ল্যাবে যে টেস্ট করবেন যে এটা আসলে ন্যাচারাল টক তেঁতুলের না আসলে কেমিক্যাল এটা। তো আমরা যখন আমের পাউডার করেছি কাঁচা আমের, দেখবেন এটা কিন্তু আপনি সারা বছর রাখতে পারবেন, ফ্রিজেও রাখতে হবে না, এটা আপনি ওই ফুচকা টকও খেতে পারবেন, স্যুপে খেতে পারবেন। বাচ্চারা আসলো ক্লান্ত হয়ে, আপনি একটা বাইরের জুস না খাইয়ে ওইটা মিক্স করে একটু চিনি দেন বা গুড় দেন বা লবণ দেন,
0: কাঁচা আমের পাউডার যেটা বলছে
3: ওটা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যাবে
1: না?
2: দুধের সাথে খাওয়া যাবে না,
1: তবে পাকা আমের পাউডারটা আমাদের এবার আসবে মার্কেটে।
4: আচ্ছা মেহমান ভাই, ওই যে আমার এক আত্মীয় ওই দিন ওই ইয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, হ্যাঁ, ওখান থেকে ওই আমের বিভিন্ন ধরনের
0: এটা নিয়ে আসছে
4: বিভিন্ন ইয়াতে। কিন্তু আমাদের দেশে তো অনেক আম উৎপন্ন হয়, কিন্তু আমাদের দেশে কেন এরকম
2: জিনিস নাই
1: আমারও প্রশ্ন আপনাদের মতো। কিন্তু আমি যেহেতু চাকরি বাকরি করতাম আগে, এখন কৃষি নিয়ে কাজ করি, আম নিয়ে কাজ করি, বাট এটা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। আমি বিভিন্ন গণমাধ্যমে কথা বলি, কৃষি বিভাগের সাথে কাজ করি, ওনারা একটু ইন্টারেস্টেড। আজকেও যেমন আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির সম্মানিত চেয়ারম্যানের সাথেও একটা প্রেজেন্টেশন দিয়ে আসলাম যে আমের শিল্পায়ন হতে হবে। আসলে এটা শুরু হয়েছে, আমরা একটু দেরিতে শুরু করেছি, বাট রাষ্ট্রীয় জায়গাগুলো আসলে ওইভাবে এগিয়ে আসেনি এখন পর্যন্ত। এই বছর আমরা একটু দেখছি প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে আর কি, যে প্রক্রিয়াকরণটা নিয়ে আসা, এটা নিয়ে একটু কাজ হচ্ছে। আমরা আশা করছি যে আগামী 2-4-5 বছরের মধ্যে দেখবেন যে থাইল্যান্ডে যে প্রোডাক্টগুলো পাচ্ছেন, আপনারা কিনে নিয়ে আসছেন, ইম্পোর্ট করছেন বা গেলে নিয়ে আসেন, দেখা যায় আমরা এদেশ থেকে যাবেন যখন থাইল্যান্ডে বা অন্য দেশে, বা আপনাদের আত্মীয় স্বজন ইউরোপে যাবে বা আমেরিকা, তখন নিয়ে যাবেন, তখন দেখবেন যে ওনারা বলবে বাংলাদেশের এই প্রোডাক্টগুলোই বেশি স্বাদ। এবং
0: গবেষণা চলছে, তাই তো?
1: এটা আসলে গবেষণা অনেক পুরনো জিনিস আসলে, এটা আসলে এটা ইনিশিয়েট নেওয়া ছিল না আসলে, যে ব্যবস্থা আমরা করছি এটা জানি,
0: উদ্যোগটা নেওয়া হয় না।
1: এখন পর্যায়ক্রমে কৃষি বিভাগ আছে বা অন্যান্য কৃষির বিভিন্ন প্রজেক্ট হয়েছে, ওনারা একটু আগাচ্ছেন, কৃষি বিপণন অধিদপ্তর থেকেও কাজ করছেন। আমরা সারা দেশে কৃষি বিপণনের যে পার্টনার প্রোগ্রাম আছে সেটা উদ্যোক্তা তৈরি একটা ট্রেনিং আছে মেয়েদেরকে এবং ইয়োকদেরকে আর কি, সেখানে 20,000 উদ্যোক্তা তৈরি করবে সরকার একটা প্ল্যান অর ব্যাংক এবং আইএফআইডি, সেখানে আমরা বরেন্দ্র কৃষি উদ্যোগ আবার পুরো দেশের আম প্রক্রিয়াকরণের ট্রেনিং এর কাজটা আমরা পেয়েছি ওইখানে
2: ট্রেনিং
1: করে সেটা হবে কি আস্তে আস্তে হবে, যেমন আমের আটি আপনারা দেখেছেন যে ছেলে যে জ্বালানি পৃথিবীর বহু দেশে আমের আটি থেকে তেল উৎপাদন হয় যেটা হচ্ছে ব্যবহার করা হয়, আবার এটা হচ্ছে আপনার বেকারিতে ব্যবহার করা হয়, আমরা যেমন পাউরুটি বা বিস্কিট খাই বাংলাদেশি গুলাতে দেখা যাচ্ছে যে তেলটা ব্যবহার করে সেটা স্বাস্থ্যসম্মত না আবার ইম্পোর্ট করতে হয়, কিন্তু আমরা যদি আটি থেকে ওই তেলটা উৎপাদন করি ভেজিটেবল বাটার বা ম্যাঙ্গো অয়েল বলে সেটা হলে আবার আমাদের দেশে স্বাস্থ্যসম্মত একটা বেকারিতে
2: ভাই সেটা কি হবে আটির ভিতরে যে সাদা অংশটা থাকে সেটা দিয়ে করে
1: সাদা অংশটা
3: ছোটবেলা আমরা যেটা দিয়ে বাসি বাজাইতাম
2: ভেপু ওইটা যখন ওই যখন ওই যে মাটির মধ্যে থাকিয়ে আবার ফাটি যায় তখন ওইটা দিয়ে আমাদের ভেপু বাসি বাজাইতাম। ভাই ওই যে আপনি আসলে এই আমের অবস্থাটা ভবিষ্যতে কেমন দেখতে চান বাংলাদেশে, আর এর ব্যবহার বহুমুখী কেমন করা যায়, আবার মনে করেন বিদেশে রপ্তানি করে টাকা ইনকাম করা যাবে কিনা আমাদের দেশ থেকে, এগুলা বিষয়ে একটু যদি বুঝায় এখন।
1: ব্যবহারটা তো আসলে অনেক কঠিন না, আসলে এটা উদ্যোগ নিতে হবে। আমি একটু আগে আপনাদেরকে ড্রাইড ম্যাঙ্গো খাইয়েছি আমাদের উৎপাদিত, আপনাদের ভালো লেগেছে
2: খুবই মজা।
1: আমাদের যে কোনো জিনিসে বাংলাদেশে দেখবেন যে আপনার টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে যাওয়া বা আসলে এটা মার্কেট কেমন দেখার থেকে আপনার বাচ্চাদেরকে দেখবেন কোন একটা খাবার দিবেন ওরাই দেখবেন আপনার ভালো ল্যাবরেটরি কাজ করবে। আমার দুই ছেলে খেতে চায় না, বাট আমের এই পণ্যগুলো ওরা কিন্তু সারাদিনে যদি রেগুলারই খাবে, এবং আপনি কিন্তু আমের সিজনে যে এখন জ্যৈষ্ঠ মাস পড়েছে আজকে 3 তারিখ মনে হয় বা 2 তারিখ, তো আমটা কিন্তু আমরা 3-4 মাস খেতে হবে, এখন একটু দীর্ঘায়িত হচ্ছে 6 মাস পর্যন্ত হয়, কিন্তু আমরা সারা বছর কিন্তু আম পাই না। এই আমের পণ্যগুলো যদি উৎপাদন হয় আমাদের দেশের কিন্তু অনেক চাহিদা, আর রপ্তানির যে সুযোগটা আছে যে পৃথিবীতে প্রায় $28 বিলিয়ন মার্কেট, এবছর হয়তো $30 বিলিয়ন হবে, আমরা যেহেতু প্রচুর আম হয় এবং আমাদের আম পাকার আগে এবং পেকে যাওয়ার পরে প্রায় 50% আম নষ্ট হয়, আমরা যদি এই বহুবিধ ব্যবহার করতে পারি, যেমন ড্রাই ম্যাঙ্গো দেখলেন আম সত্য আছে, আমের জুস হবে, আমের পাউডার হবে, তারপর হচ্ছে
0: আমের তেলের কথা তো বললেন,
1: তেল হবে, এগুলো হলে হবে কি জানেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতিটাই বলি, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য
2: বিখ্যাত,
0: কিন্তু এখনো তো আমরা সাতক্ষীরার হিমসাগর আর গোপালভোগই ধরতে পারি শেষ করতে পারিনি, এটাও বলেন
1: একটু আগে আসে ওদের, বাট খুব বেশি না, ওরা একটু আগে বাজারজাত করে, কিন্তু আমাদের
0: আমরা পারি
1: ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসদের জবের একটা ক্রাইসিস থাকে, চাকরি কম,
0: এটাই আমরা জিজ্ঞেস করতে যাচ্ছি আজকে তরুণদের জন্য,
1: তাহলে প্রক্রিয়াকরণে ওরা নিজেরাও কাজ করতে পারবে, সাথে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যদি প্রক্রিয়াকরণটা যে প্রি এবং পোস্ট সার্ভিস লসটা হয় সেখানে প্রায় 40-50,000 ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, এটা কিন্তু অনেক বড় সরকারের জন্য এটা প্লাস পয়েন্ট একটা, এবং সরকার কিন্তু এই জায়গাতে তাদের কিন্তু কম এফোর্ট দিতে হবে, গ্রামে অনেক ছেলে মেয়েরা এখন পড়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে,
2: নতুন নতুন প্রযুক্তি আইছে,
3: মেমন ভাই যে বাংলাদেশে আম প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনাকে আপনি কিভাবে দেখতেছেন, এবং এই দিক থেকে সরকার কাছ থেকে আমরা কি ধরনের সহযোগিতা দিতে পারি?
1: আমাদের সম্ভাবনাটা আসলে আছে বা সম্ভাবনা যাচাই করছে তা না, আসলে যে প্রমাণিত আসলে পুরো পৃথিবীতে আছে, আমরা জাস্ট আমরা উদ্যোগটা নিলে এগিয়ে যাবে, উৎপাদনগুলো বাড়ালে হবে, আর রপ্তানি যে ব্যাপারটা আছে যে রপ্তানিতে আসলে আমাদের এই উৎপাদনটা হলে সঠিক যদি নিয়ম মেনে করা হয় তাহলে রপ্তানি বাজারে আমাদের অনেক সুযোগ আছে, কারণ আমাদের দেশে তো প্রচুর আম, আপনাকে একটা উদাহরণ দিই, নেদারল্যান্ডের মতো দেশে একটা মাত্র আম গাছও নাই, কিন্তু নেদারল্যান্ড হচ্ছে পৃথিবীর তৃতীয় আমদানিকারক দেশ আম, আবার ওনার রপ্তানিকারক হিসেবেও তৃতীয়, তাহলে আপনি কত এগিয়ে, কিন্তু আমরা নিজেদের প্রায় 27 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন থেকেও কিন্তু করতে পারছি না, পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে বেশি আম উৎপাদন হয়, ওনারা কিন্তু প্রক্রিয়াকরণ করেন, এই আমি আটি থেকে তেলের কথা বললাম, মালদাতেই ফ্যাক্টরি আছে ওনাদের, প্রচুর রপ্তানি হয়, তো এগুলো তো আসলে রাষ্ট্রের কাছে আমাদের যে চাহিদা পলিসি মেকিং এ যারা আছেন, শুধু কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ওনাদেরকে একসাথে একযোগে কাজ করতে হবে, সাথে যেটা আমরা যেমন কাজ করছি, আমরা চাকরি করেছি এখন কৃষিতে এসছি বা অনেকে কৃষি বিভাগে অনেকজন আছেন, ওনারা যদি এগিয়ে আসেন এটা যদি সমন্বয় ঘটে তাহলে কিন্তু খুবই সম্ভাবনা।
0: তরুণ বন্ধুরা আপনারা বসে না থেকে এই যে উদ্যোক্তার কথা বললেন আমাদের মানিক ভাই জনাব মোহাম্মদ মুঞ্জের আলম, যে আমের বহুমুখী ব্যবহার এবং এর প্রক্রিয়াজাতকরণ নিয়ে এতক্ষণ যে আমরা কথাগুলো বললাম, আপনারা কিন্তু এগিয়ে আসতে পারেন শুধু চাকরির উপর নির্ভর না করে এই আমের আমকে নিয়ে যে কত রকমের ব্যবসা আছে একটু খোঁজ করে দেখুন, দেখবেন আপনি একজন বড় উদ্যোক্তা হতে পেরেছেন। আপনাদের সাফল্য কামনা করছি ভাই মোহাম্মদ মুঞ্জির আলম মানিক ভাই, আপনি কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে যান, আমাদের তরুণদের জন্য আপনি একজন অবশ্যই একজন মডেল হয়ে থাকুন এই কামনাই করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। তো চলেন আমরা ভাই যখন এসছেন আমের গান শোনাই, ফলের রাজা আম নিয়ে একটা গান আছে শিল্পী নাজমুল হক আর এটা সাইফুল ইসলাম সর্দারের লেখা আর এটি সুর করেছেন লোকমান হাকিম। চলো আমরা গানটা শুনে নিই।

0: শুনলাম আমরা শিল্পী নাজমুল হক ফলের রাজা আম গানটা খুব ভালো লেগেছে, নিশ্চয় ভালো লেগেছে। তো চলো দেখতো দেখছো তো যে এমি আপে এসে গেছেন, ইসমত জাহান এমি, তিনি বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি। আজকে তিনি আমাদেরকে এ সপ্তাহের কৃষি নিয়ে শোনাবেন। এমি আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি শুরু করতে পারেন।
1: শুরুতে আমি আউশ ধান নিয়ে বলবো। এখন আউশ বীজ বোনা না হয়ে থাকলে এখনও অতি দ্রুত বীজ বপন করতে হবে। আউশের উচ্চ ফলনশীল জাতগুলো হল ব্রি ২১, ব্রিধান ২৭, ব্রিধান ৪৩, ব্রিধান ৪৮, ব্রিধান ৬৫, ব্রিধান ৮৩, ব্রিধান ৮৫, ব্রিধান ৯৮, ব্রি হাইব্রিড ধান ১০৬, বিনা ধান ১৯, বিনা ধান ২১। এসব জাতগুলো চাষ উপযোগী। চারার বয়স ১২-১৫ দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসাবে একর প্রতি ১৮ কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। এর ১৫ দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরে প্রয়োগ করতে হবে। ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিপে পানি রাখা সহ জমি আগাছামুক্ত রাখতে হবে। আর আমন ধানের ক্ষেত্রে নিচু এলাকায় বোরো ধান কাটার ৭-১০ দিন আগে বোনা আমনের বীজ ছিটিয়ে দিলে বা বোরো ধান কাটার সাথে সাথে আমন ধানের চারা রোপণ করলে বন্যা বা বর্ষায় পানি আসার আগেই চারা সতেজ হয়ে ওঠে এবং পানি বাড়ার সাথে সাথে সমানতালে বাড়ে। চারা রোপণের ১০-১৫ দিন পর সামান্য পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দিলে চারা তাড়াতাড়ি বাড়ে, ফলন ভালো হয়। এ মাসের মধ্যেই রোপা আমনের জন্য বীজতলা তৈরি করতে হবে। এছাড়াও স্বল্প সময়ে অধিক জায়গায় ধানের চারা নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট গভীরতা লাগানোর জন্য রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করতে পারেন। এ যন্ত্র দ্বারা চারা রোপণের জন্য টেরে অথবা পলিথিন সিটের উপরে চারার উৎপাদন করা হয়। ৩-৪ পাতা বিশিষ্ট ২০-২২ দিন বয়সের চারা এ যন্ত্রের সাহায্যে জমিতে রোপণ করা যায়। জমি উর্বর হলে সাধারণত কোন রাসায়নিক সারের প্রয়োজন হয় না, তবে অনুর্বর জমি হলে প্রতি বর্গমিটার বীজতলার জন্য ২ কেজি জৈব সার মাটির সাথে মিশিয়ে দিলে ভালো ফলন পাওয়া যায়। আর প্রতি বর্গমিটার জমির জন্য ৮০ গ্রাম বীজের প্রয়োজন হয়।
0: ৮০ গ্রাম
1: পাটের ক্ষেত্রে পাটের জমিতে আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে পাতলা করে দিতে হবে। এসব কাজগুলো যথাযথভাবে করতে হবে। ফাল্গুনী তোষা জাতের জন্য একর প্রতি ৪০ কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। আর মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে। পাট শাক যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর, তাই নিড়ানির সময় তোলা অতিরিক্ত পাটের চারা ফেলে না দিয়ে শাক হিসাবে ব্যবহার করতে পারেন। এ মাসে পাটের বিছা পোকা ও ঘোড়া পোকা জমিতে আক্রমণ করতে পারে। বিছা পোকা দলবদ্ধভাবে পাটের পাতার ডগা খায়, ঘোড়া পোকা গাছের কচি পাতা ও ডগা খেয়ে পাটের অনেক ক্ষতি করে থাকে। বিছা পোকা ও ঘোড়া পোকার আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাধা, পাতার নিচ থেকে লেদা পোকা সংগ্রহ করে মেরে বা পুড়িয়ে ফেলতে হবে। আর জমিতে ডালপালা পুঁতে দিলে পোকাখাদক পাখি যেমন শালিক, ফিঙে এসব পাখি আমাদের দারুণ উপকার করে। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত মাত্রার কীটনাশক সঠিকভাবে সঠিক সময় সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।
0: আচ্ছা আপা, ওই যে আমরা তো সামনে চারা লাগানোর সময় তো চলেই আসছি, বিশেষ করে আমাদের তো
1: আষাঢ় মাস,
0: এই সময়টা যদি ওই যে কোথায় কি লাগাবো, তার জায়গা নির্বাচন করে, তারপরে গর্ত তৈরি করে, গর্ত পুষে সারের কি সার দেবো, প্রাথমিক প্রয়োগ, চারা নির্বাচন, এই গাছগুলো সেরে ফেলা উচিত না?
1: আগামী মাসে চারা লাগানোর জন্য এখনই জায়গা নির্বাচন করতে হবে, গর্ত তৈরি ও গর্ত প্রস্তুতি করতে হবে এবং সারের যে প্রাথমিক প্রয়োগ সেটাও করতে হবে। এছাড়া চারা নির্বাচন এই কাজগুলো এই মাসের মধ্যেই শেষ করে ফেলতে হবে। উপযুক্ত মাতৃগাছ থেকে ভালো বীজ সংগ্রহ করে নারিকেল বা সুপারির বীজতলা এখন লাগাতে পারেন। আর শাকসবজির ক্ষেত্রে মাঠে বা বসতবাড়ির আঙিনায় গ্রীষ্মকালীন শাকসবজির পরিচর্যা সতর্কতার সাথে করতে হবে। এ সময় সারের উপরি প্রয়োগ, আগাছা পরিষ্কার, গোড়ায় বা কেলিতে মাটি তুলে দিতে হবে। আর লতা জাতীয় সবজির জন্য বাউনি বা মাচার ব্যবস্থা করা খুবই জরুরি। লতানো সবজির দৈহিক বৃদ্ধি খুব বেশি হবে, তার ফুল ধারণ ক্ষমতা তত কমে যায়। সেজন্য বেশি বৃদ্ধি সমৃদ্ধ লতার ১৫-২০% কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে। আর কুমড়া জাতীয় সব সবজিতে এখন হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করলে অধিক ফলনে দারুণভাবে সহায়তা করবে। গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন বেড়ে যাবে। এ সময় কুমড়া জাতীয় ফসলে মাছি পোকা দারুণভাবে ক্ষতি করে। এক্ষেত্রে জমিতে খুঁটি বসিয়ে খুঁটির মাথায় বিষ্টক ফাঁদ দিলে উপকার পাওয়া যায়। এছাড়াও সেক্স ফেরোমন ব্যবহার করে এ পোকার আক্রমণ রোধ করা যায়। সবজিতে ফল ছিদ্রকারী পোকা, জাপ পোকা, বিভিন্ন বিটল পোকা পাতা খেয়ে ফেলে। এগুলো হাত বাছাই বা পোকা ধরার ফাঁদ বা ছাই ব্যবহার করে এসব পোকা দমন করা যায়। তাছাড়া আক্রান্ত অংশ কেটে ফেলে সর্বশেষ ব্যবস্থা নেওয়া যায়।
0: আচ্ছা, ওই একটু আমাকে সবশেষে বলবেন যে এই বাড়ির কাছাকাছি উঁচু জায়গায় মানে আদা বা হলুদের চাষ
1: করতে পারবেন? বাড়ির কাছাকাছি উঁচু এমনকি আদা ছায়াযুক্ত জায়গায় আদা ও হলুদের চারা লাগাতে পারবেন। মাঠের মিষ্টি আলু, চীনাবাদাম বৃষ্টি শুরু হওয়ার আগে তুলে ফেলতে হবে। আর গ্রীষ্মকালীন মুগ ডালের চাষও এ মাসে করতে পারেন। পতিত বা আধা ছায়াযুক্ত স্থানে অনায়াসে এখন লতিরাজ বা পানি কচু, বন্য উপযোগী কচু চাষ করতে পারেন। যারা সবুজ সার করার জন্য ধনচারা, বনান গাছ লাগিয়েছিলেন, তাদের চারার বয়স 35 থেকে 45 দিন হলে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, এতে মাটির উর্বরতা বাড়বে। আর সবুজ সার মাটিতে মেশানো 7 থেকে 8 দিন পরই ধান বা অন্যান্য চারা রোপণ করতে পারবেন।
0: খুব ভালো বুঝালেন আমাদেরকে আজকে জ্যৈষ্ঠ মাসের কৃষি তথ্য প্রযুক্তি নিয়ে। এ সপ্তাহের কৃষি পরিবেশন করলেন আপা ইসমাত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের যে কৃষি ভাই বোনেরা শুনছেন দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা এখান থেকে অনেক উপকার পেয়েছেন। বিশেষ করে শুরুতে যেমন আমরা বলছিলাম যে ঘরে বসে থেকে খামাখা সময় নষ্ট না করে আর একটার পর একটা দরখাস্ত লিখে সময় নষ্ট না করে আমাদের তরুণরা কিন্তু এখন চলে আসতে পারেন উদ্যোক্তা হিসেবে, কৃষি উদ্যোক্তা হিসেবে। আমের যে বহুমুখী ব্যবহার এবং প্রক্রিয়াজাতকরণ, এই যে এত আম এখন আমাদের এখানে উৎপাদন হচ্ছে, শুধু আম খাওয়ার জন্য না, নানা তার একটা সুযোগ তৈরি করার জন্য আমাদের মেহমান ভাই বিশেষ করে আজকে বললেন, জনাব মোহাম্মদ মুঞ্জের আলম মানিক ভাই তিনি বলেছেন, আর এমি আপা আমাদেরকে বললেন যে এসব তার কৃষি নিয়ে। আর এই সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের আসর। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন এবং প্রযোজনা ছিলেন হরবিলাস রায়। চলো মেহমানদের নিয়ে আমরা এখন উঠি। সকলকে শুভেচ্ছা।

0: সন্ধে 7:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা কজন, কামাল চৌধুরী, বৈশাখী খাতুন এবং আমি কনোজ শিকদার। প্রকৌশল দায়িত্ব রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোসাম্মদ নূরজাহান, এস এম আল জুবায়ের এবং মোহাম্মদ আরিফ বিল্লা। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি বৈশাখী
2: এবং আমি কনুজ শিকদার।
0: দুর্বারের আজকের আয়োজনে রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। প্রথমে শোনাব রানীকুঠির বাকি ইতিহাস ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন সামিনা চৌধুরী ও আসিফ আকবর।

চিত্রগীতিতে এবারে শুনবেন আকাশ ছোঁয়া ভালোবাসা, ছায়াছবি থেকে ন্যান্সি ও হাবিবের কণ্ঠে পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটা এই আশা, এই গানটি

চিত্রগীতের এবারে গান আমি তোমার মনের ভীষণ কাছে তবু কেন দেখেও দেখো না। তাণ্ডব ছায়াছবির এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিন্দম ও শীর্ষা চক্রবর্তী।

0: বিশ্বসুন্দরী ছায়াছবির গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রবৃত্তি। দুর্বারে আপনাদের সাথে ছিলাম আজকে আমি কামাল চৌধুরী,
1: আমি বৈশাখী
2: এবং আমি কনুত শিকদার।
0: শেষ হয়ে গেল দুর্বারের আজকের আয়োজন। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছে। এদিকে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। এর আগে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম ও নাহিদ রানা 3টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলের প্রথম ইনিংসে সংগ্রহ 278 রান। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ 11 এবং 14 জুন অনুষ্ঠিত হবে। সিরিজের 3টি ম্যাচই ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 17, 19 ও 21 জুন চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতরাত এক বিবৃতিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 পরিচালক পর্ষদ পরিচালক পদে ভোট গ্রহণ হবে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে 1-0 চেলসিকে পরাজিত করে অষ্টমবারের মতো এই শিরোপা লাভ করে ম্যানচেস্টার সিটি। ঘানার উইঙ্গার অন্তনি সেমেনিও জয়সূচক একমাত্র গোলটি করেন। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রেন্টফোর্ড, ক্রিস্টাল প্যালেসের এভারটন, সান্ডারল্যান্ডের এবং লিডস ইউনাইটেড ব্রাইটনের মধ্যকার ম্যাচটি এখন চলছে। এছাড়া রাত 10:30 নিউ ক্যাসেল ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলতে নামবে। এদিকে স্প্যানিশ লালিগা ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। এতে অ্যাথলেটিক ক্লাব সেল্টা ভিগোর, অ্যাথলেটিকো মাদ্রিদ জিরোনোর, লেভান্তে ম্যালোরকার ও সাসুনা এসপানিওলের মোকাবেলা করবে। এছাড়া রিয়াল সোসিয়েদাদ ভ্যালেন্সিয়ার এবং সেভিলা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই আজ রাত 11টায় শুরু হবে। এদিকে ইতালি সিরিয়া লিগে আটলান্টা বোলোগনার মধ্যকার ম্যাচটি রাত 10টায় শুরু হবে। রাত 1:45 ক্যাগলিয়ার তুরিনোর, সাসুয়োলো লেচের এবং উদিনেজ ক্রিমোনিসের বিপক্ষে মাঠে নামবে। কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টস 2026 প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিচ্ছে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিকার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ।

0: ম্যাচটি লাফবোরোতে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: Allah

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

প্রিয় শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। সবাই সুস্থ এবং সুন্দর আছেন এবং যারা সচেতন জীবনযাপনের মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে সংসার গড়ে তুলেছেন আছেন সেখানে সুখী সংসারের একজন সদস্য হয়ে প্রতিনিয়ত। পুষ্টিকর খাবার, মৌসুমি ফল, নিরাপদ পানি এবং শ্রম ও বিশ্রাম নিয়মমত, স্বাস্থ্য সচেতন থাকার এই সহজ উপায়গুলো মেনে চললে ভালো থাকার পথ হবে অনেকটাই সহজ।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেল নিয়ে আমাদের আয়োজন প্রতি সপ্তাহের মতো আজও রয়েছে। আর চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, শুভেচ্ছা, স্বাগত সবাইকে আজকের ডাকবাক্স পর্বে। আশা করি আমাদের সাথেই আছেন, শুনতে থাকুন ডাকবাক্স।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি অন্যান্য দিনের মতো। চিঠি পাঠিয়েছেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে। আপনি লিখেছেন, আমি সেই 2010 সাল থেকে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে জড়িত। দীর্ঘ বেতার জীবনের পথ চলায় আমি একজন ভালো মনের বন্ধু পেয়েছি বাংলাদেশ বেতার থেকে, সেটি হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। আপনি আরো লিখেছেন, পরিবারের সকল সদস্য মিলে আপনারা অনুষ্ঠান শুনে থাকেন এবং আপনার কাছে মনে হয় এক একটা অনুষ্ঠান ডাক্তারখানার মতো। আরো লিখেছেন, চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি এমন সুন্দর সচেতনতামূলক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। শ্রোতাদের টেলিফোনে সরাসরি অংশগ্রহণমূলক অনুষ্ঠান ফোন ইন, চিঠিপত্র জবাবের অনুষ্ঠান ডাকবাক্স এবং স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্র অনুষ্ঠান আপনি কেমন আছেন কথায় গানে সঙ্গীতমালা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
1: বিপ্লব খান, ধন্যবাদ সুন্দর চিঠির জন্য। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে আপনি বিবেচনা করছেন ভালো বোনের বন্ধুর মতো, আর আপনার পরিবারের সদস্যরা এই সেলকে দেখছেন ডাক্তারখানা হিসেবে। পরিকল্পিত পরিবার গঠনের শিক্ষাও পাওয়া যাচ্ছে এখান থেকে বলে আপনি মতামত জানিয়েছেন। নিজে শুনছেন, অন্যদেরকেও শুনতে উৎসাহিত করছেন, এর জন্য কৃতজ্ঞতা আমাদের সকল আয়োজন শ্রোতাদের জন্য। শ্রোতাদের সুস্থ সুন্দর জীবন আমাদের প্রত্যাশা। শুভকামনা রইল আপনার জন্য, আপনার পরিবারের সদস্যদের জন্য।
0: আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত পত্র লিখে থাকেন তিনি হচ্ছেন শিকদার ইসাক আলী, আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আজও তার দীর্ঘ চিঠি এবং লিখেছেন, 12 এপ্রিল তারিখে প্রচারিত আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটি মনের মাধুরী মিশিয়ে শুনলাম, খুবই ভালো লেগেছে। এমন চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন নতুন গান, বেতার কার্টুন আর জনসংখ্যা বিষয়ক নাটক বেশি করে শুনতে চাই।
1: শ্রোতা বন্ধু শিকদার ইসাক আলী, 12 এপ্রিল তারিখে আপনি আমাদের কথা আমাদের গান অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন, তবে আপনার চিঠিটি আমাদের হাতে একটু দেরিতে পৌঁছেছে, তারপরও আমরা যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি অনুষ্ঠান সম্পর্কে যে অনুরোধ বা প্রস্তাব রেখেছেন তাও আমরা সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। আশা করি নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন পূর্বধলা নেত্রকোনা থেকে তোফাল আহমেদ হানিফ। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠানটি আমি নিয়মিত শুনে থাকি কিন্তু লেখা হয়ে ওঠে না। উত্তরণ, সমীপেশু, ডাকবাক্স, নিবেদন এই অনুষ্ঠানগুলো আমি নিয়মিত শুনি। 40 বছরের জীবনে 26 বছর ধরে বেতারের সাথে পথ চলা, যতদিন বাঁচি বাংলাদেশ বেতারের সাথেই থাকবো ইনশাল্লাহ। আপনি বেশ কজন শ্রোতার নাম উল্লেখ করে লিখেছেন, সবাই এত সুন্দর করে চিঠি লেখে আমি মনোযোগ সহকারে শুনি। পুষ্টি সেল নিয়ে আমি লিখতে পারি না, এই বিষয়ে আমি অনভিজ্ঞ, তবুও কিছু লেখার চেষ্টা করলাম। আমি একটি রেডিও কিনেছি, রেডিওর শখ ছোটবেলা থেকেই, চাকরির পাশাপাশি এই রেডিও আমার নিত্যদিনের অবসরের সাথী।
1: তোফায়েল আহমেদ হানিফ, আপনার আবেগ মাখানো চিঠি পড়ে আমাদের ভালো লাগলো। রেডিও বা বেতার আপনার নিত্যসঙ্গী, আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আপনি আপনার ভালো লাগার কথা, ভালো না লাগার কথা কিংবা অনুষ্ঠান সম্পর্কে আপনার কোন সুপারিশ বা মতামত থাকলে আমাদের কাছে লিখে জানাতে পারেন। আপনার চিঠিও নিশ্চয়ই অন্য শ্রোতারাও শুনছেন।
0: ইমেল করেছেন আরশাদ আলী বিশ্বাস কপিলমুনি খুলনা থেকে। লিখেছেন, বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান আমি নিয়মিত শুনছি এবং উপভোগ করছি প্রাণ ভরে, হচ্ছি উপকৃত, করছি অন্যদেরকে সচেতন। পুষ্টি সেল যেমন ছোট সুন্দর সুখী পরিবার গঠনের সঠিক দিক নির্দেশনা দেয়, ঠিক তেমনি নিরোগ সুস্থ জীবনযাপনের পরামর্শ প্রদান করে চলেছে, বুঝিয়ে দেয় সুস্থ এবং সুখী জীবন উপভোগের আসল অর্থ, পাশাপাশি সমসাময়িক বিষয়ে সচেতনতামূলক মেসেজ দিয়ে মানব কল্যাণে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই সেল।
1: আরশাদ আলী বিশ্বাস, আপনার মতামত আমাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করবে, সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
0: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে ইমেল করেছেন মনোয়ারুল ইসলাম। গত 5ই মে মঙ্গলবার প্রচারিত ফোন ইন অনুষ্ঠান আমি অতি মনোযোগ সহকারে তথ্যবহুল আলোচনাগুলো শ্রবণ করেছি, বিশেষত শ্রোতাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের প্রাঞ্জল ও সুস্পষ্ট উত্তরসমূহ আমাকে মন্ত্রমুগ্ধ করেছিল। এমনকি এক পর্যায়ে মনে হয়েছিল উক্ত প্রশ্নসমূহ যেন আমারই এবং উত্তরগুলো যেন আমার প্রয়োজনেই প্রদান করা হচ্ছে। পুষ্টি সেল নিবেদিত সকল অনুষ্ঠান এবং বেতার কার্টুন হৃদয় ভরে উপভোগ করছি। উক্ত অনুষ্ঠানসমূহের আলোচনা যেমন জ্ঞানবর্ধক তেমনি অত্যন্ত প্রাণবন্ত এবং উপভোগ্য।
1: মনোয়ারুল ইসলাম, 5ই মে তারিখে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমরাও আনন্দিত। আশা করি সবসময় থাকবেন এই সেলের সাথে।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেলের ঠিকানা betarphmc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। ইমেল করেছেন তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে। আপনি লিখেছেন, 6 মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে বাংলাদেশে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য সেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা প্রাপ্তির প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে জেনে অনেকেই উপকৃত হবেন বলে মনে করি।
1: তাসলিমা খানম সুমি, আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো। নিয়মিত থাকবেন সেলের সাথে, অনুষ্ঠান শুনবেন এবং আবারও লিখবেন।
0: আলী আহমেদ আরিফ, আপনার 2টি ইমেল পেয়েছি আমরা সাপাহার নগা থেকে লিখেছেন। আপনি 11 মে তারিখে প্রচারিত সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন এবং গুণীজনের কথা পর্ব শুনে আপনি আনন্দ পেয়েছেন। 12 মে সুখের ঠিকানা শুনেছেন, সেখানে বাল্য বিবাহের উপর আলোচনা তুলে ধরা হয়েছে। আপনি ধন্যবাদ জানিয়েছেন এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
1: আলী আহমেদ আরিফ, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখছেন।
0: প্রিয় শ্রোতা, এবারে জানাই এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি ইমেল থেকে। লিখেছেন ত্রিশাল ময়মনসিংহ থেকে জাকির হোসাইন।
1: জাকির হোসাইন, ত্রিশাল ময়মনসিংহের শ্রোতা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে। আপনার মেলটি আমাদের কাছে ভালো লেগেছে, যে কারণে আমরা সেরা চিঠি হিসেবে বিবেচনা করছি। পড়ছি মেল থেকে।
0: বেতারের তরঙ্গে ভেসে আসা সেই চিরচেনা পুষ্টি সেলের সুরটি যখন গ্রামীণ মেঠোপথ ছাড়িয়ে কৃষকের আঙিনায় কিংবা শ্রমিকের জীর্ণকুটিরে আছড়ে পড়ে, তখন তা কেবল শব্দ হয়ে থাকে না, হয়ে ওঠে বেঁচে থাকার এক নতুন প্রেরণা। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সেই অদৃশ্য ধ্রুবতারা যা কয়েক দশক ধরে দেশের কোটি মানুষের অশিক্ষা আর কুসংস্কারের মেঘ সরিয়ে বিলিয়ে দিচ্ছে সুস্বাস্থ্যের আলোকপত্রিকা। যখন সকাল দুপুর বিকেলে কোনো মায়ের কানে ভেসে আসে প্রসূতি পরিচর্যার কথা, কিংবা রাতে ক্লান্ত বাবার রেডিওতে ভেসে ওঠে শিশুর সুষম পুষ্টির পরম বার্তা, তখনই রচিত হয় এক সুস্থ ও সবল জাতির ভিত্তি প্রস্তর। এই সেলটি কেবল তথ্যের আধার নয়, এটি লোকজ কথকতা আর বিশেষজ্ঞ পরামর্শের এক অপূর্ব মেলবন্ধন।
1: ধন্যবাদ আরো একবার জাকির হোসাইন আপনাকে। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে সুস্বাস্থ্যের আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন। আপনি ঠিকই বলেছেন যে শহর, বন্দর, গ্রাম কিংবা নারী পুরুষ সব বয়সে শ্রোতাদের জন্য জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। আমাদের একটাই উদ্দেশ্য, শ্রোতারা সচেতন হবেন, অন্ধকার কুসংস্কার পেরিয়ে ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ হবেন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ কাজে লাগাবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করবেন। আপনার প্রত্যাশা অনুযায়ী প্রতিটি শ্রোতা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সেটা আমরাও কামনা করি।
0: জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন মোহাম্মদ আজমাইন হোসেন। আপনার 2টি ইমেল পেয়েছি, একটি থেকে পড়ছি। 12 মে প্রচারিত এসগরি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠানটি শুনলাম। অনুষ্ঠানের নির্ধারিত বিষয় দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব। আমি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠানের পুরো টিমকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে যে মূল্যবান পরামর্শ তথ্য পেলাম তা হাজার টাকা খরচ করেও পাওয়া কঠিন। ঘরে বসে একদম বিনামূল্যে এমন জীবন রক্ষাকারী তথ্য পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বেতারের কাছে আমি কৃতজ্ঞ।
1: ধন্যবাদ আপনাকে আজমাইন হোসেন। আপনি 12 মে তারিখে এসগরি ছোট পরিবার অনুষ্ঠানে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা, উপকৃত হওয়ার কথা জানিয়েছেন। আশা করি অন্যান্য শ্রোতারাও এই অনুষ্ঠান থেকে উপকৃত হবেন। সাথেই থাকবেন সবসময় বাংলাদেশ বেতারের সাথে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে।
0: ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল আমার খুবই প্রিয়। এই সেল থেকে যে উপকার পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। পুষ্টি সেলকে আমার কখনো মনে হয় একটি পরিপাটি ফুলের বাগান, আবার কখনো মনে হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, কখনো মনে হয় বিনোদনের সেরা প্রতিষ্ঠান। তবে পুষ্টি সেল নিঃস্বার্থ বন্ধু, যে সবার উপকার করেছে এবং আগামীতেও সবার উপকার করবে। পুষ্টি সেল আমার নিবেদিত প্রাণ।
1: ধন্যবাদ মোহাম্মদ নাসিরউদ্দিন শরীফ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি ভালোবাসা এবং আস্থার জায়গা থেকে সুন্দর মতামত জানিয়েছেন। আশা করি সাথেই থাকবেন আমাদের।
0: পীরগাছা রংপুর থেকে ইমেল করেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু। আপনি 11ই মে তারিখে প্রচারিত অল্প বয়সে মা হবার জটিলতা নিয়ে যে আলোচনা অনুষ্ঠান শুনেছেন সেটি আপনার কাছে ভালো লেগেছে, সুন্দর উপস্থাপনা বলে মনে করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।
1: আপনাকেও ধন্যবাদ এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনি আমাদের অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: শ্যামনগর সাতক্ষীরা থেকে মোহাম্মদ সাবিরুল ইসলাম এবং শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, আপনারা ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করার জন্য অনুরোধ করেছেন।
1: মোহাম্মদ সাবিরুল ইসলাম এবং মোহাম্মদ রাসেল শেখ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র যেমন বিশেষ অনুষ্ঠান প্রচার করে থাকে, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকেও বিশেষ অনুষ্ঠান প্রচারের আশা করছি, সাথেই থাকুন আমাদের।
0: প্রিয় শ্রোতা বন্ধু, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন, নিশিতা জাহান তৃষা হাতিয়া নোয়াখালী থেকে, দীপক চক্রবর্তী সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে এবং মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে।
1: শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করতে হবে, তবে যাওয়ার আগে বলে যাই যে আপনাদের চিঠি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের লেখা চিঠি এবং ইমেইল আমরা অত্যন্ত গুরুত্ব সহ বিবেচনা করে থাকি। প্রতি সপ্তাহে অপেক্ষা করে থাকি আপনাদের চিঠি এবং ইমেইলের। নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনবেন, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং নিয়মিত লিখবেন আমাদের কাছে, এটাই আমাদের প্রত্যাশা।
0: বন্ধুরা, প্রতিদিন সচেতনতার নিয়ম মেনে সুস্থ এবং সুন্দর থাকবেন, আর আমরা এই প্রান্তে অপেক্ষায় আছি আপনারা কেমন আছেন, কি ভাবছেন সেটি জানার অপেক্ষায়। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক, গণমাধ্যমে সরকারের কোন হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি, কাল ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু, হটস্পট 30 উপজেলায় কমেছে হাম সংক্রমণ। কঙ্গোতে ইবোলা রোগের প্রাদুর্ভাবে বৈশ্বিক জনস্বাস্থ্যের উৎকণ্ঠা বিবেচনায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে সফররত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলা শেষে 156 রানে এগিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির যোগদান করেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোন হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদ এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
2: কিন্তু এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোন উপায় নাই। এক, দুই হল সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য।
0: বর্তমান সময়ের প্রযুক্তিগত গতির কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এআই মানুষের কর্মদক্ষতাকে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিজুয়াল বা টেলিভিশন মিডিয়ার প্রভাব এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি। এই গতির সাথে খাপ খাইয়ে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং, সাউন্ড ও গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাজিত পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে। জহিরুদ্দিন স্বপন পত্রিকার সার্কুলেশন বা প্রচার সংখ্যা নিয়ে অসত্য তথ্যের কঠোর সমালোচনা করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজ জীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিও ভিজুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
3: ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলোর জন্য সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো আর জুলাই সম্বন্ধে আমরা বকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে। বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে।
0: এদিকে ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতেই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমানের নেতৃত্বে ফিল্ম আর্কাইভ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। আজ রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালে কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের 27টি দেশের প্রায় 15,000 কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় 8,000ই বাংলাদেশী নাগরিক। বাংলাদেশী কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও জানান তারা। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় এলাকার মানুষ বেঁচে থাকার জন্য সুদীর্ঘকাল ধরে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি আজ নোয়াখালীর সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশে এখন একটি নির্বাচিত সরকার রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগ লাঘবের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন। চলমান ভাঙনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা অনুযায়ী আরও ভাঙন রোধে ইতিমধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে।
4: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার রাজধানীতে উদযাপিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্ট আপ এবং ডিজিটাল সেবার মাধ্যমে দেশকে প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিতে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
5: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা পর একটা উনি সব বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের ইন নেক্সট 5 ইয়ার্স টাইম আমরা আমাদের এই টেলিযোগ সেক্টরকে আমরা 10 জন ওয়ার্ল্ড এর 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নিতে গেলে আমাদের স্বপ্ন দেখতে হবে, টু ড্রিম, ওয়ে টু প্ল্যান। আই থিঙ্ক ইজ অ্যাচিভেবল, সবকিছু সম্ভব হবে। আপনারা আমরা সামনে যারা আছেন, এদেশের দেশবাসী আছেন, এদেশের যারা ব্যুরোক্রেটে যারা চাকরি করেন, যারা সেক্রেটারি আছেন, সবারই একটা সহযোগিতা লাগবে।
4: বিশেষ অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এখন সময়ের দাবি।
6: কোন ইকোনমি কোন কিছু সাস্টেইনেবল হবে না যদি এটা আমাদের সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ না করে। যদি আমাদের ইনফরমেশন থেকে, ডিজিটাল কমিউনিকেশন থেকে আমাদের উইমেনরা, আমাদের চিলড্রেনরা প্রোটেকশনটা না পায়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুব বেশি দূর এগোতে পারব না। তো আমার যেটা অনুরোধ থাকবে সকলের প্রতি, আজকে আমাদের যে প্রতিপাদ্যটা আছে যে সকল ঝড় ঝাপটাকে অ্যাডপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যে আমাদের যুদ্ধে জয়ী হতেই হবে, যে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে তথ্য থেকে প্রোটেকশন দিতে হবে, মানুষকে মিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, ডিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না।
4: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজায় অংশ নেন আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর আগে এক শোকবার্তা তারেক রহমান বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে মিজানুর রহমান সিনহার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আজ তার জাতীয় সংসদ সচিবালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ মাক সেরেশার্লে। সাক্ষাৎকালে স্পিকার বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতিমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র আজ জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৫ এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার চিরঞ্জিত দাস বলেন, বিশ্লেষণে দেখা গেছে হটস্পট হিসেবে চিহ্নিত ৩০ উপজেলায় ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম চালুর পর বর্তমানে নতুন আক্রান্তের সংখ্যা প্রায় নেই বললেই চলে। বিশেষ করে ১৭ এপ্রিলের পর থেকে ওইসব এলাকায় রোগীর সংখ্যা দৃশ্যমানভাবে কমতে শুরু করেছে। এই ফলাফল টিকাদানের কার্যকারিতার স্পষ্ট প্রমাণ। একই প্রবণতা ৫টি সিটি কর্পোরেশন এলাকায়ও দেখা যাচ্ছে। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ পান, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, আইসোলেশন এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও ডেঙ্গু দুই রোগই অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছেন এবং পুষ্টির ঘাটতি হামের মৃত্যুর অন্যতম কারণ। সরকার আজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে দ্রুতগতির ওয়াইফাই পরিষেবা চালু করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরুজা খানম আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরে এই পরিষেবা উদ্বোধন করেন। ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবার উন্নয়নে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে ৩৭,০০০-এর বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। আরও শুনুন প্রতিবেদনে।
9: বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে ফ্রি ওয়াইফাই সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনে ইশতেহারের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে দেশের ৮টি বিমানবন্দর সহ ৬টি রেলওয়ে স্টেশন ও ৪টি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
10: মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আজকে ফ্রি ওয়াইফাই এর মধ্য দিয়ে আরেকটা প্রতিশ্রুতি আমাদের সম্পন্ন হল।
9: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ ফেরত যাত্রী সহ সব যাত্রীর সুবিধা নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
11: যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা, আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
9: প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সিঙ্গাপুর, দুবাই কিংবা লন্ডনের মতো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যে ধরনের ইন্টারনেট সুবিধা পান, বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও বিশ্বমানের স্পিড, নির্ভরযোগ্যতা ও সেবার মান নিশ্চিত করা হবে।
12: শুধু ঢাকা এয়ারপোর্ট না, ঢাকা সহ ৮টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন, ৬টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম। ২৫০ অ্যাক্সেস পয়েন্ট সারা এয়ারপোর্টে লাগানো আছে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল।
9: ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবা উন্নয়নে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে 37,000-এরও বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন।
8: ঈদ উল আজহাকে কেন্দ্র করে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ 27 মে টিকিট বিক্রি হয়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার থেকে। ওই দিন বিক্রি হবে 31 মে টিকিট। প্রাণঘাতী রোগ জলাতঙ্ক বা র্যাবিস, সাধারণত প্রাণীর কামড় বা আঁচড় থেকে ছড়ানো এই রোগটি একবার শরীরে বাসা বাঁধলে এবং লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু প্রায় অনিবার্য। তবে সঠিক সময় সচেতনতা এবং চিকিৎসায় এই রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
13: কুকুর, বিড়াল কিংবা বানরের মতো আক্রান্ত প্রাণীর লালার মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে র্যাবিস ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর সারা বিশ্বে প্রায় 59,000 মানুষ এই রোগে মারা যায়, যার 95% ঘটে এশিয়া ও আফ্রিকায়। আমাদের দেশেও জলাতঙ্ক একটি বড় স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। র্যাবিস ভাইরাস শরীরে প্রবেশের পর সাধারণত 1 থেকে 3 মাস পর্যন্ত নীরব অবস্থায় থাকতে পারে। চিকিৎসকরা জানান, প্রাথমিক লক্ষণ হিসেবে হালকা জ্বর, মাথা ব্যথা কিংবা ঝিনঝিন অনুভূতি হতে পারে। তবে রোগটি গুরুতর পর্যায়ে পৌঁছলে আক্রান্ত ব্যক্তি পানি বা বাতাসের প্রতি আতঙ্কিত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত স্নায়ুতন্ত্রের অকার্যকারিতায় মৃত্যু ঘটে। তত্ত্বাবধায়ক সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফুল বাশার বলেন, কোন প্রাণীর কামড় বা আঁচড়কে অবহেলা করা যাবে না। বিশেষ করে গর্ভবতী নারীদের ক্ষেত্রে সংক্রমণ দ্রুত ছড়ানোর ঝুঁকি থাকায় তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। কোন অস্বাভাবিক আচরণ বা পানি বাতাসে ভয় দেখলে এক মুহূর্ত দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
14: কামড় দিচ্ছে সে কি তার প্যাট এনিমেল কিনা, তাকে সে অবজার্ভ করতে পারতেছে কিনা, নাকি সে একটা স্ট্রিট রাস্তায় আছে। যদি এরকম হয় যে সে অবজার্ভ করতে পারছে না স্ট্রিট, সে জানে না ওই বিড়ালটা বা কুকুরটা ভ্যাকসিনেট কিনা, তাহলে তাকে ভ্যাকসিন নিয়ে নিতে হবে তার সেফটির জন্য।
13: প্রতিরোধী হল জলাতঙ্ক থেকে বাঁচার সবচেয়ে কার্যকর পদ্ধতি, তাই নিজেকে এবং শিশুদেরকে রাস্তার কুকুর বিড়াল থেকে সাবধানে রাখতে হবে। তবে আক্রান্ত প্রাণী কামড় বা আঁচড় দিলে সাথে সাথে অন্তত আধা ঘন্টা সাবান ও পানি দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী র্যাবিস ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে।
14: যদি কোন ধরনের স্ক্র্যাচ হয় বা বাইট হয়, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে আপনাকে ওই জায়গাটাকে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার পানি দিয়ে এবং সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং এটা বলা হয় যে কমপক্ষে আধা ঘন্টা আপনি ওয়াশ করে নেবেন জায়গাটা। এটাতে সুবিধাটা হচ্ছে যে এই ভাইরাসটা হচ্ছে মানে একটা এনভেলপ থাকে ভাইরাসটার উপরে, যখনই আপনি সাবান পানি ইউজ করবেন তখন ভাইরাসটার এনভেলপটা নষ্ট হয়ে যায়, তখন ভাইরাসটা মরে যায়।
13: পোষা প্রাণীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই নিজের পোষা প্রাণীকে সময় সময় ভ্যাকসিনের আওতায় রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। WHO আরও জানায়, দেশটি পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রায় 246 জনের মধ্যে সন্দেহজনক সংক্রমণ এবং 80 জনের মৃত্যু হলেও মহামারী পরিস্থিতি সৃষ্টি হয়নি। ইরান জানিয়েছে তারা শিগগিরই টোল আদায়সহ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যবস্থাপনার পরিকল্পনা প্রকাশ করবে। ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বিশ্ব একটি নতুন ব্যবস্থার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, শিগগিরই শান্তি চুক্তি না হলে দেশটির খুবই খারাপ সময় আসবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা অঞ্চলের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে অগ্নিকাণ্ড ঘটেছে। রাশিয়ার রাজধানীতে রাতভর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলায় মস্কোয় 3 জন সহ অন্তত 4 জন নিহত হয়েছেন, রুশ কর্মকর্তারা আজ এই কথা জানান। এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দানিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর রাশিয়ার ড্রোন হামলা ও গোলাবর্ষণে অন্তত 8 জন আহত হয়েছেন। খেলা খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তু 13 রানে অপরাজিত রয়েছে। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। বাংলাদেশ দলে তাজুল ইসলাম ও নাহিদ রানা 3টি করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2টি করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলে প্রথম ইনিংসে সংগ্রহ 278 রান। আগামীকাল সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 100-তে এগিয়ে রয়েছে। এদিকে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ এ তথ্য নিশ্চিত করেছে। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতরাতে এক বিবৃতিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিক তাফসিল ঘোষণা করে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক। গণমাধ্যমে সরকারের কোন হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমে স্বাধীনতা ও শৃঙ্খলার নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। কাল ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু। হটস্পট ত্রিশ উপজেলায় কমেছে হাম সংক্রমণ।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি শোয়েব আহমদ। রাজনীতির নামে কোন গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, দেশ গঠনে ব্যাঘাত ঘটে এমন যে কোনো বিশৃঙ্খলা শক্ত হাতে প্রতিহত করা হবে। এ ব্যাপারে কেউ অলস বসে থাকবে না এবং এটাই হতে হবে সকলের প্রতিজ্ঞা। প্রধানমন্ত্রী গতকাল চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন। একই দিন চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান 48 বছরের পর তার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খর্দখাল পুনর্খননের কাজ উদ্বোধন করেন। এ উপলক্ষে দেওয়া এক বক্তব্য প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠন এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে সমন্বিত প্রতিজ্ঞা গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের 20 কোটি মানুষের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করার মূল চাবিকাঠি। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতা হাতে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সবার আগে জনগণকে দেয়া নির্বাচনী ওয়াদা পূরণের দিকে নজর দেয়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, ক্রিয়া কার্ড প্রবর্তন, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ মকুফ ও বৃক্ষরোপণ, নদী খাল খনন পুনর্খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মধ্যে দেশ গঠন ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন জড়িয়ে আছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত প্রায় 2,000-এর বেশি মাইল খাল খনন করেছিলেন। প্রয়াত রাষ্ট্রপতির খাল খনন কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা পায়। জীবদ্দশায় এই কর্মসূচিটিকে তিনি দেশে একটি মহাবিপ্লবে পরিণত করেছিলেন। দীর্ঘদিন থেকে দেশে কোনো খাল খনন নেই, ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। জলাশয়ে কোনো পানি নেই, সেচের ব্যবস্থা নেই, ফলে খালের উপকারিতা থেকে দেশবাসী বঞ্চিত। ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, তার কিছু পরিকল্পনা আছে। দেশকে স্বাবলম্বী ও মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সেসব পরিকল্পনার সমন্বয় ঘটিয়ে তৈরি হয় বিএনপির নির্বাচনী ইস্তেহার, যার মধ্যে নারী ও হতদরিদ্রদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ নতুন সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ। সরকার চায় এই কার্ডটিকে সার্বজনীন করতে, অর্থাৎ এতে প্রাথমিক কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ। এর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবারের মহিলাদেরকে প্রাধান্য দেওয়া।
16: চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ হাতে নিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, রাজনীতি মানে নতুন নতুন মিল, কলকারখানা তৈরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজনীতি মানে মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা করা, রাজনীতি মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি যেটা তিনি দেখে আসছেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদে বাজেট হওয়ার পর তার সরকার আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবে। সরকারের চেষ্টা আছে আগামী সাড়ে চার বছরের মধ্যে বাংলাদেশের গ্রামগঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। ফ্যামিলি কার্ডের মতো প্রতিটি নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাধা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
18: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আপনাদেরকে শোনাব দেশাত্মবোধক গান। শিল্পী এস এম বাহালুল করিম, কথা লিখেছেন আমিনুল ইসলাম।

এস এম বাহলুল করিমের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্সে আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের

এস এম বাহলুল করিমের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 MHz-এ আপনারা শুনতে পাবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: সুবিনন্দীর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন।
1: শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটি বেজে পাঁচ মিনিটে, চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধক গান সকাল আটটা বেজে পনেরো মিনিটে, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল আটটা বেজে তিরিশ মিনিটে, শহীদুল ইসলাম রাজুর গাওয়া আধুনিক গান দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল নটা বেজে পাঁচ মিনিটে, এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল তিনটে বেজে পাঁচ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত নন্দিতা মল্লিকের কণ্ঠে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতানুষ্ঠান বেলা দুটো বেজে তিরিশ মিনিটে। পল্লীগীতি শিলা রায়ের গাওয়া দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে। পাঁচমিশালী গানের অনুষ্ঠান বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে। আল্লাহ পাকিস্তানি হামদ এবং নাতি রসুল শুনবেন সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্জে এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ। শ্রোতাবন্ধু, আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিকে চলে এসেছি, এখন বিদায় বলতে হচ্ছে। বাংলাদেশে তার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

وصدق الله ورسوله وما